আকাশবাণী শিলচর, আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে একযোগে মিডিয়াম ওয়েভ 362.32 মিটারে, অর্থাৎ 828 কিলোহার্টজে এবং FM 102.3 মেগাহার্টজে। শুরু হচ্ছে ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা। অনুষ্ঠানে প্রথম শিল্পী স্বাগতা দেব লস্কর।

গানটির সাথে শেষ হলো ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা আকাশবাণী শিলচর। এখন শুনবেন অনুষ্ঠান খেতে খামারে।

কৃষক বন্ধুরা, জুঁই ফুলের মতো সুন্দর মন মাতানো সুগন্ধি ফুল খুব কমই পাওয়া যায়। এই ফুল বাঙালিদের কাছে খুবই প্রিয়। এই ফুলের গাছগুলির উচ্চতা 10 থেকে 15 ফুট পর্যন্ত হয়ে থাকে। এর পাতা চিরসবুজ, যা কিনা 2.5 ইঞ্চি লম্বা, সবুজ ও সরু কাণ্ডযুক্ত। এই ফুলটির সুগন্ধের জন্য এটি আতর, সাবান, ক্রিম, তেল, শ্যাম্পু তৈরিতে ব্যবহার করা হয়। যেহেতু বছরের অনেকটা সময় জুড়ে বাজারে এই ফুলের চাহিদা থাকে, তাই জুঁই ফুল চাষে কৃষক বন্ধুরা প্রচুর অর্থ লাভ করতে পারেন। কৃষক বন্ধুরা, যে কোনো মাটিতে জুঁই ফুলের গাছের চাষ করা সম্ভব, তবে জৈব পদার্থ সমৃদ্ধ মাটি থেকে শুরু করে বেলে বা দোআঁশ মাটিতে জুঁইয়ের চাষ ভালো হয়। বেলে দোআঁশ যুক্ত মাটিতে জল নিষ্কাশনের ভালো ব্যবস্থা

অবস্থা থাকলে এই ফুল খুব ভালোভাবে ফুটতে পারে। মাটিতে গোবর সার ভালোভাবে মিশিয়ে দিলে এই ফুলের চাষে সাহায্য করা যায়। চাষ শুরু করার আগে জমিকে আগাছা মুক্ত করে নিতে হবে। একটি দুটি প্রাথমিক চাষ দিলেই জমি সহজেই আগাছা মুক্ত হয়। লাঙল করার পরে গর্তগুলি রোপণের এক মাস আগে 30 ঘন সেন্টিমিটার আকারে প্রস্তুত করা হয় এবং সূর্যের আলোর নিচে রেখে দিতে হবে। জমি তৈরির সময় 10 কেজি পরিমাণ গোবর সার মাটির সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। কৃষক বন্ধুরা, জমি তৈরির সময় নাইট্রোজেন 60 গ্রাম প্রতি উদ্ভিদ, পটাশিয়াম 120 গ্রাম প্রতি উদ্ভিদে সারের মিশ্রণ প্রয়োগ করতে হবে। এই সারের মিশ্রণটি দুভাগে ভাগ করে প্রয়োগ করা দরকার। অতিরিক্ত জৈব সার হিসেবে নিমের খোল, সর্ষের খোল ইত্যাদি দেওয়া খুবই ভালো। ফুলের ফলন বাড়াতে জিঙ্ক 0.25% এবং ম্যাগনেসিয়াম 0.5% হারে স্প্রে করতে হবে। লোহার ঘাটতি থেকে রক্ষা পেতে মাসিক বিরতিতে রস সালফেটের বড়ি 5 গ্রাম প্রতি লিটারে মিশিয়ে স্প্রে করতে হবে। কৃষক বন্ধুরা, আগাছা দমন প্রত্যেক চাষের ক্ষেত্রেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোপণের 3 থেকে 4 সপ্তাহ পরে প্রথম জুঁই চাষের জমির আগাছা তোলা উচিত। তারপর প্রতি 2 থেকে 3 মাস অন্তর একবার করে আগাছা পরিষ্কার করতে হবে। ফুলের যথাযথ বৃদ্ধি এবং বিকাশের জন্য সময়ের ব্যবধানে সেচ দেওয়া প্রয়োজন। গ্রীষ্মকালে সেচ সপ্তাহে একবার করা হয়। ফুল আসার পরে পরবর্তী সার দেওয়া এবং ছাঁটাই পর্যন্ত কোনো সেচের প্রয়োজন হয় না। কৃষক বন্ধুরা, এই ফুলে শিকড় পচা রোগ দেখা যায়। এই রোগের লক্ষণগুলি হল বাদামি বর্ণের ফুসকুড়ি পাতার নিচে দিকে দেখা যায় এবং কখনো কখনো কাণ্ড এবং ফুলেও দেখা যেতে পারে। শিকড়ের পচা রোগ থেকে নিরাময় পেতে কপার অক্সিক্লোরাইড 2.5 গ্রাম প্রতি লিটারে মিশিয়ে মাটিতে প্রয়োগ করতে হবে। লাল মাকড়সার আক্রমণে পাতার উপরের পৃষ্ঠের বিচিত্র বর্ণের হয়ে যায়। পাতাগুলি তাদের রং হারাতে শুরু করে এবং অবশেষে ঝরে যায়। লাল মাকড়সার থেকে মুক্তি পেতে সালফার 50% ডব্লিউ 2 গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করতে হবে। চারা লাগানোর 6 মাসের মধ্যে ফুল তোলার জন্য প্রস্তুত হয়। ভোরবেলায় জুঁই সংগ্রহ করা উচিত। জুঁই ফুল চাষের সবচেয়ে বড় সুবিধা হল বছর যত এগোবে ততই জুঁই ফুলের উৎপাদন বেশি হবে। এত এব বলাই যায় জুঁই ফুল চাষে কৃষক বন্ধুদের লাভ বৈকি ক্ষতির কোনো অবকাশ নেই।

শুনলেন অনুষ্ঠান খেতে খামারে আকাশবাণী শিলচর। এবারে লোকগীতি শুনবেন শিবানী চৌধুরীর পরিবেশনায়।

শুনবেন আজকের অনুষ্ঠান পরিচিতি। সুপ্রভাত সকাল 7:05, দেশবন্দনা সকাল 7:20, রবীন্দ্রসঙ্গীত শুনবেন মনোজ মুরলী নায়ারের কণ্ঠে সকাল 7:40 ও দুপুর 1টায়, সকাল 8:40 ও দুপুর 1:15 আধুনিক গানের শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। বাংলা ছবির গান সকাল 8:50 ও বেলা 10:05, সকাল 9টায় অনুষ্ঠান আহরণ। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:30 খেয়াল শুনবেন কুমুদরঞ্জন বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। হিন্দি ছবির গান শুনবেন বেলা 10:30, বেলা 12টায় ও রাত 7:15। বেলা 11টায় গজল শুনবেন রেখা ভরদ্বাজ ও মনোহর উদাসের কণ্ঠে। বেলা 11:30 শুনবেন অনুষ্ঠান আমার কথা, এতে নিজের কথা বলবেন লাইসরাম মঞ্জুশ্রী। এর অব্যবহিত পরেই লোকগীতি শুনবেন শিবানী চৌধুরী ও দেবযানী চক্রবর্তীর পরিবেশনায়। এছাড়া দুপুর 1:40 সুরছন্দের শিল্পী।

এর পরিবেশনায়। বেলা 12:30 শুনবেন অনুষ্ঠান মহিলা মজলিস। দুপুর 2:00 ভজনের শিল্পী সুগত মার্জিত, অতুল প্রসাদের গানের শিল্পী মঞ্জু গুপ্ত। দুপুর 2:30 দুপুর 2:45 নজরুল গীতি শুনবেন অনুপম দেবের পরিবেশনায়। মণিপুরী অনুষ্ঠান বিকেল 5:05, ডিমাসা অনুষ্ঠান যথারীতি বিকেল 5:35, যুববন্ধুদের জন্য অনুষ্ঠান যুববাণী সন্ধে 6:15। চাষ আবাদের কথা অনুষ্ঠানটি শুনবেন সন্ধে 6:45, এতে বর্ষাকালে মাছের চাষ এবং মাছ পুকুরের যত্ন এ নিয়ে বলবেন বিকাশ কান্তি নাথ। রাত 8:00 বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনতে পাবেন বাংলা গান। রাত 8:30 শুনবেন অশোক কুমার রায়ের শরৎবাদন। দিল্লি কেন্দ্রের অনুষ্ঠান স্পটলাইট শুনবেন রাত 9:15। রাত 9:30 শুনবেন নাটক। শুনলেন আজকের অনুষ্ঠান পরিচিতি আকাশবাণী শিলচর। অল্প কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রথমে সংস্কৃত ও পরে হিন্দিতে সংবাদ।

অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। প্রচারিত হচ্ছে একযোগে মিডিয়াম ওয়েভ 362.32 মিটারে, অর্থাৎ 828 কিলো হার্জে, এবং FM 102.3 মেগা হার্জে। শ্রোতা বন্ধুদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের সুপ্রভাত অনুষ্ঠান। আজ সোমবার, 11ই জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 17ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ এবং 1ই জুন 2026 খ্রিস্টাব্দ। চলুন শ্রোতা বন্ধুরা, প্রথমে দেখে নেওয়া যাক ইতিহাসের পৃষ্ঠায় 1লা জুন, অর্থাৎ আজকের দিনটি। 1786 সালে আজকের দিনে ফোর্ট সেন্ট জর্জের গভর্নর আলেকজান্ডার ডেভিডসন মাদ্রাজ, অর্থাৎ বর্তমান চেন্নাইয়ে জেনারেল পোস্ট অফিস চালু করেন। আজকের দিনে 1872 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবলুপ্তি ঘটে। 1955 সালে আজকের দিনে অস্পৃশ্যতা নিরোধ আইন চালু হয়। আজকের দিনে 1964 সালে নয়া পয়সার নাম শুধু পয়সা করা হয়। দেখে নেওয়া গেল ইতিহাসের পৃষ্ঠায় আজকের দিনটি। এবারে আজকের প্রসঙ্গ। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য প্রতিভা এবং সাহিত্যকৃতি অতুলনীয়, একথা আজ আর নতুন করে বলার অবকাশ রাখে না। তার আধুনিক চিন্তাভাবনা, নারীর স্বাধীনতার জন্য লড়াই সবই নানা গ্রন্থে বর্ণিত রয়েছে। কিন্তু ঠাকুর পরিবারের আরও অনেকে উন্নত মানের লেখালেখি করেছেন, আমরা তাদের কথা ভুলতেই বসেছি। এ প্রসঙ্গে তার দাদা সত্যেন্দ্রনাথ ঠাকুরের নাম উল্লেখ করতে হয়। তিনি একাধারে লেখক, সঙ্গীতকার, ভাষাবিদ। তিনি ইন্ডিয়ান সিভিল সার্ভিসে যোগদানকারী প্রথম ভারতীয়। এর আগে কেবল ব্রিটিশরাই সরকারি পদে নিযুক্ত হতেন। 1862 সালে সত্যেন্দ্রনাথ পরীক্ষার জন্য ইংল্যান্ডে যান, পরের বছর ICS হন। প্রবেশনারি পর্ব সেরে 1864 ডিসেম্বরে দেশে ফেরেন। বদলির চাকরি সূত্রে তিনি সারা দেশ ভ্রমণ করেন এবং বিভিন্ন অঞ্চলের ভাষা শেখেন। তিনি বালগঙ্গাধর তিলকের গীতা রহস্য এবং তুকারামের অভঙ্গ কবিতাবলী বাংলায় অনুবাদ করেন। তৎকালীন সমাজে নারীর অবমাননাকর অবস্থান সত্যেন্দ্রনাথকে ছোটবেলা থেকেই ভাবিয়ে তোলে। তাই যেখানে তিনি চাকরি করেছেন, স্ত্রী

জ্ঞানদানন্দিনী দেবীকে সঙ্গে রেখেছেন। উচ্চ ও মধ্যবিত্ত বাঙালি মহিলাদের পর্দা প্রথার বাইরে বার করে আনার কৃতিত্ব অনেকটাই সত্যেন্দ্রনাথের। 30 বছর তিনি আইসিএস পদ অলঙ্কৃত করেন। 1897 সালে মহারাষ্ট্রের সাতারার জজ হিসেবে অবসর গ্রহণ করেন। সত্যেন্দ্রনাথ চাকরি সূত্রে যেখানে গিয়েছেন সেখানেই ব্রাহ্ম সমাজের কাজকর্মের সঙ্গে যুক্ত হয়ে পড়েন। আহমেদাবাদ ও হায়দ্রাবাদ শহরে ব্রাহ্ম সমাজের প্রসারে তাঁর বিশেষ অবদান ছিল। তিনি অনেকগুলি দেশাত্মবোধক গান রচনা করেছেন। মিলে সবে ভারত সন্তান, একতান মনোপ্রাণ, গাও ভারতের যশোগান তাঁরই রচিত। 19 শতকে বাংলার নবজাগরণের সময় স্বাধীন সমাজ গড়ে তুলতে তাঁর ভূমিকা ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। সত্যেন্দ্রনাথের উল্লেখযোগ্য সৃষ্টির মধ্যে রয়েছে সুশীলা ও বীরসিংহ, বোম্বাই চিত্র, স্ত্রী স্বাধীনতা, আমার বাল্যকথা, বোম্বাই প্রবাস ইত্যাদি। 1923 সালের 9 জানুয়ারি 81 বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের দ্বিতীয় সন্তান সত্যেন্দ্রনাথ জন্মেছিলেন 1842 সালে আজকের মতো 1 জুন তারিখে।

0: গানখানি শুনলেন বিজয়া চৌধুরীর কণ্ঠে। গল্পপাঠের আসরে আজ শুনবেন শৈলজানন্দ মুখোপাধ্যায়ের মর্যাদা গল্প থেকে ধারাবাহিক পাঠ।
1: মোহিনী ফিরে গেল। বেলা তখন দুটো বাজছে, নাওয়া খাওয়া কিছু হয়নি মোহিনীর। দিদিমণিদের দৌড়ে কেউ নেই, মোহিনী সোজা চলে গেল দোতলায়। গিন্নিমা দুপুরে খেয়ে দিয়ে মেঝের উপর গড়াচ্ছেন, এটা তার নিত্য অভ্যাস। এ সময় তার কানের কাছে কেউ যদি ঢাকো বাজায় তাহলে তার ঘুম ভাঙবে না। দিদিমণি যে ঘরে থাকে দেখলে সে ঘরের দরজায় তালা লাগানো।

0: দিদিমণি গেল কোথায়? দোরের কাছে দাঁড়িয়ে মোহিনী এদিক ওদিক তাকাচ্ছে। এমন সময় রাধুনীবামন তাকে দেখতে পেয়ে কাছে এসে বললে, কিরকম মেয়ে গো তুমি, এখনো তুমি পুটলি হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছ? আর এদিকে তুমি আসবে না ভেবে এইমাত্র তোমার এক থালা ভাত আমি ভিখে রেখে দিয়ে দিলাম। মোহিনী বললে, ভাত তুমি রেখেছিলে আমার জন্যে? আমি যে চাকরি ছেড়ে দিয়েছি ঠাকুর। ঠাকুর বললে, আমাকে তো সে কথা কেউ বলেনি। বেশ, আর রাখবো না অবেলা থেকে? মোহিনী জিজ্ঞাসা করলে, বাসন কে মাজলে ঠাকুর? ঠাকুর বললে, দাশু মাজলে, আবার কে মাজবে? ঠাকুর চলে যাচ্ছিল। মোহিনী তার পিছু পিছু গিয়ে চুপি চুপি জিজ্ঞাসা করলে, দিদিমণি কোথায় গেল জানো? জানি বই কি? ঠাকুর বললে, ড্রাইভার সাহেবকে খাইয়ে দিলাম যে, তিনি আবার ডাল খাবেন না, বলেন শুকনো ভাত খাবো কেমন করে, মাছের ঝোলদাও বেশি করে। বেশি করে মানে এক বাটি, না দিলেই ভাতের থালা ফেলে উঠে চলে যাবে, তখন দোষ হবে আমার। মোহিনী তার পিছু পিছু সিঁড়ি দিয়ে নামলো। ড্রাইভারের কথা সে জানতে চায় না। দিদিমণির কাছ থেকে টাকা নিতে হবে, তারপর হোটেলে গিয়ে খেতে হবে। কাজেই সে আবার বললে, দিদিমণি গাড়ি করে বেরিয়ে গেল? ঠাকুর বললে, দিদিমণি গেল, জামাইবাবু গেল, সেই জন্যই তো ড্রাইভার বাবুর সঙ্গে এই মাছের ঝোল নিয়ে একচোট হয়ে গেল। এইবার কিন্তু দেখবে আমি ওকে দেব মাছের ঝোল, গরম জল ঠেলে এমন করে বাঁড়িয়ে এক বাটি করে দেব যে বেটা খাবে না সাঁতার কাটবে বুঝতে পারবে না। দিদিমণি কখন ফিরবে তার ঠিক নেই, এবেলা মোহিনীকে না খেয়েই কাটাতে হবে। তা হোক, দাদা বৌদির সংসারে এমন কতদিন কাটিয়েছে। ঠাকুর কি মোহিনী বলতে যাচ্ছিল দিদিমণির শ্বশুর বাড়ির সুখের কথা? এমন সময় ঠাকুর নিজেই বলে বসল, মোহিনীর চেহারায় যে চেকনাই দিচ্ছে দেখছি, দিদিমণির শ্বশুর বাড়িতে খাওয়া দাওয়া বেশ ভালোই হচ্ছিল তাহলে। মোহিনী বললে, খাওয়া দাওয়ার কথা কি বলছো ঠাকুর? তুমি যদি যেতে আমাদের সঙ্গে তো দেখতে তোমাকে গুরুর মতো আদর যত্ন করত, আর রাধুনী বামুন ঠাকুর উড়ি ঠাকুর ওসব বলে ডাকতো না, দাদাবাবু বলে ডাকতো, নয়তো কাকাবাবু বলে ডাকতো, আমাকে কিরকম আদর যত্ন করেছিল শোনো। এই বলে বাড়ির সদরের পাশে রকের উপর যেখানে একটু ছায়া পড়েছিল সেখানে ঠাকুরকে ঠেলে নিয়ে গিয়ে আরম্ভ করলে তার আদর যত্নের কথা, কিন্তু ঠাকুরের বয়ে গেছে শুনতে নেহাত মোহিনী, তাই সে চলে যেতে পারেনি। যে মোহিনী ডাকলে ফিরে তাকায় না, একা একা রান্নাঘরে কোনোদিন আসতে চায় না, সেই মোহিনী তাকে ডেকে কথা বলেছে আজ, গায়ে হাত দিয়ে রোদ্দুর থেকে ছায়া টেনে এনেছে তাকে।
1: চলুন শ্রোতা বন্ধুরা, এবারে দেখে নেওয়া যাক স্থানীয় দৈনিক পত্রিকাগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম। দ্বিতীয় দফার সরকার গঠনের তিন সপ্তাহের মাথায় মন্ত্রিসভা সম্প্রসারণের দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। কাল এক স্যান্ডেলে মুখ্যমন্ত্রী জানান আগামী 5ই জুন মন্ত্রিসভা সম্প্রসারণ করা হবে। বরাক উপত্যকা থেকে প্রকাশিত সবকটি বাংলা পত্রিকা আজ এই খবরেই সর্বাধিক গুরুত্ব দিয়েছে। নববার্তা প্রসঙ্গ লিখেছে, জল্পনার ইতিয়ে 5 জন মন্ত্রিসভার সম্প্রসারণ, হিমন্তের দ্বিতীয় ইনিংসে বড় সিদ্ধান্তের অপেক্ষা। বার্তালিপিতে ছাপা হয়েছে, মন্ত্রিসভা 5 জুন, মোদীর সঙ্গে বৈঠকের পর ঘোষণা হিমন্তের। গতির শিরোনাম, 5 জুন অসম মন্ত্রিসভার সম্প্রসারণ, সাসপেন্স অব্যাহত। সাময়িক প্রসঙ্গ জানিয়েছে, প্রাধান্য পাবে নতুন মুখ। যুগসংখের প্রতিবেদন, নতুন মুখের সম্ভাবনা, সমীকরণে অঞ্চল ও সম্প্রদায়ের প্রতিনিধিত্ব, সাধারণ মানুষের চিকিৎসার খরচ নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল কেন্দ্র, জাতীয় ঔষধ মূল্য নির্ধারণ কর্তৃপক্ষ 30টি ঔষধের খুচরো মূল্য নির্ধারণ করে দিয়েছে, নতুন তালিকায় ডায়াবেটিস, হৃদরোগ, অ্যালার্জি, সংক্রমণ, ভিটামিনের ঘাটতি এবং স্নায়ুর সমস্যার চিকিৎসায় ব্যবহৃত একাধিক গুরুত্বপূর্ণ ঔষধ রয়েছে। খবর যুগসংখ নববার্তা প্রসঙ্গের। কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে নতুন ইনিংস শুরু করতে চলেছেন ডিকে শিবকুমার, আগামী বুধবার শপথ নেবেন তিনি। তবে শপথ গ্রহণের আগে দেশজুড়ে চর্চা চলছে কংগ্রেস নেতার পাহাড় প্রমাণ সম্পত্তি নিয়ে। দেশের ধনীতম বিধায়কদের তালিকায় তিনি রয়েছেন দ্বিতীয় স্থানে। শপথের পর তিনি হবেন দেশের ধনীতম মুখ্যমন্ত্রী।

স্বামী প্রসঙ্গ আরও লিখেছে, জাগিরুদ সেমি কন্ডাক্টর প্রকল্পে উৎপাদন শুরু চলতি অর্থবর্ষেই। বিশ্বজিৎ দৈমারীর আমলে বিধানসভা সচিবালয়ে ব্যাপক দুর্নীতি। দৈনিক যুগশঙ্খ লিখেছে, হাইলাকান্দি কংগ্রেস ভবন কাণ্ডে তোলপাড় জেলা রাজনীতি, এপিসিসির হস্তক্ষেপ দাবি। ফিশারি নিগমে তহবিল তছরুপ, পুরী থেকে গ্রেফতার প্রাক্তন শীর্ষ আধিকারিক। মায়ানমারের গ্রামে বিস্ফোরণ, হত 50। মিলছেনা জমির এনওসি, আটকে 5 গ্রামের 125 কোটির সেন্টার। গতির শিরোনাম, সিদ্ধেশ্বর থাম মিউনিসিপ্যাল বোর্ড গঠনের প্রস্তাবে মুখ্যমন্ত্রীর সবুজ সংকেত। রাজ্যের 96% পরিবার বিদ্যুৎ পরিষেবার আওতায়। দৈনিক নববার্তা প্রসঙ্গের শিরোনাম, অভিষেকের পর জনরোষের মুখে কল্যাণ, মাথায় ঢিলের আঘাত, উঠল চোর স্লোগান। দেখে নিলাম পত্রিকাগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম। এবারে চোখ রাখছি পত্রিকাগুলোর সম্পাদকীয় শিরোনামে। গতির সম্পাদকীয় শিরোনাম, রাশিয়া ও তালিবানের মধ্যে সামরিক চুক্তি। দৈনিক নববার্তা প্রসঙ্গের সম্পাদকীয় শিরোনাম, জনগণনার গুরুত্ব অপরিসীম। যুবসংঘ লিখেছে, সমতার লক্ষ্যে। বার্তালিপির সম্পাদকীয় শিরোনাম, সমালোচিত সিদ্ধান্ত। সবশেষে সাময়িক প্রসঙ্গের সম্পাদকীয় শিরোনাম, শিলচরে গুয়াহাটি হাইকোর্টের বেঞ্চ, ন্যায় বিচারের স্বার্থে সময়ের দাবি। দেখে নিলাম পত্রিকাগুলোর সম্পাদকীয় শিরোনাম। শ্রোতা বন্ধুদের সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজ এখানেই শেষ করছি সুপ্রভাত অনুষ্ঠান। আগামীকাল এ অনুষ্ঠানটি শোনার আপনাদের কাছে আমন্ত্রণ রইল। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার। আকাশবাণী শিলচর, দেশ বন্দনা।

দেশবন্ধন অনুষ্ঠানে এতক্ষণ দেশাত্মবোধক গান শুনলেন সমবেত কণ্ঠে আকাশবাণী শিলচর। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 7:24:50। কিছুক্ষণের মধ্যে শুনবেন প্রথমে কলকাতা কেন্দ্র থেকে বাংলায় জাতীয় সংবাদ, এরপর আমাদের কেন্দ্রের আঞ্চলিক সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে মায়ানমারের প্রেসিডেন্ট উ মিন অং লাং এর সঙ্গে বৈঠকে বসবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী তথা প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস নতুন দিল্লিতে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হচ্ছেন। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান মধ্যপ্রদেশের রায়সেন জেলা থেকে আজ খেত বাঁচাও অভিযানের সূচনা করবেন। দশটি রাজ্যের ২৪টি আসনে রাজ্যসভার দ্বিবার্ষিক নির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আকাশবাণীতে মন কি বাতের ১৩৪তম পর্বে জলাশয় সংরক্ষণ এবং তা দূষণমুক্ত রাখার আহ্বান জানিয়ে পরিবেশ সচেতনতার বার্তা দিয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ তার মন্ত্রিসভার সম্প্রসারণ করবেন। আসছে বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মায়ানমারের প্রেসিডেন্ট ইউ মিন অং লাং এর সঙ্গে নতুন দিল্লিতে বৈঠক করবেন। এই বৈঠক দুদেশের মধ্যে ঐতিহাসিক ও সমৃদ্ধ সভ্যতার যে বন্ধন রয়েছে তাকে আরও মজবুত করবে বলে মনে করা হচ্ছে। আলোচনায় নিরাপত্তা, যোগাযোগ সহ ভারত মায়ানমার সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হবে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল গত সন্ধ্যায় সফরকারী মায়ানমারের প্রেসিডেন্ট ও প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। রাষ্ট্রপতি ইউ মিন অং লাং ভারত মায়ানমার বাণিজ্য ফোরামেও ভাষণ দেন। উল্লেখ্য, মায়ানমারের প্রেসিডেন্ট গত শনিবার পাঁচ দিনের ভারত সফরে গয়ায় পৌঁছন। তার সঙ্গে এসেছেন বেশ কয়েকজন মন্ত্রিসভার সদস্য, বরিষ্ঠ সরকারি আধিকারিক, বাণিজ্য নেতৃবৃন্দ সহ এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। মায়ানমারের রাষ্ট্রপতির এটাই প্রথম ভারত সফর। আগামীকাল তিনি মুম্বাই যাবেন, সেখানে বাণিজ্য ও শিল্প মহলের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে তার সাক্ষাতের কথা রয়েছে। এর পাশাপাশি তিনি মুম্বাইয়ের দ্রষ্টব্য স্থানগুলি পরিদর্শন করবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী তথা প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস আজ নতুন দিল্লিতে দ্বিতীয় ভারত অস্ট্রেলিয়া প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের আলোচনাচক্রে যৌথ সভাপতিত্ব করবেন। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এই আলোচনাচক্রে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা জোরদার করা, দুদেশের সশস্ত্র বাহিনীর মধ্যে কার্যক্ষমতা বৃদ্ধি, যৌথ গবেষণা, উন্নয়ন ও উৎপাদনের সুযোগ সহ প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে। এই বৈঠকের মাধ্যমে ভারত অস্ট্রেলিয়ার দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার পাশাপাশি কৌশলগত আস্থা ও সহযোগিতা বৃদ্ধি পাবে। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা ও নিরাপত্তা জোরদার ও প্রতিরক্ষা ও নিরাপত্তা ক্ষেত্রে নতুন সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ মধ্যপ্রদেশের রায়সেন জেলা থেকে খেত বাঁচাও অভিযানের সূচনা করবেন। এক মাসব্যাপী এই অভিযান ৩০শে জুন পর্যন্ত চলবে। অভিযানের লক্ষ্য হল সারের

0: ভারসাম্যযুক্ত যথাযথ ব্যবহার, আবহাওয়া সংক্রান্ত চ্যালেঞ্জগুলির মোকাবিলায় কৃষকদের সঠিক সময়ে পরামর্শ দান এবং অভিযানের সুবিধা যাতে সরাসরি গ্রামগুলিতে পৌঁছয় তার জন্য পঞ্চায়েত স্তরে প্রত্যক্ষ অংশগ্রহণ। এই অভিযানের উদ্বোধনের প্রাককালে শ্রী চৌহান বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের এতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। এর পাশাপাশি তিনি কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে জনপ্রতিনিধিদেরও যোগ দিতে বলেছেন। শ্রী চৌহান ভার্চুয়ালি কৃষি বিজ্ঞান কেন্দ্রসমূহ, বিভিন্ন ICAR প্রতিষ্ঠান, কৃষি বিশ্ববিদ্যালয়সমূহ এবং কেন্দ্র ও রাজ্য সরকারের বরিষ্ঠ কৃষি আধিকারিকদের এই অভিযানে অংশগ্রহণের পরামর্শ দিয়েছেন। মন্ত্রী বলেন, এই অভিযানে এক বহুমুখী চরিত্র রয়েছে, যা কিষাণ ক্রেডিট কার্ড, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, শস্য বীমা প্রকল্প ও সয়েল হেলথ কার্ড কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার বিষয়টি সুনিশ্চিত করবে। সরকার আজ থেকে চলতি বছরের 31 অক্টোবর পর্যন্ত তুলো আমদানির ওপর শুল্ক সাময়িকভাবে মুকুব করেছে। বস্ত্র মন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে তুলো চাষী এবং সমগ্র তুলো মূল্য শৃঙ্খলের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 10টি রাজ্যের 24টি আসনে রাজ্যসভার দ্বিবার্ষিক নির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হবে। অন্ধ্রপ্রদেশ, গুজরাট ও কর্ণাটকের 4টি করে, রাজস্থান ও মধ্যপ্রদেশের 3, ঝাড়খণ্ডের 2 এবং মণিপুর, মেঘালয়, অরুণাচল প্রদেশ ও মিজোরামে 1টি করে আসনে ভোট নেওয়া হবে। প্রাক্তন প্রধানমন্ত্রী জেডিএস নেতা HD দেবেগৌড়া, কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা জর্জ কুরিয়েন, রবনীত সিং, রাজ্যসভায় বিরোধী নেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে চলতি তাদের 2 বছরের মেয়াদ শেষ হচ্ছে। অন্যদিকে মহারাষ্ট্র, তামিলনাড়ু ও ওড়িশার রাজ্যসভার উপনির্বাচনে 1টি করে আসনে ভোটের বিজ্ঞপ্তি আজ জারি হবে। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী সুনেত্রা অজিত পাওয়ার ও তামিলনাড়ুর AIADMK সাংসদ CV সন্মঙ্গমের জন্য এই 2টি আসন শূন্য হয়েছে। এরা দুজনেই সম্প্রতি রাজ্য বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছেন। আজ থেকে 8ই জুন পর্যন্ত মনোনয়নপত্র পেশ করা যাবে। চলতি মাসের 18 তারিখে ভোট গ্রহণ, ওই দিনই ভোট গণনা। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আকাশবাণীতে মন কি বাতের 134তম পর্বে গতকাল জলাশয় সংরক্ষণ এবং তা দূষণমুক্ত রাখার আহ্বান জানিয়ে পরিবেশ সচেতনতার বার্তা দিয়েছেন। উত্তরপ্রদেশের বস্তি জেলায় মনোরমা নদীকে প্লাস্টিক মুক্ত করার ক্ষেত্রে স্থানীয় বাসিন্দা আকাশ গুপ্তার কাহিনী সকলের সঙ্গে ভাগ করে নেন তিনি।
1: जिस नदी को उन्होंने बचपन में साफ और जीवन देखा था, समय के साथ उस नदी में प्लास्टिक जमा होने लगा था, गंदगी बढ़ती चली जा रही थी। श्रीमान आकाश ने तय किया कि शिकायत नहीं करेंगे, एक नई शुरुआत करेंगे। उन्होंने अपने दोस्तों को साथ लिया। सिर्फ जाल था, फावड़ा था, टोकरी थी और सबसे बड़ी ताकत थी कुछ बदलने का संकल्प।
0: উত্তরপ্রদেশে একটি গাঙ্গেয় ডলফিন উদ্ধার অভিযানের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নমামি গঙ্গে অভিযানের আওতায় তৈরি ভারতের প্রথম গঙ্গা ডলফিন উদ্ধার অ্যাম্বুলেন্স এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রী নেদারল্যান্ডস সফরে সেদেশে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে চোল রাজাদের সময়ের প্রাচীন তাম্রফলক ভারতকে প্রত্যর্পণ করা হয়। এই প্রসঙ্গে শ্রী মোদী বলেন, সরকার দেশের বিভিন্ন প্রান্তে থাকা অমূল্য ঐতিহ্য ও সম্পদ সংরক্ষণে সচেষ্ট। জ্যোতির্বিজ্ঞান বা অ্যাস্ট্রোনমি বিষয়ের আকর্ষণের কথা তুলে প্রধানমন্ত্রী জ্যোতির্বিজ্ঞানে ক্লাবে যোগদান এবং গরমের ছুটিতে তারামণ্ডল পরিদর্শনের আহ্বান জানান।
2: রাজকোট কে বিগ ব্যাং অ্যাস্ট্রোনমি ক্লাব নে গির কে জঙ্গলো সে লেকর কচ্ছ কে রণ তক অনেক অ্যাস্ট্রোনমি ইভেন্টস আয়োজিত কিয়ে। জ্যোতির্বিদ্যা পরিসংস্থা ভি অ্যাস্ট্রোনমি কে সবসে পুরানে সংস্থানো মে সে এক হ্যায়। यहाँ ऑब्जर्वेशनल फैसिलिटीज के साथ साथ बुक्स लाइब्रेरी और टेलीस्कोप लाइब्रेरी की सुविधा भी है। मैं आईसेक का भी जिक्र करना चाहूंगा। यह एक स्टूडेंट लेड नेशन वाइड नेटवर्क है जो एस्ट्रोनॉमी और एस्ट्रोफिजिक्स क्लब को आपस में जोड़ता है। साथियों, अपनी हॉबी के लिए समय निकालना और लगातार कुछ नया सीखते रहना बहुत जरूरी है।
0: মন কি বাতে প্রধানমন্ত্রী রাঁচিতে সদ্য সমাপ্ত ন্যাশনাল সিনিয়র অ্যাথলেটিক্স ফেডারেশন প্রতিযোগিতায় নজরকাড়া 2 খেলোয়াড় গুরিন্দরবীর সিং এবং অনিমেষ কুজুরের সঙ্গে কথা বলেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ তার মন্ত্রিসভার সম্প্রসারণ করবেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি জানিয়েছেন, জনগণের রায়ে নির্বাচিত সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠিত হবে। লোকভবনে সকাল 11টায় রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি নতুন মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করাবেন। এবার একসঙ্গে 35 জন মন্ত্রী শপথ নেবেন। এর ফলে মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা হবে 41। উল্লেখ্য, গত 9ই মে মুখ্যমন্ত্রীর সঙ্গে আরো 5 জন মন্ত্রী শপথ নিয়েছিলেন।

তারা হলেন অগ্নিমিত্র পাল, দিলীপ ঘোষ, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া এবং ক্ষুদিরাম টুডু। বাকি গুরুত্বপূর্ণ দপ্তরগুলির অধিকাংশই রয়েছে মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে। পশ্চিমবঙ্গে সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্তদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে কর্মচারী সংগঠনগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, অর্থ সচিব এই বৈঠকে উপস্থিত থাকবেন। ডিএ মামলায় যুক্ত কর্মচারী সংগঠনের সর্বাধিক তিনজন প্রতিনিধিকে বৈঠকে ডাকা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননের কৌশলগত এলাকা বিউফোর্ট ক্যাসেল এলাকা দখল করেছে। ইসরায়েলি ডিফেন্স ফোর্সের আইডিএফ জানিয়েছে, তাদের বাহিনী বিউফোর্ট রোজ এবং ওয়াদি আল সালুকি এলাকায় প্রবেশ করার পর স্থানটি নিজেদের দখলে নেয়। আইডিএফের দাবি, এই অভিযানের লক্ষ্য হল ওই অঞ্চলে কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা এবং হিজবুল্লাহর ক্ষমতা খর্ব করা। বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুমন কল্যাণপুর প্রয়াত। গতকাল মুম্বাইয়ের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 89 বছর। 1950-এর দশক থেকে 1970-এর দশকের স্বর্ণযুগে হিন্দি, মারাঠি এবং একাধিক ভারতীয় ভাষায় তার অসামান্য অবদানের জন্য তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন। গুজরাট টাইটান্সকে 5 উইকেটে হারিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টানা দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গতরাতে ফাইনালে বেঙ্গালুরু টসে জিতে গুজরাটকে ব্যাট করতে পাঠায়। গুজরাট 20 ওভারে 8 উইকেটে 155 রান তোলে। রান তাড়া করতে নেমে বেঙ্গালুরু 5 উইকেট হারিয়ে 2 ওভার বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায়। বিরাট কোহলি 75 রানে অপরাজিত থাকেন। এদিন 25 বলে অর্ধশতরান পূর্ণ করে আইপিএল কেরিয়ারে তার দ্রুততম অর্ধশতরান করেন কোহলি। বিরাট কোহলি ম্যাচে সেরা হয়েছেন। চেন্নাই সুপার কিংস মুম্বাই ইন্ডিয়ান্সের পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পরপর 2 বছর আইপিএল ট্রফি জয়ের কৃতিত্ব অর্জন করল। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে মায়ানমারের প্রেসিডেন্ট উ মিন অং লাইং এর সঙ্গে বৈঠকে বসবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী তথা প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস নতুন দিল্লিতে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হচ্ছেন। খবর শেষ হল, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি সৌমিত্র চৌধুরী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রচণ্ড গরমের মরশুমে সাবধানতা অবলম্বন করতে এবং গ্রীষ্মের দাবদাহের সময় পর্যাপ্ত পরিমাণ জলপান করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল আকাশবাণীর মাসিক মন কি বাত অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী ঘরের বাইরে বেরোনোর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতেও আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন,
1: इस समय देश के ज्यादातर हिस्सों में बहुत गर्मी पड़ रही है। तेज धूप, गर्म हवाएं, ऐसे मौसम में अपना ध्यान रखना बहुत जरूरी है। पानी पीते रहिए, धूप में अगर निकलना ही पड़े तो थोड़ा संभल कर निकले। इस दिशा में सरकार की भिन्न भिन्न डिपार्टमेंट्स ने जो गाइडलाइंस जारी की है वो भी भूलिएगा नहीं।
0: প্রধানমন্ত্রী দেশের প্রতিটি প্রজন্মের জন্য বর্তমানে জ্যোতির্বিজ্ঞান আগ্রহের বিষয় হয়ে উঠছে বলে মন্তব্য করেন। জ্যোতির্বিজ্ঞান ক্লাবগুলির দেশে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে বলে উল্লেখ করে তিনি তরুণ প্রজন্মকে এ ধরনের একটি করে ক্লাবের সঙ্গে জড়িত হতে আহ্বান জানান এবং বন্ধের দিন একটি তারকাগৃহ দর্শন করতেও পরামর্শ দেন। আসাম মন্ত্রিসভার সম্প্রসারণ আগামী 5ই জুন করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের পর মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা গতকাল সামাজিক মাধ্যমে একথা জানান। উল্লেখ্য, গত 12ই মে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে অতুল বরা, অজন্তা নিয়োগ, রামেশ্বর তেলি ও চরণ বড় মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন। কেন্দ্রীয় গৃহ নির্মাণ ও নগর উন্নয়ন বিভাগের মন্ত্রী মনোহরলাল খাট্টার গতকাল পিএম স্বনিধির 6 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পথ বিক্রেতাদের মধ্যে পিএম স্বনিধি ঋণের চেক ও কিউআর কোডযুক্ত ক্রেডিট কার্ড বিতরণ করেন। আগরতলায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শ্রী খাট্টার জানান যে প্রধানমন্ত্রী পিএম স্বনিধি প্রকল্প সমগ্র দেশে ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসায় ব্যাপক পরিবর্তন এনেছে। পিএম স্বনিধি প্রকল্প ক্ষুদ্র ব্যবসায়ীদের স্থানীয় অর্থদাতাদের হাত থেকে মুক্ত করেছে বলে শ্রী খাট্টার মন্তব্য করেন। অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহাও উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রক চলতি বছরে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে ইংরেজি, হিন্দি সহ মোট 21টি আঞ্চলিক ভাষায় যোগ দিবসের পুস্তিকা প্রকাশ করেছে। মন্ত্রক জানিয়েছে যে এই পুস্তিকায় 2014 সাল থেকে

আন্তর্জাতিক যোগ দিবসের বিভিন্ন অনুষ্ঠান সূচি এবং চলতি বছরের অনুষ্ঠেয় আন্তর্জাতিক যোগ দিবসের কার্যবিবরণী প্রকাশিত হয়েছে। শ্রীভূমি জেলার বিদ্যালয়গুলিতে এপ্রিল মে এবং জুন মাসে প্রধানমন্ত্রী পোষণ যোজনার চাল বরাদ্দ করা হয়েছে। নিম্ন প্রাথমিক এবং ক শ্রেণীর পড়ুয়াদের জন্য 100 গ্রাম করে চাল এবং উচ্চ প্রাথমিক স্কুলগুলির ছাত্রদের জন্য 150 গ্রাম করে চাল বরাদ্দ করা হয়েছে। এপ্রিল মাসের 19 দিন, মে মাসের 24 দিন এবং জুন মাসে 25 দিনের চাল বরাদ্দ করা হয়েছে বলে জেলা আয়ুক্তের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। আসাম সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিভাগের উদ্যোগে এবং স্বেচ্ছাসেবী সংগঠন দ্য গ্রিনসের ব্যবস্থাপনায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গতকাল হাইলাকান্দি মহিলা কলেজে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং পরিবেশ দূষণ বিষয়ক 3টি বিভাগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। উত্তর পূর্ব সীমান্ত রেলের অধীনে চলা ট্রেনগুলিতে যাত্রী সুরক্ষার নিশ্চিতকরণ, বেআইনি কার্যকলাপ প্রতিরোধ করা এবং রেল স্টেশন এলাকায় সুরক্ষা আরও কঠোর করতে রেলওয়ে সুরক্ষা বাহিনীর উদ্যোগে গত 25 ও 26 মে চালানো বিশেষ অভিযানে বিপুল পরিমাণে মাদকদ্রব্য ও গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া রেলওয়ে সুরক্ষা বাহিনীর পক্ষ থেকে টিকিট সংক্রান্ত অনিয়ম ও চুরির মতো অপরাধসহ বেআইনি কার্যকলাপে যুক্ত অপরাধীদেরও আটক করা হয়েছে। শ্রীভূমি জেলার জাতীয় স্বাস্থ্য মিশন এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে ভাইরাল হেপাটাইটিস এ ও ই সহ ডায়রিয়া, কলেরা, টাইফয়েড ও আমাশয়ের মতো জলবাহিত রোগের সম্ভাব্য ঝুঁকির বিষয়ে জনসাধারণকে সচেতন থাকতে আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয় যে বর্ষাকালে অতিবৃষ্টির ফলে পানীয় জলের উৎস দূষিত হওয়া এবং নিষ্কাশন ব্যবস্থার অবনতির কারণে সংক্রামক রোগের প্রকোপ বেড়ে যায়। এক্ষেত্রে জনসাধারণকে নিরাপদ পানীয় জল ব্যবহার, খাদ্য নিরাপত্তা বজায় রাখা, ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পরিবেশগত স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে। পালংঘাটের শিবদুর্গা ক্লাবের কার্যকরী কমিটির আহ্বায়ক তথা রুকনী চা বাগানের সমাজকর্মী ছবিলাল লোহারের মৃত্যুতে ক্লাবের পক্ষ থেকে গতকাল এক প্রতিনিধি দল প্রয়াত লোহারের পরিবার সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়েছে। উল্লেখ্য, ছবিলাল লোহার গত 25 মে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 52। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইএন নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AINN_ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7:45 মিনিটে।

মনোজ মুরলী নায়ারের কণ্ঠে এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত। আকাশবাণী শিলচর আপনাদের আবারও জানিয়ে দিচ্ছে আজকের বাকি অনুষ্ঠান সূচি সম্পর্কে। সকাল 8:40 ও দুপুর 1:15 আধুনিক গান শুনবেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। বাংলা ছবির গান সকাল 8:50 ও বেলা 10:05। সকাল 9:00 অনুষ্ঠান আহরণ, শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:30 খেয়াল শুনবেন কুমুদরঞ্জন বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। হিন্দি ছবির গান শুনতে পাবেন বেলা 10:30, বেলা 12:00 ও রাত 7:15। বেলা 11:00 গজল শুনবেন রেখা ভরদ্বাজ ও মনোহর উদাসের কণ্ঠে। বেলা 11:30 শুনবেন অনুষ্ঠান আমার কথা, এতে নিজের কথা বলবেন লাইসরাম মঞ্জুশ্রী। এর অব্যবহিত পরে লোকগীতি শুনবেন শিবানী চৌধুরী ও দেবযানী চক্রবর্তীর পরিবেশনায়। দুপুর 1:40 সুরছন্দের শিল্পীদের পরিবেশনায়। বেলা 12:30 শুনবেন অনুষ্ঠান মহিলা মজলিস। দুপুর 1:00 আবারও রবীন্দ্রসঙ্গীত শুনতে পাবেন মনোজ মুরলী নায়ারের কণ্ঠে। সুগত মার্জিত ভজনের শিল্পী দুপুর 2:00। দুপুর 2:30 অতুল প্রসাদের গান শুনবেন মঞ্জু গুপ্তের কণ্ঠে। দুপুর 2:45 নজরুল গীতির শিল্পী অনুপম দেব। বিকেল 5:05 শুনবেন মণিপুরী অনুষ্ঠান, ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35। যুবা বন্ধুদের জন্য অনুষ্ঠান যুববাণী সন্ধ্যে 6:15। চাষ আবাদের কথা অনুষ্ঠানটি শুনতে পাবেন সন্ধ্যে 6:45, এতে বর্ষাকালে মাছের চাষ এবং মাছ পুকুরের যত্ন এনে বলবেন বিকাশকান্তি নাথ। বিভিন্ন শিল্পীর কণ্ঠে রাত 8:00 শুনতে পাবেন বাংলা গান। রাত 8:30 শুনবেন অশোক কুমার রায়ের শরদবাদন। দিল্লি কেন্দ্রের অনুষ্ঠান স্পটলাইট শুনবেন রাত 9:15। রাত 9:30 শুনবেন নাটক। আপনাদের আবারও জানিয়ে দিলাম আজকের বাকি অনুষ্ঠান সূচি সম্পর্কে।

আকাশবাণী শিলচর। অল্প কিছুক্ষণের মধ্যে শুনবেন প্রথমে দিল্লি কেন্দ্র থেকে হিন্দি ও ইংরেজিতে প্রভাতী সংবাদ, এরপর শিলং কেন্দ্র থেকে শুনবেন উত্তর পূর্বাঞ্চলীয় সংবাদ।

আকাশবাণী শিলচর। এখন আধুনিক গান শুনবেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

এতক্ষণ আধুনিক গান শুনলেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী শিলচর, একটি ঘোষণা। স্বাস্থ্য সচেতনতার নতুন উদ্যোগ নিয়ে আকাশবাণী শিলচরে শুরু হতে চলেছে একটি ফোন ইন অনুষ্ঠান ডাক্তারের দরবারে। এতে থাকবেন বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তাররা। আগামী 6 জুন শনিবার বেলা 10টা থেকে 11টা পর্যন্ত আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর কান্তি নাথ। উচ্চ রক্তচাপ সম্বন্ধীয় যে কোনো প্রশ্নের সরাসরি উত্তর পেতে ফোন করুন 262-779 এই নম্বরে। ঘোষণাটি শুনলেন আকাশবাণী শিলচর। এবারে শুনবেন বাংলা ছবির গান। অনুষ্ঠানে প্রথম গানখানি শুনবেন কিশোর কুমারের কণ্ঠে জীবন মরণ ছবি থেকে।

শুনছেন বিভিন্ন শিল্পের কণ্ঠে বাংলা ছবির গান। অনুষ্ঠানের শেষ গানখানি শুনবেন শ্যামল মিত্রের কণ্ঠে দেয়ানেয়া ছবি থেকে।

0: এই গানটির সাথে শেষ হলো বাংলা ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। একটি ঘোষণা, স্বাস্থ্য সচেতনতার নতুন উদ্যোগ নিয়ে আকাশবাণী শিলচরে শুরু হতে চলেছে একটি ফোন ইন অনুষ্ঠান ডাক্তারের দরবারে। এতে থাকবেন বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তাররা। আগামী 6 জুন শনিবার বেলা 10টা থেকে 11টা পর্যন্ত আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর কান্তি নাথ। উচ্চ রক্তচাপ সম্বন্ধীয় যে কোনো প্রশ্নের সরাসরি উত্তর পেতে ফোন করুন 262-779 এই নম্বরে। ঘোষণাটি শুনলেন আকাশবাণী শিলচর। এখন শুনবেন অনুষ্ঠান আহরণ।
1: আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান আহরণ।

0: 15 মে থেকে 5 জুন পর্যন্ত উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে সমস্ত ডিভিশন ও ইউনিটে ধারাবাহিক সচেতনতামূলক কর্মসূচি এবং পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস পালন করেছে। এবছর বিশ্ব পরিবেশ দিবসের বিষয় জলবায়ু পরিবর্তন, যা পরিবেশ সংরক্ষণ, স্থিতিশীল অনুশীলন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই পৃথিবীকে রক্ষা করা। এ নিয়ে সীমান্ত রেলের বরিষ্ঠ জনসংযোগ আধিকারিক নীলাঞ্জন দেব আকাশবাণীকে জানান।
1: উত্তর পূর্ব সীমান্ত রেলে গত 15 মে মাস

আমরা প্রতিটা ট্রেনিং আমাদের হাউস কিপিং এর ব্যবস্থা আছে, হাউস কিপিং স্টাফ এনগেজ করা আছে। হাউস কিপিং বলতে ওরা যেমন ট্রেনের ভিতরের যেটা মেঝে থাকে যেখানে মানুষ চলাচল করে, সেই জায়গাগুলি রেগুলারলি টাইম

রেলওয়ে স্টেশন এবং রেলের কর্ণগুলি যাতে এবং ড্রেন বা বিভিন্ন জায়গা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, জল সংরক্ষণের প্রয়োজনীয়তা,

0: আজকাল সবই বায়ো টয়লেটস, বায়ো টয়লেটস এর মধ্যে যাতে কোনো ধরনের বর্জ্য যা বায়োডিগ্রেডেবল নয় যাতে সেগুলি না ফেলে, মানে সেটা তার মধ্যে গ্যাসলাই হতে পারে, যে কোনো প্লাস্টিকের কিছু একটা চিপস এর প্যাকেট হতে পারে, যে কোনো কিছু হতে পারে, যে জিনিসগুলি বায়োডিগ্রেডেবল নয় সেটা গিয়ে আলটিমেটলি বায়ো টয়লেটটাকে জাম করে দেয়। জাম করার জন্য আলটিমেটলি অনেক সময় ওভারফ্লো হয়, যেটা নিয়ে প্যাসেঞ্জারের ক্ষেত্রেই অসুবিধার সৃষ্টি হয়।
1: গত 26 মে মঙ্গলবার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মজয়ন্তী উদযাপিত হয় শিলচরে। এদিন নজরুল মঞ্চের আয়োজনে সন্ধ্যায় স্থানীয় শিলচর সঙ্গীত বিদ্যালয়ে একটি শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আয়োজিত হয়। এতে বক্তব্য রাখতে গিয়ে অবসরপ্রাপ্ত শিক্ষিকা সুমিতা ঘোষ বলেন,
2: প্রাণীর কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মদিন। এই 127তম জন্মদিনে নজরুল মঞ্চের তরফ থেকে আমরা কবিকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছি। বিংশ শতকের প্রথমার্ধে যখন রবীন্দ্রনাথ সাহিত্যাকাশে উজ্জ্বল জ্যোতিষ্ক রূপে উদ্ভাসিত, তখনই হঠাৎ করে ধূমকেতুর মতো কাব্যিক স্বতন্ত্রতা নিয়ে কাজী নজরুল ইসলামের আবির্ভাব। নজরুল ইসলামের মধ্যে আমরা পরস্পর বিরোধী দুটি ধারা দেখতে পাই। নজরুলের চোখের তারায় একদিকে বিদ্রোহের আগুন, অন্যদিকে উদাসী মন আলো করা মরণীয় গান। ফলে অগ্নি এবং বীণা দুটোরই সম্পৃক্ত হয়েছিল তার সাহিত্যে। তার সাহিত্যের বিশেষ বৈশিষ্ট্য ছিল সাম্যবাদ, মানবতাবাদ, প্রতিবাদ, প্রতিরোধ, এবং সবগুলো নিয়েই তিনি কাব্য রচনা করেছেন। তার কাব্যে সাহিত্যে আমরা যেমন প্রেম, রোমান্টিকতা, প্রকৃতি প্রেম পেয়েছি, তেমনি মানবতাবাদ, সাম্যবাদ, প্রতিবাদ, প্রতিরোধ সব কিছু পেয়েছি। সব তার সাহিত্যে, গানে, মননে আমরা লক্ষ্য করি, এবং এই সাহিত্য আমাদেরকে কত কিছু দেয় সেটা রবীন্দ্র যুগে থেকে রবীন্দ্রনাথের ছায়ায় কিন্তু তিনি আলোকিত হননি। পুরো স্বতন্ত্রতা ছিল তার কাব্য সাহিত্যে, এবং তার গানের কথা তো বলেই লাভ নেই। কয়েক হাজার গান তিনি লিখেছেন, যদিও সবগুলো গান আমরা এখনও পাইনি, তবু যতগুলো পেয়েছি তাতেই আমরা ধন্য হয়েছি। তাই তিনি যে শুধু কবি তা নয়, তিনি এক যুগে বলা যায় যে তার সামাজিক একটা দায়িত্ব ছিল, এবং সামাজিক বিপ্লবের কণ্ঠস্বর তাকে বলা হয়।
1: 22 মে আন্তর্জাতিক জৈব বৈচিত্র্য দিবস উপলক্ষে আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে হাইলাকান্দি জেলার বিভিন্ন স্কুলে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। এ ব্যাপারে আকাশবাণীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্রের জেলা সমন্বয়ক লুৎফুর রহমান বড়ভূঁইয়া বলেন,
3: আমরা গত 22 মে তারিখটি আমাদের হাইলাকান্দি জেলা আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে আন্তর্জাতিক জৈব বৈচিত্র্য দিবস অর্থাৎ ইন্টারন্যাশনাল ডে ফর বায়োলজিক্যাল ডাইভার্সিটি হিসেবে পালন করি। আমাদের জেলার বিভিন্ন স্কুলে এই অনুষ্ঠানটি আয়োজন হয়, এবং মূল অনুষ্ঠানটি আমাদের জয়মঙ্গল হায়ার সেকেন্ডারি স্কুলে আমরা আয়োজন করেছিলাম। উক্ত দিবসটি কেন আন্তর্জাতিক জৈব বৈচিত্র্য দিবস হিসেবে পালন করা হয় তার প্রেক্ষাপট একটু বলা দরকার। জাতিসংঘের উদ্যোগে প্রথমে 29 ডিসেম্বর এই দিনটি পালন করা হতো, পরে জৈব বৈচিত্র্য কনভেনশন গ্রহণের দিনকে স্মরণ করে 2000 সাল থেকে প্রতিবছর 22 মে আন্তর্জাতিক জৈব বৈচিত্র্য দিবস পালন করা হয় থাকে।

0: তার আসল প্রেক্ষাপট হচ্ছে 1992 সালের 22 মে কেনিয়ার রাজধানী নাইরোবিতে কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি গৃহীত হয়েছিল, এবং সেই গুরুত্বপূর্ণ ঘটনাকে স্মরণীয় করে রাখতেই প্রতিবছর এই 22 মে তারিখটি এই দিবস পালনের জন্য নির্ধারিত করা হয়। এবারে আমরা কেন এই 22 মে জৈব বৈচিত্র্য দিবস হিসেবে পালন করে থাকি? পৃথিবীর উদ্ভিদ প্রাণী এবং অণুজীব তাদের বাসস্থান দিন দিন উজাড় হয়ে যাচ্ছে। দূষণ, জলবায়ু পরিবর্তন ও মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে এগুলো সব হুমকির মুখে পড়েছে। এই পরিস্থিতিতে জৈব বৈচিত্র্যের গুরুত্ব তুলে ধরা এবং তা সংরক্ষণের জন্যই বিশ্বব্যাপী মানুষকে উদ্বুদ্ধ করতেই প্রতিবছর 22 মে দিবসটি পালন করা হয় থাকে। এই দিবস পালনের কয়েকটি উদ্দেশ্য হচ্ছে, যেমন জীব বৈচিত্র্যের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা, পরিবেশের ভারসাম্য রক্ষা করার চেষ্টা করা, বিরল উদ্ভিদ ও প্রাণী সংরক্ষণে উৎসাহ দেওয়া, তাছাড়া টেকসই উন্নয়ন ও প্রকৃতির রক্ষার বার্তা পৌঁছে দেওয়া। জাতিসংঘের উদ্যোগে এই দিবস বিশ্বজুড়ে বিভিন্ন আলোচনা, সেমিনার, বৃক্ষরোপণ ও সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে পালন হয়ে থাকে। এবার আসি আসল কথায়। যেমন জীব বৈচিত্র্য বা বায়োলজিক্যাল ডাইভার্সিটি মানে কি? পৃথিবীর সকল উদ্ভিদ প্রাণী অণুজীব এবং তাদের বাসস্থান ও পারস্পরিক সম্পর্কের সমষ্টিকেই জৈব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি বলা হয় থাকে। বন, নদী, পাহাড়, জলাভূমি, কৃষিজ ফসল সবই জৈব বৈচিত্র্যের এক একটি অংশ। এই জৈব বৈচিত্র্যের গুরুত্ব বা এত বেশি কেন? পরিবেশের ভারসাম্য রক্ষা করা একটি খুব জরুরি গুরুত্ব। তাছাড়া খাদ্য, ঔষধ ও অক্সিজেনের উৎস প্রদান ও বায়োডাইভার্সিটি বা জৈব বৈচিত্র্য থেকে অনেক সময় উদ্ভিদ থেকে পেয়ে হয়ে যায়। কৃষি ও অর্থনীতিকে সমৃদ্ধ করা, তাছাড়া জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে সাহায্য করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা। জৈব বৈচিত্র্যের অনেকগুলা হুমকি আছে, যেমন থ্রেট। মানুষের নানা কর্মকাণ্ডের কারণে আজ জৈব বৈচিত্র্য হুমকির মুখে, যেমন বন জঙ্গল উজাড় হয়ে যাচ্ছে, দূষণ বৃদ্ধি পাচ্ছে, রাসায়নিক সার বা রাসায়নিকের অতিরিক্ত ব্যবহার হচ্ছে, জলবায়ুর পরিবর্তন আমাদের চোখের সামনে, অবৈধ শিকার এবং পানি পাচার সারা বিশ্বব্যাপী একটি বিরাট বড় আকারের সমস্যা। তো এইগুলি সব বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করা একান্ত প্রয়োজন। যার দরুন আমরা বিশেষ করে জোর দিই স্কুল এবং কলেজের ছাত্রছাত্রীদেরকে উদ্দেশ্য করে, তাদের মধ্যে যাতে জৈব বৈচিত্র্যের গুরুত্ব এবং সংরক্ষণের বিষয়টি যাতে গুরুত্ব পায় এবং ওরা বুঝতে পারে। বেশি বেশি যেমন বৃক্ষরোপণ যদি করা হয়, তাহলে পৃথিবীতে যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের তারতম্য হয়েছে সেটা অবশ্যই পূরণ হবে। বন এবং জলাভূমি আমাদের রক্ষা করতে হবে, বনজ সম্পদ এবং জলাশয় সেগুলো কিন্তু জৈব বৈচিত্র্যের পার্ট এবং সেগুলো সংরক্ষণ করা দরকার। তাছাড়া আজকালকার অন্যতম একটা মারাত্মক সমস্যা প্লাস্টিক, প্লাস্টিক দূষণ এবং প্রতিকার, বিশেষ করে একক ব্যবহারযোগ্য যেগুলো প্লাস্টিকের বোতল বা ব্যানার ফ্লেক্স বা যেগুলো আছে বাজারের, সেগুলো আমাদের মানে কমাতে হবে ব্যবহার। বিরল প্রাণী এবং উদ্ভিদের সংরক্ষণ করতে হবে, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা, এই সব গুলো আমাদের যদি কাজ করি তাহলে অবশ্যই জীব বৈচিত্র্য রক্ষা হবে। এবং এই যে 22 মে তারিখটি আমরা জৈব
1: সমগ্র উপত্যকার সাথে সঙ্গতি রেখে শ্রীভূমি জেলার সদর শহরে শম্ভুসাগর পার্কে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মজয়ন্তী পালিত হল নানা কার্যসূচির মধ্য দিয়ে। এই উপলক্ষে শম্ভুসাগর পার্কে অবস্থিত কবির প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন শহরের বিভিন্ন স্কুল, কলেজ ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন। কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে করিমগঞ্জ নজরুল জন্মশতবার্ষিকী উদযাপন সমিতির সম্পাদক অরুণাংশু ভট্টাচার্য বলেন,
2: বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মজয়ন্তী, আমরা নজরুল জন্ম শতবর্ষ উদযাপন করতে গিয়ে আমরা এই মূর্তি প্রতিষ্ঠা করি এখানে। আপনারা জানেন যে কাজী নজরুল ইসলামের জন্ম শতবর্ষ উদযাপনে আমাদের এই করিমগঞ্জে নজরুলের।

0: পুত্রবধূ এখানে এসেছিলেন এবং আমরা এই মূর্তি প্রতিষ্ঠার ব্যাপক আমরা আয়োজন করে করেছি। আজকের দিনে এই নজরুল জন্মজয়ন্তী আমরা বিভিন্নভাবে শহরের এবং জেলার বিভিন্ন সংগঠন এই নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে তারা মাল্যদান করেন। মূলত অল ইন্ডিয়া ডিএসও, অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন এবং অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইউথ অর্গানাইজেশন, এই তিনটা সংগঠন মিলে সেই দীর্ঘদিন ধরে তারা একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং এবারও তারা বিভিন্ন অনুষ্ঠান করবেন। আজকেও এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল কিন্তু কার্যত অনুষ্ঠান করা গেল না, কারণ চূড়ান্ত প্রাকৃতিক দুর্যোগ, এই দুর্যোগের মধ্যে অনুষ্ঠান সম্ভব নয়। তাই আমরা পরবর্তীতে যে অনুষ্ঠানগুলো হবে তারা ইতিমধ্যে ঘোষণা করবেন এবং আমরা সমস্ত স্তরের জনসাধারণকে আমরা বলবো যে নজরুল চর্চার আজকের প্রয়োজনীয়তা, চূড়ান্ত প্রয়োজনীয়তা আজকের এই অবস্থায়, যে যে সাম্প্রদায়িক বাতাবরণ সৃষ্টি হয়েছে সারা ভারতবর্ষে। এই নজরুল ইসলাম বলেছিলেন যে হিন্দু নাম করা মুসলিম ওই জিজ্ঞাসে কোন জন কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার। এই যে আহ্বান, এই আহ্বানের ভিত্তিতে আমরা বিভিন্ন অনুষ্ঠান এবং জেলার বিভিন্ন স্তরে বিভিন্ন জায়গায় আমরা করার চেষ্টা করছি। আমাদের এই সংগঠনগুলো করছে আলাদাভাবেও, বিভিন্ন জায়গায় হচ্ছে। আমরা আজকের এই অনুষ্ঠান আমরা এখানেই মূলত আজকের অনুষ্ঠান আমরা সমাপ্তি ঘোষণা করছি এবং আগামী 20 এবং 21 জুন আমরা এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠান এবং অন্যান্য সাথে অন্যান্য অনুষ্ঠানগুলো আমরা করার সিদ্ধান্ত নিয়েছি। এই অনুষ্ঠানকে সফল করে তোলার জন্য আপনারা আমাদের সহযোগিতা সাহায্য করবেন, এই আশ্বাস রেখেই।
1: শোনা যাক এই উপলক্ষে আয়োজিত বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশবিশেষ।

শ্রোতা বন্ধুরা, আলোচনা যেখানে শেষ করছি, আপনাদের সঙ্গে আবার কথা হবে আমাদের আগামী অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন। এবারে বিদায় নিচ্ছি, তবে তার আগে জানিয়ে দেব, উপস্থাপনায় ছিলাম অনির্বাণ জ্যোতিগুপ্ত, শব্দগ্রহণ করেছেন রাহুল কান্তি দেব, জসীমউদ্দিন লস্কর ও নবেন্দু দাস। অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন অভিজিৎ নাথ এবং প্রযোজনা হিতব্রত ভট্টাচার্য।

শুনলেন অনুষ্ঠান আহরণ আকাশবাণী শিলচর। লঘুযন্ত্র সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন জিষ্ণু প্রকাশ দাসের গিটার বাদন।

বহু যন্ত্র সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন জিষ্ণু প্রকাশ দাসের গিটার বাদন, আকাশবাণী শিলচর। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে বৈরাগীর আগে এখন খেয়াল শুনবেন কুমুদরঞ্জন বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

আকাশবাণী শিলচর শুরু হচ্ছে বাংলা ছবির গানের অনুষ্ঠান। এতে প্রথম গানখানি শুনবেন অরিজিৎ সিং এর কণ্ঠে, গল্প হলেও সত্যি ছবি থেকে।

বিভিন্ন শিল্পীর কণ্ঠে আপনারা শুনছেন বাংলা ছবির গান। অনুষ্ঠানে এবারের ছবি সেদিন দেখা হয়েছিল শিল্পী কুণাল গাঞ্জাওয়ালা।

অনুষ্ঠানে এবারে গানটি শুনবেন সোনু নিগমের কণ্ঠে মিশর রহস্য ছবি থেকে।

0: 같이 고비다.
1: বাংলা ছবির গানের অনুষ্ঠানে সবশেষ গানখানি শুনবেন অলক ইয়াগনিকের কণ্ঠে প্রেম ছবি থেকে।

0: এই গানটির সাথে শেষ হলো বাংলা ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই শুনতে পাবেন।
1: আকাশবাণী শিলচর, এখন শুরু হচ্ছে হিন্দি ছবির গান। প্রথম গানটি শুনবেন সুমন কল্যাণপুরের কণ্ঠে, ছবি আঁচল।

হিন্দি ছবির গানের অনুষ্ঠানে শুনছেন সুমন কুনলানপুর এবং অন্যান্য শিল্পীদের কণ্ঠে বিভিন্ন ছবির গান। সবশেষ গানটি শুনবেন ঘর বসাকে দেখো ছবি থেকে, সুমন কল্যাণপুর, উষা মঙ্গেশকর এবং অন্যান্যদের কণ্ঠে।

হিন্দি ছবির গানের অনুষ্ঠান এখানেই শেষ হল আকাশবাণী শিলচর। এখন শুনবেন গজল রেখা ভরদ্বাজ এবং মনহার উদাসের কণ্ঠে। প্রথমে রেখা ভরদ্বাজ।

0: আকাশবাণী শিলচর, এখন শুনবেন অনুষ্ঠান আমার কথা। এতে লাইসরা মঞ্জুশ্রীর নিজের কথা শুনবেন।
1: সর্বপ্রথমে আপনারা সবাইকে নমস্কার জানায়। আমার নাম লাইসরাম মঞ্জুশ্রী। আমার জন্ম বাসকান।

0: দিতে। কিন্তু বিবাহ সূত্রে আমি এখন লক্ষ্মীপুর সাব ডিভিশনের অন্তর্গত শিরবার্মা মাংলেকায়ের বাসিন্দা। আমার সাত ভাই বোনদের মধ্যে আমি সবচেয়ে সর্বকনিষ্ঠ। আমার স্বামীর তিন ভাই এক বোন, আমি মধ্যম ভাইয়ের স্ত্রী। আমরা তিন স্ত্রী নিজের আপন বোনের মতো মিলেমিশে একসঙ্গে থাকি। ছোটবেলা থেকে হাতের কাজ আমার খুব প্রিয়। স্কুলে পড়াশোনা করার সময় থেকে আমি কাজ ভালোভাবে না জানা সত্ত্বেও নানান ধরনের সেলাই করতাম। আমার বাড়িতে সেলাই করার মেশিনও থাকত। গ্রাজুয়েশন শেষ করার পর আমি শিলচরে গিয়ে উষা ইনস্টিটিউটে সেলাই ও এমব্রয়ডারি ট্রেনিং কোর্স করেছি। এই কোর্স চলাকালীন অন্য হাতের কাজ যেমন গ্লাস পেন্টিং, নিপ পেন্টিং, টাই অ্যান্ড ডাই এই কাজ শিখেছি। টেইলারিংয়ের কোর্স কমপ্লিট হওয়ার পর বাসকান্দিতে নিজের একটি দোকান খুলে কাপড় সেলাইয়ের কাজ করা সহ অন্যকে এই কাজ শেখাতাম। আমি প্রায় 500 জন ছাত্রকে সেলাইয়ের কলা কৌশল শিখেছি। কোর্স শেষ হওয়ার পর তাদেরকে আমি সার্টিফিকেট ও দিয়েছি। আমি নিজে এই ইনস্টিটিউট থেকে শিখেছি, সেই প্রতিষ্ঠানের অধীনে সার্টিফিকেটগুলো দিয়েছি। এরপরে আমি 2007 শিরবার মামাংলকায় গ্রামে আমার বিবাহ হলো। বিবাহের পর আমি কিছুদিন আমার সেলাইয়ের কাজ বন্ধ ছিল। আমার ছেলে একটা জন্ম হওয়ার সাথে ঘরের বউ হিসেবে করণীয় অনেক কাজ থাকায় আমি আমার কাজ চালিয়ে যেতে পারছিলাম না। কিন্তু আমার ছেলে যখন স্কুলে যেতে শুরু করে তখন থেকে আমি বসে থাকতে চাইছিলাম না। তাই আমি আমার শ্বশুর শাশুড়ি ও আমার স্বামীকে আমি পুনরায় সেলাইয়ের কাজ শুরু করার অনুমতি চেয়েছি। ওনাদের সম্মতি নিয়ে আমি বাসকান্দিতে একটি রুম ভাড়া করে সেলাইয়ের কাজ শুরু করি। এই কাজ 2017 থেকে আজ অবধি চলেছে। আমি রোজ শিরবার থেকে বাসকান্দি আসা যাওয়া করে কাজটি করি। ঘরে রান্না বান্না করে আমার ছেলেকে স্কুলে পৌঁছানোর পর আমি রোজ দোকানে আসে কিছু টাকা রোজগার করার চেষ্টা চালিয়েছি। একজন ঘরে গৃহিণীর সব দায়িত্ব নেওয়ার পর বাইরে এসে টাকা রোজগার করা এত সহজ কাজ না। তবু আমি বলতে চাই যে একটা চাকরি না করলেও একটা গৃহিণী নিজের কিছু টাকা উপার্জন করা অতি আবশ্যক। কারণ বিবাহের পর স্বামীর উপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে বেঁচে থাকা আমার পছন্দ না। স্বামী স্ত্রী দুজনে যখন টাকা উপার্জন করবে তখন একটি ঘরে আর্থিক অবস্থা ভালো হবে। টাকা না থাকা ছেলেকে মেয়েকে কিভাবে মানুষ বানাবে? তাছাড়া একটা ছেলেকে মানুষ হিসাবে গড়ে তুলতে মায়ের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। এখানে একটা মহিলার দায়িত্ব অনেক বড়। পরিবারের শান্ত পরিবেশ এবং ভালো সমাজ গঠনীয় মহিলাদের দায়িত্ব অসীম। এই বলে আমি সবাইকে আবারও আন্তরিক প্রণাম জানাই।
1: এতক্ষণ শুনলেন আমার কথা, এতে লাইসরা মঞ্জুশ্রীর নিজের কথা শুনলেন। এবারে শুনবেন লোকগীতে, প্রথমে শিবানী চৌধুরীর পরিবেশনায়।

0: লোকগীতির অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী শিলচর।
1: কি রে সমীর, আজকাল তোকে এত চিন্তিত দেখায় কেন? শরীর গতি ঠিক আছে তো?
2: আর বলিস না বিকাশ, বয়স তো বাড়ছে, রোজই কোনো না কোনো নতুন সমস্যা দেখা দেয়। এদিকে ইন্টারনেটে যা সব উল্টোপাল্টা টোটকা দেখি ভয় লাগে, বুঝতেই পারি না সঠিক পরামর্শ কার কাছে পাবো।
1: আরে এর জন্যই তো তোকে বলি সব সময় নির্ভরযোগ্য জায়গায় ভরসা রাখতে। তুই কি আজকাল আকাশবাণী শিলচরের নতুন অনুষ্ঠানটির ব্যাপারে অবগত নস?
2: হঠাৎ এই কথা কেন বলছিস?
1: ওখানে একটা দারুণ নতুন অনুষ্ঠান শুরু হতে চলেছে, নাম ডাক্তারের দরবারে।
2: তাই নাকি? কি হবে সেখানে?
1: এখানে অভিজ্ঞ সব ডাক্তার বাবুরা আসবেন, শরীর সুস্থ রাখার নানা উপায় এবং রোগ ব্যাধি নিয়ে সরাসরি কথা বলবেন, একদম খাঁটি ডাক্তারি পরামর্শ।
2: বাহ, এ তো দারুণ খবর দিলি, আমার মতো লোকেদের জন্য তো এটা খুব দরকারি। এখন থেকে তবে নিয়মিত কান পাততে হবে।
3: সমীর বাবুর মতো আপনারাও কি নিজের এবং

0: পরিবারের স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকেন? তাহলে সঠিক ও নির্ভরযোগ্য উপায় জানতে আজই টিউন করুন আকাশবাণী শিলচর। সুস্থ থাকার সব প্রশ্নের উত্তর নিয়ে আকাশবাণীর শ্রোতাদের জন্য হাজির থাকছে একটি বিশেষ অনুষ্ঠান ডাক্তারের দরবারে।
1: আকাশবাণী শিলচর, এখন শুনবেন হিন্দি ছবির গান, বিভিন্ন শিল্পীর কণ্ঠে বিভিন্ন ছবি থেকে। প্রথম ছবি আজহার, শিল্পী অরিজিৎ সিং।

শ্রেয়া ঘোষাল এবং প্রেম প্রকাশের কণ্ঠে গানটি শুনলেন মাহিয়া ছবি থেকে। শুনছেন হিন্দি ছবির গান। এবারের ছবি আশিক বানায়া আপনি। ছবি থেকে গানটি শুনবেন অভিজিৎ সাওয়ন্ত এবং সুনিধি চৌহানের কণ্ঠে।

রাজনীতি ছবি থেকে গানটি শুনেন মোহিত চৌহান এবং অন্তরা মিত্রের কণ্ঠে। হিন্দি ছবির গানের অনুষ্ঠানে সবশেষ গানটি শুনবেন অমাবাস ছবি থেকে। শিল্পীরা হলেন পলক মুচ্ছল এবং আরমান মালিক।

0: সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আসর।
1: আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে একটা শিশুর প্রাথমিক যে উদ্দীপনা যেটা সৃষ্টি হয় সেটা কিভাবে হওয়া উচিত তার ব্রেন ডেভেলপমেন্টের জন্য, অর্থাৎ তার মস্তিষ্ক বিকাশের জন্যে, তো সেটা কিভাবে হবে কিংবা কিভাবে করা উচিত সেসব সম্পর্কে আমরা কিছু জানব। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার পিনাকী চক্রবর্তী। নমস্কার, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি।

0: নমস্কার।
1: তো যে কথাটা বলছিলাম যে একটা শিশু আমরা সাধারণত ধরে নিতে পারি যে 0 থেকে 3 বছরের বয়সের অবধি বাচ্চাদের মধ্যে প্রাথমিক যে তার মস্তিষ্কের যে বিকাশ শুরু হয় সেটা তো খুব আর্লি।
0: হ্যাঁ,
1: তো এটাকে তো আমরা চেষ্টা করি যে সেটাকে কিভাবে সঞ্চালনা করা যায়। মানে একটা জিনিস হচ্ছে যে আমরা ভাবি যে সেটা অটোমেটিক্যালি হয়ে যাবে, কিন্তু সেটা নয়। আজকের বিজ্ঞান বলছে যে সেটাকে চেষ্টা করলে সেটাকে আরো অনেক উন্নত করা যায়। এটা নিয়ে আপনার কি মত?
0: হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আমরা আমাদের হিউম্যান ব্রেইনসকে যখনই বেবি কনসেপশন হলো, গর্ভে, মার গর্ভে যখন আমার কনসেপশন হলো, তখন থেকেই কিন্তু মানুষের মস্তিষ্কর ডেভেলপমেন্টটা খুব দ্রুত হয় এবং আপ টু 2 ইয়ার্স বাই সেকেন্ড বার্থ ডেটে এটা মানে 100 ভাগের 80 ভাগেরও বেশি হয়ে যায়। তো শুরু আমরা করব প্রথম মার গর্ভে থাকা অবস্থায়, যা মার নিউট্রিশন বা পুষ্টি ঠিক থাকে, মার কোনো অসুখ বিসুখ না থাকে, এবং যেটা আমরা অভিমন্যুর থেকে গল্পতে শুনেছিলাম, মার কোনো মানসিক চাপ থাকবে না, এবং এতে কিন্তু বেবির সাথে ইন্টারেকশন ভালো হয়, অ্যান্ড বেবি গেট এ গুড এনভায়রনমেন্ট। ওতে ওর ব্রেইনে যেটা ওয়েরিং, ওই ওয়ারিংটা কিন্তু তখন থেকেই শুরু হয়েছে। তো এই ওয়ারিংটাতে মানে যে ব্রেইনের মস্তিষ্কর যে স্নায়ুতন্ত্র, যেগুলো আমাদের জাংশনস অ্যান্ড কানেকশনস, এটা ডেভেলপমেন্টটা তখন থেকেই শুরু হয়ে যায়। এবং তারপরে আমাদের আসলো ডেলিভারি বা পারচুরেশন, যে আমরা বেবিটা জন্ম নিল, জন্মের সময় যাতে বেবি কোনো চোট না পায়, কোনোভাবে বেবি ইমিডিয়েটলি ক্রাই করে, আমরা বলি পার্ট অ্যাসফিক্সিয়া হয় না, তাতে কি হয় ব্রেইনের আরও যে স্নায়ুতন্ত্র আরও বিকশিত হতে পারে, সাথে সাথে শুরু হচ্ছে মাতৃদুগ্ধপান। নিউট্রিশনের একটা বিশেষ রোল রয়েছে, যেটা পুষ্টি প্রথম 6 মাসে যে বেবিগুলো স্পেসিফিক, যেমন মানুষের বাচ্চা মানুষের দুধ খাবে, কারণ উই আর দি মোস্ট ইন্টেলিজেন্ট হিউম্যান বিংস। তো ও বেবি যদি মাতৃদুগ্ধ পান 6 মাস পর্যন্ত করে, তাহলে বেবির স্নায়ুতন্ত্র বা আইকিউ আরও বেশি হয়, তাতে বিকাশটা ভালো হবে। 6 মাস থেকেই আমরা যখন অন্য আহার শুরু করব, অন্য খাদ্য দিয়ে ব্রেস্ট ফিডিং কিন্তু কন্টিনিউ করাবো, তার সাথে শুরু হচ্ছে নার্চারিং করা, বেবিকে ওয়েল মেসেজ করা, কথা বলা, তার সাথে ইন্টারেক্ট করা, দ্যাট প্রসেসিং অ্যান্ড ইন্টারেকশন, হিউম্যান প্রসেসিং, নট উইথ এআই, মোবাইল বা কোনো রকমের গ্যাডজেটস বা খেলনা দিয়ে নয়, মুখে মুখে দেখা, চোখে চোখে দেখা, তার সাথে বয়স অনুপাতে ওর যেটা বোধ জ্ঞান কথা বলা। আগের দিনে যেমন করে 1 বছর হতে হতেই ঠাকুমা বা দাদুরা গল্প করত, বেবি শুনত, তো আমরা ওই যে এনভায়রনমেন্ট, তো এইটাও আমাদের খুব দরকার, কারণ তাতে আমাদের স্নায়ুতন্ত্রর আমরা সাইনাপস বলি, মানে একটার সাথে একটা রাস্তা যেমন কানেক্ট হয়, ওরকমভাবে স্নায়ুতন্ত্রর মস্তিষ্কতে এই যে নিউরন বা নার্ভ সেলগুলো কানেকশনসটা বেড়ে যায়। যখনই কানেকশনটা বাড়ে তখনই চ্যানেলাইজেশন, বুদ্ধি, হ্যাঁ, এগুলো খুব ভালোভাবে আত্মবিকাশ পায়। সো এটা একটা কম্পোজিট পাথ হয়ে, যেটা মাতৃর গর্ভ থেকে শুরু করে আপ টু ফার্স্ট মানে বার্থ অ্যান্ড টিল সেকেন্ড বার্থ ডে আমাদের ম্যাক্সিমালি দরকার, আর তারপরেও 5 বছর পর্যন্ত তার হিউম্যান ইন্টারেকশনস এবং বয়স অনুপাতে যেটা আমি বললাম ওই হিসাবে উই নিড টু হ্যাভ ইন্টারেকশন।
1: হ্যাঁ, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা যে আমরা অনেক সময় অনেক বাচ্চাকে বলি যে এর মাথা খুব পরিষ্কার, আর এই আরেকটা কোনো বাচ্চাকে বলছি না এ বুঝতে পারছে না, তার মানে এই যে দুটো বাচ্চার মধ্যে তফাত রয়েছে সেটা হয়তো অনেকটা এই ছোটবেলার তাদের বেড়ে ওঠার মধ্যে, কিংবা তাদের যে বিকাশটা সম্পূর্ণ না হলে কি হতে পারে, হলে কি হতে পারে।
0: হ্যাঁ, দেখুন এটা আপনি একদম স্পেসিফিক, আমাদের একটা জিনিস হয়েছে জিনেটিক্স বা বংশানুগত। তো বংশানুগত যখনই প্যারেন্টস আর ইন্টেলিজেন্ট অর ফ্রম অ্যান ইন্টেলিজেন্ট প্রোজেনি, অবভিয়াসলি বেবির চান্সেসটা বেড়ে যাচ্ছে, বাট এটা আমাদের হাতে নয়, এটাকে আমরা মেডিকেল সায়েন্সে ইরিভার্সেবল, কারণ আমরা বংশানুগত যা চলছে ওটাকে তো আমি চেঞ্জ করতে পারছি না। আমার হাতে রয়েছে এনভায়রনমেন্ট অ্যান্ড এপিজেনেটিক্স, মানে তার পুষ্টি, পুষ্টিটাকে নিউট্রিশনে ভেরি এসেনশিয়াল রোল রয়েছে, যেমন আমি ব্রেস্ট ফিডিংয়ের কথা বললাম, তার কী কী রকমের বাকি

0: মেইন ফুড বলি আমরা, ফ্রুটস ভেজিটেবলস জাঙ্ক ফুড অ্যাভয়েড করবে। থার্ড আমরা ইন্টারপ্লে, হিউম্যান ইন্টারপ্লে, কেমনভাবে মা বাবা ওর সাথে ইন্টারেক্ট করেছে, ওকে পাজল সলভিং প্রবলেম সলভিংয়ে শিখিয়েছে, বয়স অনুপাতে ওর সাথে ইন্টারেক্ট করেছে, তো তাতে ওর বিকাশটা ভালো হয়েছে। এবং ডিজিটাল মিডিয়া বা আজকাল যেটা আমরা বলছি মোবাইল ফোনটিকে, নো ডিজিটাল মিডিয়া বা আমাদের মোবাইল ফোনটিকে আপনারা শিশুদেরকে 2 বছর পর্যন্ত টোটালি দূরে রাখুন, ওকে বাইরে খেলতে দিন, লাইফ স্কিল যেগুলো আছে ওইটা বিকাশ ভালো করে হবে। আরেকটা বেবি, 2-3 জন বেবি যখন ইন্টারেক্ট করবে আন্ডার প্রপার গাইডেন্স, তো ওর নার্চারিং বা ব্রেইনের বিকাশটা খুব ভালোভাবে হবে।
1: তো একটা তো হচ্ছে যে একটা মানে সম্পূর্ণ একটা মানুষের মস্তিষ্কের বিকাশ, কিন্তু সেটা তো একটা পার্টিকুলার এজ অবধি হতে পারে, তারপরে তো তার গ্রোথটা এমনি হবে, কিন্তু মগজের, আমরা যদি মগজের যদি কিংবা মস্তিষ্কের কথা বলি, সেটার বিকাশ কত বছর পর্যন্ত হতে পারে?
0: দেখুন, আমাদের যে ব্রেইনের স্নায়ুতন্ত্র যে সেলগুলো আছে, আমরা বলি কোষ, স্নায়ু কোষগুলো, এটা নাম্বার কিন্তু জন্ম থেকেই কনস্ট্যান্ট থাকে। এই নাম্বারটা জন্মতে যখনই বের হলো, আমরা এর ম্যাচিউরিটি বা ডেভেলপমেন্ট এটাকে আমরা বাড়াতে পারি ইন্টারপ্লে অফ ডিফারেন্ট কেমিক্যালস। তো সেকেন্ড বার্থডে আমি যেমন বললাম, যখন 2 বছর বয়স পর্যন্ত 100 ভাগের 80 ভাগ আমাদের ডেভেলপমেন্ট অফ দি ব্রেইন মানে স্নায়ুতন্ত্রর বিকাশটা হয়ে যায় হিউম্যান ব্রেইনসে, তারপর এটা চলতে থাকে আপ টু 5 ইয়ার্স, দ্য ফাইনাল ডেভেলপমেন্ট টেক্স প্লেস, অ্যান্ড তাতে মাথার সাইজটাও বড় হয়ে যায় গ্রেজুয়ালি। তো আমরা ওই যে আমাদের উইন্ডো পিরিয়ড, আমরা বলি উইন্ডো অফ অপরচুনিটি, সো ফার্স্ট 2 ইয়ার্সটাই হচ্ছে আমার শিশুকে নার্চারিং করা বা বিকাশ করার, ওইটা হচ্ছে উইন্ডো অফ অপরচুনিটি। তো ওই যে আমাদের সময়টা রয়েছে, ওই সময়টাতেই আমাদের প্যারেন্টসের ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট, যাতে সময় দিতে হবে মা বাবা। আমি আপনাকে বললামই যে মা বাবা বা আমাদের জয়েন্ট ফ্যামিলি আগে থাকতো, তো হিউম্যান ইন্টারেকশনে বাচ্চা কথা বলা শিখবে, স্পিচ তো শিখবে, যেমনি আমাদের বেবিটা ঘরের মধ্যে অন্যরাও কথা বলছে ওটার থেকে শিখবে। তো তার জন্যই সো এই ইন্টারেকশনটা স্কুলে হোক বা ঘরে হোক বা খেলার মাঠে হোক, তো এটাই আমাদের তার স্নায়ুতন্ত্রর বিকাশ হবে।
1: তো একটা তো কথা হচ্ছে যে যদি 2 বছর ধরে নিলাম, তাহলে তো তখনও পর্যন্ত স্কুলে যাওয়া শুরু হয় না। আজকাল যদিও অনেকে অনেক ছোটবেলায় দিয়ে দেয়, তো 3 বছর থেকে শুরু হয় স্কুল, কিন্তু তার আগে পর্যন্ত বাড়িতে যখন 0 থেকে 3 কিংবা 2 ইয়ার্স যখন বয়স তার 2-3 বছর, বাড়িতে যেগুলো করানো হয়, আপনি একটু আগে বললেন যে পাজল সলভিং, অর্থাৎ আমরা যেভাবে অনেক সময় বাচ্চাদেরকে দেই না, ওই যে অনেক সময় যে অনেক টুকরো টাকরা সমস্ত ওই যে বর্ণ পরিচয় দিয়ে, যেমন কোনো খেলনা দিয়ে ও আর ওসুই কিংবা ABCD এগুলো দিয়ে সাজানো, কিংবা রং দিয়ে কোনো কিছু একটা সাজানো, এই যে জিনিসগুলো, খেলনাগুলো বিভিন্ন রকমের খেলনা রয়েছে, তাদের হাতে তুলে দিলে তারা সেটাকে কিভাবে সাজাবে, এবং তাদের যে যে প্রচেষ্টা, সেই শিশু তো একটা চেষ্টা করে সেটাকে কিভাবে সে করবে, এইভাবে তাকে মানে তার বিকাশটা সম্ভব হয়। তো এটাকে আরো কিভাবে মানে করা যেতে পারে? যে
0: দেখুন, এটা তো আপনি খেলনার কথাটা খুব ভালোভাবে বললেন, আগের দিনে এত রকমের খেলনা মার্কেটে ছিল না, এখন আমরা সেফ টয় জোন এবং ডেভেলপমেন্টাল বিভিন্ন এবং আমাদের যেগুলো অনলাইনেও অ্যাভেলেবল, লোকালিও অ্যাভেলেবল, তো সবগুলোতে বয়স লেখা থাকে, বয়স অনুপাতে যেমন ছোট ছোট হার্ডবোর্ড, তাতে কোনো খরচাও বেশি পড়ছে না, দামি যে খেলনা হতে হবে না, তো ছোট ছোট পাজেল যেগুলো যখন ও সেটিং করাবে, কোনটার সাথে কোনটা যুক্ত হচ্ছে, অ্যাটাচমেন্ট হচ্ছে, বা ব্লকে প্লাস্টিকের ব্লকে ভালো কোয়ালিটির ও ওইখানের মধ্যে টাওয়ার বানাচ্ছে, তো এ কিন্তু ডেভেলপমেন্টটা ওখান থেকে শুরু হচ্ছে, কারণ ও জানে ওখান থেকে এটা লাগাতে হবে। তো তার সাথে যদি আরেকজন শিশু যুক্ত হয়, তো তখন ওরা ওদের স্কেলে ওরা ইন্টারেক্ট করে বা নিজেদের মধ্যে কথা বলে, তো এতে কিন্তু ডেভেলপমেন্টটা বেড়ে যাচ্ছে, ব্রেইনের বিকাশটা হচ্ছে। তো এই হিসাবে আমরা বলছি যে আমরা ঘরে বা বয়স অনুপাতে তাকে যখনই ও 1.5-2 বছরে বাচ্চা হাঁটতে শিখেছে, চলতে পারছে, ওকে পার্কে নিয়ে যান, ওর সাথে দৌড়াদৌড়ি করুন, খেলুক আউটডোর গেমস বয়স অনুপাতে, এবং 2 বছরের পরে গেমস বা 3 বছরে সাইক্লিং, তাতে

0: কেমনে আমি লাইনে চালাচ্ছি। তো ডিফারেন্ট ইন্টারপ্লেস এইজ অ্যাপ্রোপ্রিয়েটলি বয়স অনুপাতে অনুসারে এইগুলো আমরা বাড়াতে হবে, আর তার সাথে সাথে পুষ্টির ধ্যান রাখতে হবে। জাঙ্ক ফুড আমরা অ্যাভয়েড করব। ফাস্ট ফুড আজকাল মা বাবা অনেক সময় সময়ের অভাবে যেগুলো এই প্যাকেজড ফুড বা টেলিমার্কেটিং বা খুব চাপ মার্কেটিংয়ে দেখাচ্ছে ওই ফুডগুলো নিয়ে নিচ্ছে, তো তাতে কিন্তু বাচ্চার পুষ্টি, যেমন করে আমরা আয়রন ডেফিসিয়েন্সি পাচ্ছি, জিঙ্ক ডেফিসিয়েন্সি পাচ্ছি, তো যদিও বেবি দেখতে মনে হচ্ছে যথেষ্ট ওজন, কিন্তু হিডেন হাঙ্গার বা পুষ্টির একটা ভিতরে মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি থেকে যাচ্ছে। তো এটা আমরা মিট করার জন্য সাধারণ জ্ঞান, যেটা আমাদের খাদ্য সম্পর্কে আমি বললাম যে প্রথম ছ মাস মাতৃদুগ্ধ, তার সাথে সাথে আমরা বয়স অনুপাতে ফ্রুটস ফল খাওয়াবো, সবজি শাক সবজির উপকারী, ফ্যামিলি পট ফিডিং, আজকাল এটা চলে গেছে, যখনই এক বছর পার হয়ে যাচ্ছে শিশুটি বসতে পারছে তাকে চেয়ারে ঘরে সবাই মিলে একসাথে খেতে, তাতেও খাওয়ার স্কিলটা শিখবে, কী কী খাবো, কালারফুল খাদ্য খাবো, এটা কী রং, টমেটোটা লাল রং খাচ্ছে, মুখে ধরে আঙ্গুল দিয়ে নিজে ধরে, হ্যাঁ 12 মাস 14 মাসে ও চাটতেও পারবে, তো ও কালারটাও শিখবে, মুখে ভরানো শিখবে। আমি সবসময় আমাদের যেগুলো পেশেন্টসকে বলি যে জুস খাওয়াবেন না, ফলটা খেতে দেন, ফলটা দিলে ও বাকলাটা ছুলতে মুখে দিতে তার পুষ্টি তার সব কিছু, সো দ্যাট ওয়ে মাল্টিপল ওয়েজ অফ ডেভেলপমেন্ট, এখানে কোনো শর্টকাট নেই। তো এটাতে মানে পুরো ফ্যামিলি সব মেম্বারে ইন্টেগ্রিটিভাবে কাজ করলেই আমরা ওর বিকাশটা ভালোভাবে করাতে পারবো। আজকাল যেগুলো আমরা কগনিটিভ বা নিউরোকগনিটিভ ডিসফাংশন, যেগুলোকে অটিজম, ADHD বা ডিফারেন্ট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার্স, তার ওয়ান অফ দি মেইন রিজনস ইজ দ্য এপিজেনেটিক্স, দ্যাট ফ্যামিলি এনভায়রনমেন্টের মধ্যে ট্রিগার কিছু রয়েছে, ও খুব তাড়াতাড়ি ডিজিটাল মিডিয়া, প্যারেন্টসের কাছে সময় নেই বা কোনো কারণে জ্ঞানের অভাবে বোঝার অভাবে ও হাই ফাই গ্যাডজেটস তো খেলেছে, ও মোবাইল গেম খেলতে পারছে, কিন্তু একটা অ্যাপলকে ও বাইট করে খেতে পারছে না। সো দ্যাট ইজ এ বিগ গ্যাপ, যেটা আগের দিনে হতো না, কেননা আমরা ওকে সময় দিইনি, ইন্টারেক্ট করিনি, মানুষ মানুষ ইন্টারেকশনটা না করে ওকে আমি বড় বড় খেলনা, দামি দামি খেলনা দিয়ে আমাদের সময়ের অভাবটা ওইটা দিয়ে মেক আপ করার চেষ্টা করেছি। ব্রেইন ডাজ নট রেসপন্ড টু ইট, কেননা এখানে কোনো অ্যাপ নেই যে ব্রেইন ডেভেলপমেন্টের একটা অ্যাপ দিয়ে দিলাম আর ও ডেভেলপ হয়ে গেল। ইট ফলোজ ইটস ন্যাচারাল কোর্স, ওর যেটা ন্যাচারাল কোর্স বয়স অনুপাতে থাকবে এটাই ডেভেলপ করবে, আর এটাতে ফ্যামিলি এনভায়রনমেন্টের ভীষণ একটা রোল আছে। তার জন্যই আমার অভিভাবকদের প্রতি অনুরোধ যে আমরা অসুখ থেকে বঞ্চিত করব, টাইমে টাইমে ওদেরকে ভ্যাকসিনেশন করাবো, কারণ সবসময় যখনই অসুখ হবে পুষ্টির অভাব হবে, শরীরে একটা ইনসাল্ট আছে। সেকেন্ড, নিউট্রিশনটা বাড়াবো, পুষ্টি সম্বন্ধে আমরা বললাম, আমরা বিভিন্ন রকমের ফল শাকসবজি বা যারা ননভেজ খাচ্ছে ফিশ খাওয়াবেন বা যেটা অ্যাভেলেবল এইজ অ্যাপ্রোপ্রিয়েট ডায়েট। থার্ড হচ্ছে হিউম্যান টু হিউম্যান ইন্টারেকশন করা, তার বয়স অনুপাতে ও খেলবে, মানুষের প্রবলেম সলভিং, পাজেল সলভিং, লাইফ স্কিল, এটা সাধারণত মা বাবা বা ঘরের অভিভাবকরা শিখাবে ওকে হাত ধরে ধরে। তো ও অনেক প্রশ্ন করে, 2 বছরের বাচ্চা, এটা কি ওটা কি, তো আমরা অনেক সময় বিরক্ত হয়ে যাই, কিন্তু ওর মনে অনেক জিজ্ঞাসা রয়েছে যে এইসব জিনিসের, তো যদি আমরা ধৈর্য ধরে ওকে ইন্টারেক্ট করি, ওকে গান গেতে শিখাই, বলতে শিখাই, আর তুমি বলো তো আবার, তো ও যখন রেসিপ্রোকেট করে আবার বলবে ওইটা যদি আমরা ধৈর্য সহকারে শুনি, তো অটোমেটিক ওর স্নায়ুতন্ত্রের বিকাশটা খুব ভালোভাবে হবে, ওর স্পিচ ভালো হবে, কথা বলতে পারবে, মানে ওভারঅল ডেভেলপমেন্ট একটা কম্পোজিট, মানে সব কিছু মিলিয়ে হচ্ছে।
1: তো আমি একটা জিনিস জানতে চাইব, মানে এটা আমাদের যারা শুনছেন শ্রোতাদের সুবিধার জন্য, এই যে বললেন যে ফুল ডেভেলপমেন্ট হচ্ছে কিংবা যতটুকুই ডেভেলপমেন্ট তার হচ্ছে, এটার ফলে সে কি সুফল পেতে পারে ভবিষ্যতে?
0: অবভিয়াসলি মানে ডেভেলপমেন্টটা যখনই আমার ব্রেইনের IQটা বেড়ে যাচ্ছে বা স্নায়ুতন্ত্র বিকাশ হচ্ছে, ওর IQ বা ইন্টেলিজেন্স বেড়ে যাচ্ছে। ইন্টেলিজেন্স আজকালের যুগে এত কম্পিটিটিভ বা যেটা অ্যাজ এ হোল যেখানে আপনি সবখানে এক্সামেই দেখুন।

বা যে কোনো শারীরিক বা মানসিকভাবে যদি কোনো চাপ ছাড়া ইন্টেলিজেন্টটা বাড়ে, ইন্টেলিজেন্স যদি বাড়ে, বুদ্ধিসম্পন্ন, নেচারালি আমরা চাবো আমাদের বেবি স্মার্ট হোক, ইন্টেলিজেন্ট হোক, জীবনে এগিয়ে যেতে পারবে, লাইফ স্কিল শিখতে পারবে, এবং কমপ্লিকেশন জীবনের ডিসিশনগুলো খুব ফাস্ট এবং তাতে কোনো ত্রুটি থাকবে না, উইদাউট মিস্টেক, র্যাপিড ডিসিশনস। আজকে ডক্টর হোক, ইঞ্জিনিয়ার হোক, পাইলট হোক, সো কল, বা এমন এমন প্রফেশনে যেখানে ওর ইন্টেলেকচুয়ালসটা খুব হাই রাখছে, তো ওর ক্ষেত্রে এটা একটা অলওয়েজ

0: স্টুপিড ডিসিশনস। আজকে ডক্টর হোক, ইঞ্জিনিয়ার হোক, পাইলট হোক, সো কল, বা এমন এমন প্রফেশনে যেখানে ওর ইন্টেলেকচুয়ালসটা খুব হাই রাখছে, তো ওর ক্ষেত্রে এটা একটা অলওয়েজ অ্যাডভান্টেজ অ্যান্ড অ্যাসেট, নট অনলি টু দ্য ফ্যামিলি, ইভেন ফর দ্য সোসাইটি, ফর দ্য কান্ট্রি, যখনই, কারণ আমার সায়েন্টিস্টের নাম্বার বেড়ে যাবে, আমার ম্যাচিউর পারসনস হু আর ওয়ার্কিং ফর দ্য কান্ট্রি। তো আমরা যখনই আমরা এই যে ভবিষ্যৎ, আমাদের দেশের ভবিষ্যৎ হচ্ছে এই শিশুরা, তো আমরা যখনই আমার শিশুদের আইকিউটা বাড়াবো, অবভিয়াসলি তার রেজাল্টেন্ট হবে সারা দেশের উন্নতি, সারা সোসাইটির উন্নতি।
1: এটাই আমাদের মধ্যে যেটা ভুল ধারণা আছে, যে বড় লোকের যাদের বাচ্চারা রয়েছে তাদেরকে খুব দামি দামি ফল খাওয়ানো হয়, দামি দামি খাবার খাওয়ানো হয়, এবং এরকমও খাবার রয়েছে যেটা খেলে নাকি ব্রেন ডেভেলপ হয়, ডেভেলপমেন্ট হয়। তো সেরকম সেই ভাবনাটার থেকে আমরা সরে আসা আমাদের দরকার, কারণ এরকম নয় যে যে যে খাবারগুলো আমরা হাতের কাছে পাচ্ছি কিংবা শাকসবজি ফল যেগুলো পাচ্ছি সেগুলো কিন্তু সাধারণ বাড়ির ছেলেও খেয়েও কিন্তু সেও অনেক বুদ্ধিমত্তা তার হতে পারে, সে অনেক কিছু করতে পারে, ভালো ছাত্র হতে পারে, ভবিষ্যতে ভালো পেশায় নিযুক্ত হতে পারে। সে কেন ডাক্তার হতে পারে না, কেন সে ইঞ্জিনিয়ার হতে পারবে না, নট বিকজ অফ যে সে একটা বিলো পভার্টি লেভেল থেকে এসছে, সেটা নয়, কিন্তু তার মস্তিষ্কের যে বিকাশ, এই বিকাশটা যদি সম্পূর্ণ হয় তখন নিশ্চয়ই সে এগিয়ে যাবে, এবং বিভিন্ন সুবিধে রয়েছে এখন, সমস্ত কিছু নিয়ে সে অনেক দূরে এগিয়ে যেতে পারে। তো এই জায়গাটা যদি আরেকবার যদি একটু,
0: হ্যাঁ, এখানে আপনি একদম সঠিক বলেছেন, আমরা যদি এপিজে আব্দুল কালাম, যে আমাদের মিসাইল ম্যান ছিল, হু ইজ এ প্রাইড অফ ইন্ডিয়া, বা জেসি বোস, যে বসন কেমিক্যালস করে এখনো সারা বিশ্বে একটা আলোড়ন সৃষ্টি করেছিল, আমরা কিন্তু খুব বড় ঘরে ছেলে মেয়ে ছিল না, দে আর ফ্রম এভারেজ, সাধারণ ঘরের ছেলে মেয়ে। পুষ্টির কথা আপনি বললেন, অনেকে এসে জিজ্ঞেস করে ভালো হেলথ ড্রিঙ্ক দিন, ব্রেইন বাড়বে, কোনো হেলথ ড্রিঙ্ক দিয়ে ডাইরেক্টলি বলে ব্রেইন বাড়ার কিছুই নেই, এগুলো মার্কেটিং গিমিক্স। আমরা বলি যে আপনার ঘরে আশেপাশে বা মার্কেটে অ্যাভেলেবল সাধারণ জ্ঞান বাড়লে, যেটা আমরা ফল, যেগুলো ফল আপনি সিম্পলি পাকা পেঁপে আমার গাছের পারে বসে থাকে, দেন গাছে যখনই হচ্ছে, বাট মানুষে ভাবে এটা আমরা খুব ভালো না, বাট আমি সবসময় বলি পেঁপে হোক, কলা হোক, বা সিজনাল ফ্রুটস হোক, দে আর লট অফ রিচ ইন মাইক্রোনিউট্রিয়েন্টস, এরাই ব্রেইন টনিক। কিন্তু মানুষের ভ্রান্ত ধারণা যে আমি একটা দামি কৌটো কিনলেই তার থেকে আমরা বেবি বেনিফিটেড হব। তো এইরকমভাবে আমাদের যেগুলোই শাকসবজি বা সাধারণ অ্যাভেলেবল ফ্রুটস, এবং মা বাবার এবং ফ্যামিলি সবাই মিলে যদি তার সাথে শিশুটির জন্মের সাথে সাথে তার সাথে ইন্টারেক্ট করে আগিয়ে নেওয়া যায়, তো আমরা সাধারণ ঘরের সাধারণ বাচ্চা একদম স্কাই ইজ দ্য লিমিট, আকাশে পৌঁছা,
1: মানে সে ছোটবেলা থেকেই তার মধ্যে এমন সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে তাকে, কিংবা তাকে এমন বিষয় নিয়ে জাগিয়ে তুলতে হবে, যেমন এই যে পাজল কিংবা ব্লক বললেন, যে একটা সময় ছিল যে অনেক জিনিস খোলা, মানে খুলে দেওয়া হলো, সেটাকে সে লাগিয়ে তৈরি করছে, দেশলাই বাক্স দিয়ে অনেক কিছু ঠিক তৈরি করছে, হয়তো তার দামি খেলনা নেই, সে ছোটখাটো জিনিস দিয়ে কিছু একটা বানাচ্ছে, নারকেল মালা, সেটা দিয়ে হয়তো কিছু একটা বানিয়ে কানের টেলিফোনের মতো করছে। তো এ ধরনের ছোট ছোট জিনিস যেটা দিয়ে ওর বুদ্ধির বিকাশ ঘটবে, সেটা শুরুটা একেবারে শিশু থেকেই, পুরো মানে শিশু থেকেই শুরু হচ্ছে, এবং সেটা 2-3 বছর বয়স অবধি মানে খুব ভালোভাবে সেটাকে করতে হবে। পাশাপাশি আপনি যেগুলো বললেন যে পুষ্টিকর খাবার রয়েছে, কিংবা তাদের খেলাধুলোরও একটা সুযোগ করে দিতে হবে, যে সবসময় বিছানায় কিংবা সবসময় তাকে কোলে নিয়ে নিয়ে ঘোরা, এগুলো তো করলে একটা তার তাকে একটা বাধাগ্রস্ত করা হয়।
0: ইয়েস, আমরা যেটা এখন মানে ওবেসিটি বা আমাদের যেটা স্থূলতা বেড়ে যাচ্ছে, কেননা ওরা আজকাল ফাস্টফুড খাচ্ছে, টিভি ডিজিটাল মিডিয়া ইউজ করছে, বাইরের আউটডোর গেমসটা খেলছে না। আমরা মাঠে আসো, মাঠে যখনই আমরা যেটা বললাম বয়স অনুপাতে যা যেটা সেফটি লিমিট, তো সেই অনুযায়ী যখন অল দিস সব কিছু মিলেই ব্রেইনের ডেভেলপমেন্ট, শারীরিক ডেভেলপমেন্ট, আর মানে ফিজিক্যাল ডেভেলপমেন্ট, ব্রেইন ডেভেলপমেন্ট, মানসিক ডেভেলপমেন্ট, এগুলো কিন্তু একটার সাথে একটা ওতপ্রোতভাবে রিলেটেড, জড়িত, আমরা একে আলাদা করতে পারবো না, ইটস এন ওয়ান ইজ এ পার্ট অফ দি আদার। তো সব কিছু মিলেই আমরা একটা হেলদি চাইল্ড অ্যান্ড ইন্টেলিজেন্ট চাইল্ড বানাতে পারি।
1: অনেক ধন্যবাদ ডাক্তারবাবু। তো আজকের যে এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বললাম, আমার মনে হয় যারা আমাদের শ্রোতারা শুনবেন তারা খুব উপকৃত হবেন, এবং এই জিনিসগুলো নিয়ে আমাদের এগোতে হবে, এবং আমরা যতটা পারি আমরা তার মানে কি বলবো সবার

0: মধ্যে এটা ছড়িয়ে দিতে হবে, এই ভাবনাটাকে যে শুধু বুদ্ধিমত্তা সেটা শুধু বড় লোকের কিংবা যারা পয়সাওয়ালা লোকেদের মধ্যে হয় সেটা নয়, কিন্তু যে কোনো সাধারণ মানুষের মধ্যেও সেটা করা সম্ভব এবং সেটাকে করা দরকার। তো ডাক্তার পিনাকি চক্রবর্তী, আপনি স্টুডিওতে এসেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
1: নমস্কার, ধন্যবাদ।
2: মস্তিষ্ক বিকাশের প্রাথমিক যে ধাপ রয়েছে সেসব সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার পিনাকি চক্রবর্তীর কাছ থেকে। শ্রোতা বন্ধুরা, আসুন এবারে শোনা যাক আধুনিক গান শুভমিতার কণ্ঠে।

আধুনিক গান শুনলেন শুভমিতার কণ্ঠে। শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠান যদি আপনাদের ভালো লেগে থাকে, সেটাতে কি কি সংযোজন করা দরকার এবং আপনারা কি শুনতে চান, সেটা আইন বিষয়ে হোক কিংবা আরও যে কোনো বিষয়, সাহিত্য নিয়ে হোক কিংবা চিকিৎসকের পরামর্শ হোক, আপনারা যদি শুনতে চান আমাদেরকে জানাবেন। আর আমরা সবসময় চেষ্টা করি আপনাদের কাছে অনুষ্ঠানগুলো তুলে ধরতে, যেগুলো আপনাদের খুব কাজে আসে সেই ধরনের কোনো অনুষ্ঠান। এবং মেয়েদের মেকআপ বলতে ফ্যাশন কিংবা রান্নাঘর সেগুলো তো আছেই, তো সেই সব বিষয়ের কথা মাথায় রেখে আমরা আপনাদের কাছে অনুষ্ঠানগুলো নিয়ে আসি। শুনবেন আমাদের এই অনুষ্ঠান প্রত্যেক সোমবার এবং শুক্রবার বেলা 12:30। শ্রোতা বন্ধুরা, আসলে সময় শেষ হইল, আজ তাই এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা রইলো।

মহিলা মজলিস এখানেই শেষ হল আকাশবাণী শিলচর। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মনোজ মুরলী নায়ার।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন মনোজ মল্লিনায়ারের কণ্ঠে, আকাশবাণী শিলচর। এখন শুনবেন আধুনিক গান, শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়।

আকাশ মানে শিলচর। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় দুপুর 1:29:55। এখন শুনুন কলকাতা কেন্দ্র থেকে বাংলায় প্রচারিত জাতীয় সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মায়ানমারের প্রেসিডেন্ট আং লাইং দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করতে নতুন দিল্লিতে আজ বৈঠকে বসেন। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর নতুন করে হামলা চালানোয় পশ্চিম এশিয়ায় উত্তেজনা আবারও বেড়েছে। ভারত ওমান সর্বাত্মক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি আজ থেকে বলবৎ হল। 35 জন নতুন মন্ত্রীকে সামিল করে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মন্ত্রিসভা আজ সম্প্রসারিত হয়েছে। ভারত সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পৌঁছেছে। ভিয়েতনামের দান আংয়ে অনূর্ধ্ব 17 এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতের মেয়েরা উল্লেখযোগ্য সাফল্য দেখিয়ে 10টি পদক জয় করেছেন। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে মায়ানমারের প্রেসিডেন্ট ওমিন আং লাইং এর সঙ্গে বৈঠকে বসেন। দুদেশের মধ্যে ঐতিহাসিক ও পরম্পরাগত সম্পর্ককে আরও মজবুত করার বিষয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয় বলে মনে করা হচ্ছে। নিরাপত্তা ও সংযোগ সহ দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের যাবতীয় দিক উঠে আসবে। 5 দিনের সফরে মায়ানমারের প্রেসিডেন্ট গত শনিবার বিহারের গয়ায় পৌঁছন।

0: তাঁর সঙ্গে এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল রয়েছেন। শ্রী লাইং আগামীকাল মুম্বাই যাবেন। বাণিজ্য ও শিল্প প্রতিনিধি দলের সঙ্গেও তিনি বৈঠকে বসবেন। মায়ানমারের প্রেসিডেন্ট আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করবেন। গৌতম বুদ্ধের স্মৃতি বিজড়িত প্রত্ন সামগ্রীর এক প্রদর্শনীও তিনি ঘুরে দেখবেন। উল্লেখ্য, ভারতের প্রতিবেশী প্রথম অ্যাক্ট ইস্ট এবং মহাসাগর নীতির সঙ্গে মায়ানমার যুক্ত। তেহরান একটি মার্কিন MQ-1 প্রিডেটর ড্রোন গুলি করে নামানোর পর মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের রাডার ও ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্রের উপর হামলা চালিয়েছে। এর ফলে পশ্চিম এশিয়ায় আবারও উত্তেজনার সৃষ্টি হয়েছে। ইরান এই হামলার কথা স্বীকার করেছে। এদিকে কুয়েত জানিয়েছে তারা আকাশপথে ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে আন্তর্জাতিক জলসীমায় মার্কিন MQ-1 ড্রোনকে গুলি করে নামানোর পর আত্মরক্ষার অংশ হিসেবে দক্ষিণ ইরানের গোরুক ও কেশম দ্বীপের রাডার ও ড্রোন কমান্ড সাইটে হামলা চালানো হয়েছে। এর আগে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্প জানিয়েছিল মার্কিন MQ-1 প্রেডেটর ড্রোন ইরানের আকাশসীমায় প্রবেশ করার পর তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী ড্রোনটি গুলি করে নামিয়েছে। ইরানের সঙ্গে প্রস্তাবিত চুক্তিতে পরমাণু সংক্রান্ত কোনো বিষয় নেই বলে সংবাদ মাধ্যমে যে দাবি করা হয়েছে তা সম্পূর্ণ খারিজ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন এই চুক্তিতে ইরানকে কোনোভাবেই পরমাণু অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না বলে পরিষ্কার করে বলা হয়েছে। একই সঙ্গে এতে পরমাণু কার্যক্রম সংক্রান্ত বিস্তারিত শর্তও অন্তর্ভুক্ত রয়েছে। ট্রাম্প আরও বলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে তা নষ্ট করে দেবে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ ওয়াগের খালিবাফ স্পষ্ট জানিয়েছেন দেশের অধিকার সুরক্ষিত না হলে তেহরান কোনো চুক্তি অনুমোদন করবে না। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম 2% বেশি বেড়েছে। ইরান সমর্থিত হেজবুল্লাহ জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে ইসরায়েলি সেনাবাহিনীকে লেবাননের আরও ভেতরে প্রবেশ করে নির্দেশ দেওয়ার পর এই মূল্যবৃদ্ধি। উল্লেখ্য, 6 সপ্তাহেরও বেশি আগে যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও সংঘাত আবারও তীব্র হয়েছে। ভারত ওমান সর্বাত্মক অংশীদারিত্ব চুক্তি CEPA আজ থেকে বলবৎ হয়েছে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন CEPA দুদেশের মধ্যে অর্থনৈতিক ও সামরিক কৌশলগত সম্পর্ককে আরও মজবুত করবে। এর ফলে ভারতের ছাত্রছাত্রী, কারিগর, মহিলা, কৃষক, মৎস্যজীবী এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগের সুবিধে হবে। রপ্তানি বৃদ্ধি এবং লগ্নি আকর্ষণের মধ্য দিয়ে কর্মসংস্থান সৃষ্টির কাজও জোরদার হবে। ওমানে প্রায় 7 লক্ষ ভারতীয়ের বসবাস। বছরে প্রায় $200 কোটি ওমান থেকে ভারতীয়রা এদেশে পাঠান। 6,000-এরও বেশি ভারতীয় শিল্পোদ্যোগ ওমানে কাজ করে। মায়ানমারে ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 55। নামখাম টাউনশিপের কুংটুপ গ্রামে গতকাল এই বিস্ফোরণ ঘটে। আহত হয়েছে আরও 70 জনেরও বেশি মানুষ। স্থানীয় প্রশাসন জানিয়েছে খনির কাজে ব্যবহারের জন্য রাখা উপকরণে বিস্ফোরণ হওয়ায় এই ঘটনা ঘটে। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে বিস্ফোরণে শতাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, বহু পরিবার গৃহহীন হয়ে পড়েছে এবং কুংটুপ গ্রামের বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রশাসন ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ, চিকিৎসা এবং পুনর্বাসন সহায়তা দিচ্ছে। আফ্রিকা ইউনিয়ন ও আফ্রিকা সেন্ট্রাল ফর ডিজিজ কন্ট্রোল ইবোলা মোকাবিলায় ভারত সরকারের সহায়তার জন্য ধন্যবাদ জানিয়েছে। উগান্ডায় আফ্রিকার পূর্বাঞ্চলীয় সমন্বয় কেন্দ্রের মাধ্যমে ভারত সরকার ওষুধ এবং অন্যান্য সরঞ্জাম পাঠিয়েছে। সংকটের মুহূর্তে আফ্রিকার পাশে দাঁড়ানোর জন্য দেশগুলি ভারতের প্রশংসা করেছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। বিজেপি সরকারের রাজ্য মন্ত্রিসভার প্রথম সম্প্রসারণে আজ 35 জন নতুন মন্ত্রী শপথ নিয়েছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ সমাজের বিভিন্ন অংশের বিশিষ্ট জনেদের উপস্থিতিতে রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি নতুন মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান। এর ফলে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের মন্ত্রিসভা 6 সদস্য থেকে বেড়ে দাঁড়াল 41 সদস্যে। নতুন মন্ত্রিসভায় 13 জন পূর্ণমন্ত্রী, 3 জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং 19 জন প্রতিমন্ত্রীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেন দীপক বর্মন, তাপস রায়, ডক্টর শঙ্কর ঘোষ, মনোজ কুমার উঁড়াও, অর্জুন সিং, গৌরীশঙ্কর ঘোষ, স্বপন দাশগুপ্ত, জগন্নাথ চট্টোপাধ্যায়, কল্যাণ চক্রবর্তী, অজয় পোদ্দার, ডক্টর শারদত্ত মুখোপাধ্যায়, দুধকুমার মণ্ডল এবং অরূপ কুমার দাস।
1: আমি তাপস রায়,
2: আমি দীপক বর্মন,
1: আমি ঈশ্বরের নামে শপথ, সংবিধানের প্রতি আমি
2: অক্ষুণ্ণ
1: প্রতিষ্ঠা, আমি
2: ভারতের সংবিধানের ভীতি নিদারুণ নিষ্ঠান্ন
1: নত হয়া থাকে।

0: ভারতের সার্বভৌমত্ব আর অখণ্ডতা বর্তে আছেন এবং বিবেকসম্মতভাবে রাজ্যের মন্ত্রী নির্বাহ করিব।
1: স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন ডক্টর ইন্দ্রনীল খাঁ, মালতি রাভা রায় এবং রাজেশ মাহাতো। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন জোয়েল মুর্মু, হরেকৃষ্ণ বেরা, আনন্দময় বর্মন, অশোক দিন্দা, নদিয়ার চাঁদ মাউরি, বিশাল লামা, শান্তনু প্রামাণিক, মৌমিতা বিশ্বাস মিশ্র, উমেশ রায়, পূর্ণিমা চক্রবর্তী, কৌশিক চৌধুরী, ভাস্কর ভট্টাচার্য, দিবাকর ঘরামি, অমিয় কিস্কু, কলিতা মাঝি, গার্গি দাসঘোষ, বিরাজ বিশ্বাস, দীপঙ্কর জানা এবং সুমনা সরকার। নতুন মন্ত্রীদের মধ্যে আজই দপ্তর বন্টন হতে পারে বলে মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন। বিজেপির নির্বাচনী ইস্তাহারে দেওয়া প্রতিশ্রুতি মতো পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অনুসারে আজ থেকে সারা রাজ্যে মহিলারা বিনামূল্যে সরকারি বাসে যাতায়াত করছেন। মহিলা যাত্রীদের জন্য বিশেষ স্মার্ট কার্ড ইস্যু করা হবে, কিন্তু ওই কার্ড না হওয়া পর্যন্ত আজ থেকে সংশ্লিষ্ট যাত্রী আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স সহ 11টি প্রমাণপত্র নিয়ে সরকারি বাসে চড়তে পারবেন। সংশ্লিষ্ট প্রমাণপত্রের ভিত্তিতে কর্তব্যরত কন্ডাক্টর জিরো ভ্যালু টিকিট বা থার্মাল পেপার টিকিট ইস্যু করবেন বলে পরিবহন দপ্তরের দেওয়া নির্দেশিকায় জানানো হয়েছে। 10টি রাজ্যের 24টি আসনে রাজ্যসভার দ্বিবার্ষিক নির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হয়েছে। অন্ধ্রপ্রদেশ, গুজরাট ও কর্ণাটকের 4টি করে, রাজস্থান ও মধ্যপ্রদেশের 3, ঝাড়খণ্ডের 2 এবং মণিপুর, মেঘালয়, অরুণাচল প্রদেশ ও মিজোরামে 1টি করে আসনে ভোট নেওয়া হবে। প্রাক্তন প্রধানমন্ত্রী জেডিএস নেতা এইচডি দেবেগৌড়া, কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা জর্জ কুরিয়েন, রভনীত সিং, রাজ্যসভার বিরোধী নেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গের চলতি মাসে 2 বছরের মেয়াদ শেষ হচ্ছে। দেশের বিভিন্ন অংশে গরম ও তাপপ্রবাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সময়ে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাতের 134তম পর্বে গতকাল তিনি বলেন, তীব্র গরম থেকে রক্ষা পেতে বেশি করে জলপান করতে হবে, খুব প্রয়োজন ছাড়া রোদে না বেরোনোর পরামর্শ দিয়েছেন তিনি। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ মধ্যপ্রদেশের রায়সেন জেলা থেকে ক্ষেত বাঁচাও অভিযানের সূচনা করেছেন। এক মাসব্যাপী এই অভিযান 30 জুন পর্যন্ত চলবে। অভিযানের লক্ষ্য হল সারের যথাযথ ব্যবহার, আবহাওয়া সংক্রান্ত চ্যালেঞ্জগুলির মোকাবিলায় কৃষকদের সঠিক পরামর্শ দান। ভারত সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পৌঁছেছে। গতকাল গোয়ার মারগাঁওয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে গ্রুপের খেলায় ভারত বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশকে 3-0 গোলে হারিয়ে গ্রুপ বি এর শীর্ষে উঠে এসেছে। প্যারি জাকসা, লিন্ডা কোম এবং মালবিকা পি প্রত্যেকে 1টি করে গোল করেন। ভারত আগামী বুধবার সেমিফাইনালে গ্রুপ এ রানার্স ভুটানের মুখোমুখি হবে। ভিয়েতনামের দা নাং শহরে এশিয়ান অনূর্ধ্ব 17 কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতীয় মহিলা কুস্তিগিররা উল্লেখযোগ্য সাফল্য দেখিয়ে 2টি সোনা, 3টি রূপো, 5টি ব্রোঞ্জ সহ মোট 10টি পদক জিতেছেন। এর আগে অনূর্ধ্ব 23 এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতীয় পুরুষদের ফ্রিস্টাইল দল প্রথম স্থান অর্জন করে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মায়ানমারের প্রেসিডেন্ট আং লাইং দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করতে নতুন দিল্লিতে আজ বৈঠকে বসেন। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর নতুন করে হামলা চালানোয় পশ্চিম এশিয়ায় উত্তেজনা আবারও বেড়েছে। ভারত ওমান সর্বাত্মক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি আজ থেকে বলবৎ হল। 35 জন নতুন মন্ত্রীকে সামিল করে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মন্ত্রিসভা আজ সম্প্রসারিত হয়েছে। ভারত সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পৌঁছেছে। খবর শেষ হল, এরপরে শুনবেন স্থানীয় সংবাদ।
2: কিরে সমীর, আজকাল তোকে এত চিন্তিত দেখায় কেন? শরীর গতি ঠিক আছে তো?
3: আর বলিস না বিকাশ, বয়স তো বাড়ছে, রোজই কোনো না কোনো নতুন সমস্যা দেখা দেয়। এদিকে ইন্টারনেটে যা সব উল্টোপাল্টা টোটকা দেখি ভয় লাগে, বুঝতেই পারি না সঠিক পরামর্শ কার কাছে পাবো।
2: আরে এর জন্যই তো তোকে বলি সব সময় নির্ভরযোগ্য জায়গায় ভরসা রাখতে। তুই কি আজকাল আকাশবাণী শিলচরের নতুন অনুষ্ঠানটির ব্যাপারে অবগত নস?
3: হঠাৎ এই কথা কেন বলছিস?
2: ওখানে একটা দারুণ নতুন অনুষ্ঠান শুরু হতে চলেছে, নাম ডাক্তারের দরবারে।
3: তাই নাকি? কি হবে সেখানে?
2: এখানে অভিজ্ঞ সব ডাক্তারবাবুরা আসবেন, শরীর সুস্থ রাখার নানা উপায় এবং রোগ ব্যাধি নিয়ে সরাসরি কথা বলবেন, একদম খাঁটি ডাক্তারি পরামর্শ।
3: বাহ, এ তো দারুণ খবর দিলি, আমার মতো লোকেদের জন্য তো এটা খুব দরকারি। এখন থেকে তবে নিয়মিত কান পাততে হবে।
4: সমীর বাবুর মতো আপনারাও কি নিজের এবং পরিবারের স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকেন? তাহলে সঠিক ও নির্ভরযোগ্য উপায় জানতে আজই টিউন করুন আকাশবাণী শিলচর। সুস্থ থাকার সব প্রশ্নের উত্তর নিয়ে আকাশবাণীর শ্রোতাদের জন্য হাজির থাকছে একটি বিশেষ অনুষ্ঠান, ডাক্তারের দরবারে।

সুরছন্দের পরিবেশনায় এতক্ষণ শুনলেন লোকগীতি আকাশবাণী শিলচর। এবারে শুনবেন ভজন, শিল্পী সুগত মার্জিত।

আকাশবাণী শিলচর অনুষ্ঠানে এবারে শুনবেন নজরুল গীতি, গেয়েছেন অনুপম দেব।

এতক্ষণ শুনলেন মণিপুরি অনুষ্ঠান আকাশবাণী শিলচর। এখন শুরু হচ্ছে ডিমাসা অনুষ্ঠান।

এব আকাশবাণী শিলচর প্রোগ্রাম খুনে সাইনসি নিজিনে দি মাসা প্রকাম জেনবা লোক লোক হামজমা কাসমা খুনারি হাডু প্রোগ্রাম জেনডু মিডিয়াম ওয়েবনি মিটার রাজাতাম বিশাতাম মাগনি পয়েন্ট মাকথাম মাগনি গ্রাউডে রাজা যায় মাখন যায় কিলো হারসা ওডেহে এফ এমনি রাজাশি মাগনি পয়েন্ট মাকথাম মেঘা হারসা দিনে সিম্বারি বসায় জুন মোডাইননি সাইনসে ইংরেজি মাইটাইনি এরজিংনি মাইটাই কন্দ যিনি দি মাসা ব্রহ্ম দিনে মন্ত্রিস্ক নরেন্দ্র মোদী মিয়াপুরম কণ্ঠজিষে বুবলি হা বনি মন কি পাট প্রোগ্রামনি দারাজং তেসরাজং বাউটাই নংতাই সেন্তিলাইবা দুহা বনি সাকুয়াবা দেমাগ্রাও স্লাই খালাই নাম আনি কাসমনি দেশারাও নিশি ক্রিপকে জুথাই মন কি পাট প্রোগ্রাম হা নিশিচাং গ্রনফিম বা মাইহি হামসিন খাজাদু দেশনি কিবিং কিবিন হাপাই হা জার্নি দেশনি সমাজনি ক্লাহি কচি ডাঙ্গারোনি গ্রাও খনাদু বহা গডাইন বমা ফাইসংদু তিনি অডেবনি এব বাউথাই সেন্টেলিবনি প্রোগ্রামকে এথলেটিক্স হা দেশনি জাহি বুমু খালাইয়াবনে কারাও মাইপাহি জিন্দু কেশাব সাইন্স কং হা ঝাড়খণ্ডনি রাঁচি হা ন্যাশনাল সিনিয়র এথলেটিক্স ফেডারেশন মলবা বাডাইলেরিবা বহা দেশ কিবিমনি ক্রিপজাং আর জাজাইজন এথলেট টু কবাবা এলাই বাডাইলেবা হা মাবরি জামসি কিবিন কিবিন ইভেন্ট হা টিনব্রি হায়ুংনি রেকর্ড সবাইবা এব রেকর্ডকে গুরিন্দর বীর সিং বিশাল টিকে তেজস্বিনী শঙ্কর দেবমিনা ওডেহে কুলদীপ কুমার টু সবাইবা বঞ্চি গিবিন গিবিন কেটাগরিনি গজাম রেকর্ড সবাই রেকর্ড গার্ডেন খাইকা ববুমু খাইয়ারও শিকে গবং গবং বখান খানারি হাডু লগুরাও মাসি ইভেন্ট মাইপাহি দেশ গিবিমহা হামসেনিং রিকিলাইডু বোঝাকা আর্জাশি মিটার রেস সানগিরিনি বিসিংহানিং মিয়ারোনি বিসিংহা আর্জাশি মিটার খাইবা বাটাইলেবাহা পিন্টাম জামসি হায়ুংনি রেকর্ড সবাইকা কিনি এথলিট বুমু খাইয়ারও জাকা গুরিন্দর বীর সিং অডেহে অনিমেশ কুজুর বঞ্চি কিনিজাং এব মন কি পাট প্রোগ্রাম হা বাউটাই সাইন্টিলি এবাকে নিশিনে সাইন্টি হাডু সিকংটকা অনিমেশ কুজুরজং ফোন হা সেন্ডি এবার কে নিশিনে সেন্ডি দাহাডো নিশিলা হামসিনে বুমুকলাইকা জিং আর্জাপাহলা গিনিজং আর্জাবেপাকে নুখা খানাখা ঠিকাব এলি এবার চ্যালেঞ্জ ওরহা সৌসি চ্যালেঞ্জ খেলাইবা কে কেবিন সৌসি লাভজাউডু পিন আলংতাম হা বুমুকলাই ফুকা নিশিনে বাডাইলি ঠেলা হামসিনে গামাং শিশিসে অডিবানি মন কি পাট প্রোগ্রাম খালাসিং আরনে গামাং শিশি এবার বাডাইলি এবাকে হাফরাং মাইশুটিং বৌহি সাইন্টি আডু মংশ্রী অনিমেশ সাইন্টিবা জুথাই গেদেমা আনি বুমু অনিমেশ কুজুর আর্জাকনি মিটার অডেহে আর্জাব্রি মিটার গজাইন খাইবা বাডাইলি বাহা রেকর্ড খেলাইয়াবা ছত্তিশগড়নি দোহাদে ওড়িশানি জাহি মলবা বাডাইলি দু অডেহে লাইলিং এবার মাইটে হা এশিয়ান মেডেল অডেহে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস হা মেডেল মাইকা লাইলিংপর জিং মাইটাই কনসি হা এথলেটিক্স জেনবা বোমাইটি হা স্কুল নিপ্রাং পাস আউট যাবা আং অম্বিকাপুর নি সৈনিক স্কুল নিপ্রাং পাস আউট যাবা পুইলে হা ফুটবল মলাও জেনবা কোভিড বিয়াদে কাবা সিম্পলপানি বুবলি হা আমাই বাবা কেসা বুবলি মলাও মালে রিরে ওদেহে কোভিড বিয়াদে সেংদাওপানি এখন হা সেরে কাজা লুগুরাও ফুটবল মলাও রে বঞ্চি স্টেট মিট জামা চালাইকা বহা গাবাহিতা টিহি টিবানি গাবাহিবা বহা আং ওরানিপ্রাং স্টেট লেভেল নি কলাহি সাইকুডু এব গ্রাউকে হাপ্রাং মাইয়া বহা স্টেট লেভেল নি কলাহি আং সাইকুডাওবা দিনিনি বসাইন হা ইন্টারন্যাশনাল লেভেল হা ভারত নি জাহি বসং জাদু দোহা অলেনে গুরিন্দর বীর সিং জাং ফোন হা সাইনলি এব গ্রাউকে নিশিনে শান্তি আডু মংশ্রী গুরিন্দর বীর নিনি গ্রাউ শান্তি হাসং টিবা নি গুরিন্দর বীর সিং শান্তিবা জুথাই গেদে

আনি কাহব নাং জমা দম আর অদেহে কিবিনটুব অদৈনি নাং জমা দম বেদেটিকা নিশিগনি হামসিন থালাই বিটি হিখানাবা সমাদে নিশিগনিব আসাবা এলে বাউদুটিব আনিকে রেকর্ড সবাইরে ঠিকাদে রেকর্ড সবাইফিনমাসে এলে গ্রাউ ফুইলহা মংশ্রী অনিমেশ নিংথিশং গেদেমা সিকাংহা রেকর্ড যায়াবা মাজি পয়েন্ট মাসি মাজাই আং রেকর্ড ক্লাইয়াবা নিং বকে মাদা গুরিন্দর বীর সেমি ফাইনেল হা রেকর্ডস বাইহি মাজি পয়েন্ট মাসি মাসনি দংবা পকে ফিন সেকেন্ড সেমি ফাইনেল হা মাজি পয়েন্ট মাসি মপমা ক্লাইহি রেকর্ড সবাইকা সেমি ফাইনেল যাবাহা জিংকিনিব খাজাবা বিদেহেটিকালা জিংগিনিব রেকর্ড সবাইবা জিংগিনিব সবাইফোকা টিকাব মলাওবাহা বাদাইলেলেবাসে এলি দে জিংগিনিব সিকাংনি প্রাংনিং হাপ্রাং মাইফুলাডু বনি সিকাংহা জিং সৌদি আরব হাব খাইবা বাদাইলেবাহা গবা মানে থাকবা ওরা হাব জিং রুমমেট দমবা ওরা হাব জিং গিজাং সাইলেবা ভারতনি স্প্রিন্টিং কে থাকি লংমা এলে জিনে ইউহানিং জিং স্মাদি খাইপুডু বনি গিবিনটনি কলাহি কাজিরনাং আং গুরিন্দর বীরকে নিংলা স্মাদি সাইনটিমা বৌদু বহা গুরিন্দর বীর সাইনটিবা জিং গিনিব হামসিনিং প্রাহি খাইবা বাদাইলেমা বনি ক্লাহি জিং গিজাং নিং সৌসিজং সৌসে জুরলাইমা গ্রাউথে দুহা আং রেকর্ড খাইবা বনি এখন হা অনিমেশ রেকর্ড খাইবা জিং ওয়ার্ম আপ খাইবা হা অনিমেশকে সাইনটিবা বনি নি ব্লক ওরাহা খামটা ওরাহা নিং ওয়ার্ম আপ খাইলেমা হামসিসে ওয়ার্ম আপ খাইফুকাদে সৌসিজং সৌসে জুরুলাইবালাই জানাং এলে জুরুলাই রে টিকাদে ইম্প্রুভ জাদাওনাং বনি ক্লাহি খাইফ্রং জাহি দংমানাংদু গেদেমা জিং টিকাব মলয়াম নি বাইজিহা টংরে টিকাদে গ্রেজাং লুকুসে মলয়াম হা নাখাইরে টিকানি কম্পিটিটরসে বহনিং সেরে বিশিলাই প্রাহি খাইফুরে এলে বাউরে নিশি গিনিব দেশনি মান বারারি মানে নিং বাদাইলেবাসে দেশকে ফাগিনেবা পশেন হা এব প্লেটফর্ম হা সিকাংরি পালংমানি খ্লাহি এব মাসি পজিটিভ স্পিরিটসে আর আংবো বাউডু নিশি গিনিনি এব স্পোর্টম্যান স্পিরিটসে বাদাইলেইথেজাং বাউসি চ্যালেঞ্জ খ্লাইবান বো সৌসিজং সৌসিকে জুরুবাবো এলি খ্লাইহিনি বুমু খ্লাইফুবাসে নিশি গিনিকে এব গবাং গবাং বাকান খনারি হাদু অদেহে আশা জাদু নিশি দেশনি মান বারারি পোনাং কাসমনি দেশসার দিনী প্রসাইন হা দেশনি বংশাস হাফাই বুটহা ডুংথর গাশঙ্কা বার গুডুং শিপাকা অডিপনি এব বটর হা জারকে হামসি সি নাইসমানাংদু নাংবালাইলাই ডিলিংলাই সেন্ডাউডো বাইকোবাহা হামসি মিনিকলাই এব ডুংথর হা সরকারনি গিবিন গিবিন ডক্টর নিপ্রাং গাইডলাইন্স বাইসোকা বকে ডাবলাও লুগুরাও জিনি এরাহা ডুংথরচাং থালাইহি বিদেহে চলিমা এবনি টেকনিক জিনি সংকহা মাইবুটু নিংব নুনাইখা গ্রাউডে বটর ডুংডো ফলাংডু অলিনিং সঙ্গিয়াবাসী থাকাইব গিবিন্দ ফলাংডু টেকনিক স্লাইলাংডু হাটহলা হাজং দাওয়াবা মুগদুনি ডি মাইডু দই রন্ডু থাইজু কথাং রুডু অদেহে হাটানি হা ইসলামিয়াবা লিংকু বেরেন এবাইডু এলে লিংথাই বেরেনকে নিশিবু হাপ্রাং মাইডু নিশি সাইনিয়াওসি ভারত গেদে দাওবাহিরে টিকাদে গিবিন গিবিন হাটানি হা থাইজু মাইনাং থাইজু কথাংনি থাকাই ডুংবা নিপ্রাং সুগদু পাঞ্জাব হারিয়ানা দাওবাহিরে টিকাদে লাসি মাইনাং রাজস্থান জাং গুজরাট হা বাটার মিল্ক রাউডে কিবিন কিবিন লিং এবার বেরেন মাইনাং ওদেহে বিহার ঝাড়খণ্ড সাইনিয়াওসি উত্তরপ্রদেশ হা সাতটনি সরবত এদিবাসী মাইলিং নাং এব সাতটনি করাউলা গিবিনছে এবজাং হব কবলাইডু বলমাবো মাইডু কঙ্কর জাং গোয়া হা কোকমনি সরবত মাইলিং নাং সাইনিয়াওদা ভারতনি ভানকম নির্মর অদেহে ওড়িশানি বেলপান্না এদিবাসী লিংকু সিনিং নিয়া ভারতনি কিবিন কিবিন হাটানি হা মাইয়াবা জারমিন গনাং লিংকু বেরেনছে বনি বিশিংহানিং ভূমু গনাং ভারতনি মাসি ছবিব মাইডু জিং গ্রাউথাইসি কাহা ডেংমা আনাংডু এদিবাসী নিপ্রাং বাংডাউইনিং চিনি সংকহানিং মাইবাসে আশাবা গিদে ব্রেন্ডিং নিয়া ঠিকাবো কাদাসনিপ্রাং ইয়াওয়াহি ফাইয়াবা বেরেনজাং গিব্রিংহিসে নিশিব ডুংথর হা হাটানি হা মাইয়াবা লিংকুনি থাকাইকে ইয়াওয়াইলাই লগরাও ডুংথর সিফাফাইরে টিকানিং নপ্রং হা ক্রাউথাইসি জেনলাইটু ব জাকা থাইজুনি ক্রাউ ভারত হা থাইজু মাইপাহি সেন্ডাই আইয়াবা নখর হামসিনিং সেংনাইবি ক্রিপ হাটানি হাব গিবিন গিবিন থাকাই গনাং জিকু মাইডু মহারাষ্ট্র জাং কঙ্কর হা হাপুস আলপন্স গুজরাট হা কেসর এদেবাসিনিং জিনি হায়ু মাইপাং উত্তরপ্রদেশনি দুসেরি অদেহে আনি কাশিনি লংরা বিহারনি জর্দালু এবনি বাহাই হামসিনিং মিডিম্বি মালদানি সৌচা সাইনিয়দা ভারত হালা বঙ্গলপল্লী টোটাপুরি নীলম মালগোবা বাংলানি হিমসাগর ওড়িশানি জাং অন্ধ্রপ্রদেশনি সুবর্ণরেখা টিফাচারে গিবিন গিবিন বুলুইনি থাইজু মাইডু দিনিনি বসেন হা এদেবাসী পাঠাই বুকুম নলাইখর নিপ্রাং গ্লোবেল মার্কেট সি সহিকা অডিবনি এব মন কি বাত প্রোগ্রামনি তারা জাং থাইজু গাইয়াবা বাদা বাহানডাউনে হামজৌমা খাসৌমা খানারি হাদু নিশি থাইজু গাইয়ারাও সিনিং নিয়া দেশনি রাংনি বেক্রং বিয়াম পলমাগ্রাং খ্লাইয়ারাও সে লগুরাও ডুংথর হালা পরীক্ষা ছুটি বসাইন
dong dutika bo eliye ba katasi classroom ni krau shanti dahado orha gaba mane kripni bo kha phainang nisi ba hwaseng eliye ba mashi phoriko orha ansaro po thangdo jalai ro bo de kraro po thangdo rp sirmanang ya no building bo giri classroom bo giri tikabo orha kripni hamjomone krau beren shanti dai du bo chakha dikong lugrau ebo ashaba kharmintai niya gibi haba songya base Kerlani, Aluaha, Saji, Oala Serilji, Kataisi, Riotani, Swimming Club Salaidu, Dinisho Shiha, Rjingra Nebo, Bangdaujon, Oraha, Rio Baslinka, Mungsi Saji, Samung Sakuri Sueba, Nanarokebo, Rio Basling Ridu, Eli Rang.

সি রিয়াউথানী সুইমিং ক্লাব সালাইডু দিনেসো সেহা রিজিংদ্রা নেব বংদাও জন ওরহা রিয়াও বাসলিংখা মংসি সাজি সামং সাকুরে সুই এবার না নারকেব রিয়াও বাসলিংরিদু এলে রানফাপনি এখনহা দুঃখনি কারাও থাইসি দো কেসা মাইথে সিকংহা রুংগ্লুকবাহা কেসা পরিয়ঞ্চর দামরা গামা গলাইবা বনি ধারাচাং সাজে পফ্রংফিয়ালে যাবা ববাউথাইতে নানারো রিয়াওবা রিংরে ঠিকাল্লা বংশাসানি হাজাই খংসি থাংখামু ওখালে নিপ্রাংনি ব সুইমিং ক্লাব সালাইমানে বাউথাইবা লগর মংশ্রী সাজেনি এলে ইয়াবলাই জিংকে সিবলিংদু সেবা খালাইমানে গেদে গ্রাও হাবা জেনমা নাইয়া খাজাং মোজাং নংজখা নিং জাদু বনি এলে রানপাটাইনি দারাজাং বংশাসা জন মার্সিরাওনে হাজাই খংসিহা জাথাই স্টাই রিপোর্ট কাসো মনে দেশারাও কাইসা বাসাইন সিকংহা ইউরোপনি নেদারল্যান্ড দাওবাহিমানে হাজারা মাইবা ওরহা বংশাসা মেলহা গাবামানে বা হাজারা মাইকা এলে হাবা এলে বা বুবলিসি মাইটু বনি দারাজাং ক্রিপ দেশারাও কে খাদে রিপোর্ট নেদারল্যান্ড হা চালিয়া বা মাসি থাংদৌ বা প্রোগ্রাম হা চল ডাইনাস্টি রাজখলাইবা সাইনকালিহা রেবেবা থাম্রফলক ভারতনে ইয়ফবা প্রোগ্রাম হা নেদারল্যান্ড নি মন্ত্রী স্কবও দংবা এব থাম্রফলক নি ক্লাহি দেশ বিদেশ নিপ্রাং আনে হালাইজামা হাইসংরে মার্সির বঞ্চিনে খাজামা সাইনটি হি খাদেমা খারিকা মুলুকনি থামেল জাদিটু নি ক্লাহি খাজালাম কংসিলে জাকুকা লগরাও এব থাম্রফলক মাইপাহি মার্সিরাওনি হে বংশাসা সিংটাই দো অডিপনি এবজাং জুফাইবা গ্রাও বিরেন মাইপাহি নিশিজাং গ্রাও সাইনটিলেমা নাংজৌদু বনি বিসিংহা মাখন সেটা গেদে ক্লাহি অর্ডারে মাকথাম বসাসা থাম্রফলক দংফাদু এবাবুথু রাজা জাজানিয়াবা রাজেন্দ্র চোলনি বুফা রাজা রাজরাজা চোলনি রিয়াবা সময়ফায়াবজাং জুফাইবাসে এবহা আনাই মঙ্গলম নলাইকে সাউসি বৌদ্ধ বিহারনি দান খ্লাইবানী গ্রাও রেবেবা দং এব থাম্রফলকা চোল বংশ ইয়াবলাইমাইয়াবানী গ্রাও রেবেবা দং বনিপ্রাংনিং চোল সাম্রাজ্যনি মেরিটাইম পাওয়ার বিশিলাই এব গ্রাও হাফ্রাং মাইফুদু সাইনিয়াও দা সাইনজা এশিয়া দেশ বৌথুজাং বেদেহে গ্রাও মাইলেরে এবনি গ্রাও বেরেন মাইডু সোল সাম্রাজ্য বিশিলাই জার্মিনি গ্রাং জাদু অদেহে হাডারিমিন জিং ক্রিপ নে ফান্তা হামসিনিং খাদেমানিসে লগ্রাও যিনি ভারত সরকার এলে কচাম দাউগরি বুটুকে জেবকুমনে বাসানফ্রং হাবা ছালে ভাবুদু এলে নিং ছত্তিশগড়নি মালহারেব জ্ঞান ভারতম অভিযান জাং জুফয়েবা কাটাইসি থাংডু এবা ডিসকভারিসে ওরহা মাকথাম মাইবা সিংহেবা কপার প্লেটস মাইকা ববুথু পান্ডু বংশী ডাইনাস্টিনি মহর্ষি বালার্জুন রাজক্লাইবা জাং জুফয়েবা সেটিহি বাউথাইডু এক্সপার্ট রাউনিনি বাউথাই মাপি এব ইনস্ক্রিপশন বুথু মাদো মাসনি খারা মাইথাইনি গ্রাউডে রাজিব্রি রাজাজরা মাইথাই সিকাউনিনি কপার প্লেট গজাম ব্রাহ্মস্কি পটথে পালি গ্রাউ মাজাং রেখুয়াবাসে এবনিপ্রাংব বুবলিহা পিডিহে নাইসো নুসরে ধর্ম ওডরহে হাটাইরি মিন বিশিলাই নাংজামেবা এবকিব হাফ্রাং মাইদিদু লগরাও জিনিয়ে ভারতবর্ষ হা এস্ট্রোনমি মাইপাহে হামসিনিং নাংজমা দং অডিজাং আর্জা মাইথাই খারানি গজাম অবজারভেটরিস বডংক অডেহে গমং শিশি ম্যাথমেটিক্যাল ডিসকভারিস বডং নেভিগেশন ব জাপুরে পঞ্চাঙ্গ ব জাপুরে জাপুরে পর্ব খাজালাম এদেবাসী ক্রিপ পেটিসা ওরেহে হাট্রাইজাং চুপাইবাসে অডেহে খারাপ্রং ব এস্ট্রোনমিনি নাংজমা বনিক্লাহি সমাকুরিদু অলিবনি এবনি এক্সপ্লোরেশন নিক্লাহি সিকাংজাদিদু চিনি দেখু চালাই রাউনি হাব এবনি ব্লামহা নাংজমা দং দিনী দাখনা ক্রিব নুদু দেশ গিবিমহানিং এস্ট্রোনমি ক্লাব রিনি বসাওহা হামসি ক্রিহিনিং নাংজমনিলাই জাকুদু গেদে গেদে টাউন নিপ্রাং বসা বসা টাউন স্কুল নিপ্রাং পার্ক সসি হাব প্রোগ্রাম চালাইবা নুদু আং বেঙ্গালোর এস্ট্রোনমিক্যাল সোসাইটি নিপ্রাং গ্রাও জমা মাইবা মাপি এরাহা অবজারভেশন নি সেশন ব চালাইদু এব হসমনি দারাজাং নলাই করহা এস্ট্রোনমি নি পসাহা খুশি জেন্দিকা অডেহে খগল মন্ডল বুমুনি টিম কন্ট্রাক্ট টিম জিনিনি মাসি ইনোভেটিভ কোর্স ব জেন্দিকা লগরাও সারিপাংহা হাত্রাই বুটুকে অবজারভেশন খালাইবা হামসিনি গমাং শিশিসে এস্ট্র কেরালা বুমুনি হসম নাইট অবজারভেশন ক্যাম্পস অডেহে ওয়ার্কশপ চালাইডু এরাহা চালাই লুকুরাও টেলিস্কোপ স্লাম্বা অডেহে স্টার ম্যাপ বেদেহে খালাইরে এদেবাসী সিলিংডু রাজকোটনি বিগ ব্যাংক এস্ট্রোনমি ক্লাবলা গিরনি হাগ্রানিপ্রাং রেনব কুচ সচিহা বংশাসা এস্ট্রোনমি ইভেন্ট সালাইকা জ্যোতির্বিদ্যা পরিসংস্থালা এস্ট্রোনমিনি ক্রিপ্টা খাজেন্দা থাইয়াবানি বিসিংহা মাসি হসম অরহা অবজারভেশনাল ফেসিলিটি কে লাপাহি লাইসি লাইব্রেরি ওডেহে টেলিস্কোপ লাইব্রেরিনি ফেসিলিটি বং আং এরাহা এইসাকনি গ্রাও জেনব হাদু এব মাসে স্টুডেন্ট লেড নেশন ওয়াইড নেটওয়ার্কসে এবহা এস্ট্রোনমিজং এস্ট্রোফিজিক্স ক্লাব কে জুফাদু লগরাও জার্নি হবিনি ক্লাহি বুবলি খাইকুহি আশ্রফা কদাইন স্লিং ফলংমা হামছিনিং নাং এবাগ্রাও সে অডিফনি

আং দেখু জলের রাখে আশাবা কাটাইশি এস্ট্রোনমি ক্লাব চাং জুপাহি দুপাগি নেবা ছুটি বসাই না কাটাইশি প্ল্যানেটোরিয়াম নাইহিটা টিহি কাঞ্চু হাডু লুকর সেরে গজা টিভি হা মনকিবার প্রোগ্রাম নাইডু পঞ্চিকে ভিডিও মাসিকে নাইলে টিহি কাঞ্চু হাডু এব ভিডিও মাইপাহি খেসা বা সেন্স কং হা হামছি নিং সাইনিকা এব ভিডিও হা সৌসি হামছি সৈডাডা হামছি মিরিকি গঙ্গেটিক ডলফিন কে সুকুমানে ছলাইবা নিশি খনাহি কমংনাং এবার গঙ্গেটিক ডলফিনকে সুকুবাহা ক্রিপজাং গন্টা জিটামলাই বুবলিনাংহা এবার ডলফিনকে সুকুবাহা ভারতনি গঙ্গা ডলফিন রেস্কিউ এম্বুলেন্সনি গেদে জুরমা দং এবার উত্তরপ্রদেশনি হেসে অরাহা গঙ্গেটিক ডলফিন দিখংসাহা থলাবা ব বুবলিহা নমামে গঙ্গে অভিয়াননি খলাহি স্লামেবা এম্বুলেন্স হাটানিহা সহিদারা দিখংসানিফ্রাং সুকুবহি হামসিসি পরীক্ষা খলাইদারা আরাপটি ডিমাহা ডলফিনকে হাইগার সেখা এবহা হাজাই কংসি মতংহি জার্নি ডক্টরনিহা সরিবা থিজারে নগর এব ডলফিন রেস্কিউ এম্বুলেন্সকে মাসি মোবাইল হসপিটাল লাই স্লামদাদা ডলফিনকে সুকুমানি সসি ব্লাম দং এম্বুলেন্স হা অক্সিজেন স্পেশাল স্ট্রেচার অদেহে হাজাই কংসি মতং বাহা সসি নাঙেবা রেস্কিউ ইকুইপমেন্ট দংথারদু ডলফিন খোজাজারে টিমানিপাং বাইকরে অডারহে টিকংসা বেরেন হা থাউলারে টিকাদে সুগদু হামজমনি দেশারাও নিশিনি হা ডিমা ডিকং ডিকট জাং জুপাইবা বংশাসা দাউগারি দৌনাইডু সেরেবাইনি খারনাই হা দুগুরহিবা রিয়াইবা ডিকর বিজিং হা লুকুরাও জাং সাইনলিবা নেগরাও অডারহে হা বহাই কাহা থাউনাইডু অডারহে আনসার দং বা সাইকেল হা জায়াবা গরাও বেরেন্সি কাহা থাউলারে এলে দাউগারি বেরেন্সিকে কাহা থাউরিবানি খারমিনতাই উত্তরপ্রদেশনি বস্তি জিলানি প্রাং হাপ্রাং মাইকা জার্নি নলাইনি মনোরমা ডিমাকে নুহে বস্তি জিলানি আকাশ গুপ্তা হামসিনং দুকুনাংরে সুমো ডিমাকে আনসার দংবা সানকালিহা রেখাও সিসি ডিলাম খাইয়াবা নুবা অদেহে বুবলি লাইলাংবা জাং বাউসি ডিমাহা প্লাস্টিক জাবাই বজম জাহি থাউতালবা মংশ্রী আকাশ সবসিকেব আশাবা খাইসুয়াহি ডিমাকে রেকরিমানে বটাইকা বজারনি লুকুরাও জাং গরম রাহি যাতাই সিরিং দরিমানে গরাও সাইলাইহি দিহা নাখাইদাদা জাবাই থাইয়াবা পুটুকে রেগাউরি রে বকালি বালা মাদান বিশাতাম কেজি সসি জাবাই বংবাই সুগুরে এলি খ্লাইবানি খেরে খেরে মনোরমা ডিমা রেগাউডকা অডাদেহে রগং বেরেনি শিবংনি কাহাব রেগাউরিবানি বৌমা হাজাই দকা লগুরাও এলেনিং খাজির গিনেবা জাতাই কংসি গোয়ানিপ্রাং ছপাইবা গোয়ানি বালকৃষ্ণ আইয়া সাউসি রিটায়ার্ড টিচার রিটায়ার জালাখা টিকব সমাজনি কৌশি দাংবানি বাউতাই শিলাইদৌয়া মদ্দি টোলাফ হাফাইয়া দিনি খ্লাহি ডিবিন সবাই কফাইনিয়াবা বকে হামসিনিং খাজংতাইহা খোকলাইরে বব ডিবিন সবাই ফ্লেংমানে খুশি হাবা জেনকা মংশ্রী বালকৃষ্ণ পাইপলাইন খামরিমানে গেদে হাবা সংবানী এখনিফ্রাং হাফাইনি বংশাসা নকরহা দিহি সহিকা অর্ডারহে দিনি খ্লাহি দুঃখ জাহেরাও নেব দুঃখ গদাউখা লগরাও লাইলাইঙেবা পটাইন হা মাসি হামসিনিং গমংসিসি এক্সপিরিয়েন্স মাইকা বজাং মন কিবা প্রোগ্রাম জুফাডো বনি ক্লাহিনিং নিশিজাং বাউথাই সাইনটিলাইমা নাংজাউডু তামিলনাড়ুনি নাগারকুয়েলাহা পরিহজা সাউসিজাং গরনলাইবা ক্রিপজাং খারা মাইথাই জিথাম সিগাংহা বজাং গরনলাইবা দিনি নিশিনে বনি গ্রাও সাইনটি হাডু এলে গরনলাইবাহা পরিয়াঞ্চলব দংফাবা লগরাও গিরিরাজ আম্মাজি ক্রিপজাং মাদ্রাথালাই পরিক ছলাইডু বনিপ সিংহা চেন্নাইনি জয়গোপাল গরডিয়া হিন্দু বিদ্যালয় হামসিনং বুমুখলাইডু বনি এলি রানপাটাই জিংক্রিপকে খাজারিডু মনকেপা প্রোগ্রামনি তারাজাং খাজামামাহি দেশনি সিপাইরাও নিকলাহি খুশি টাংমানে বটাইবা বজার সালাইয়াবা ফরিকনি ফরিয়াঞ্চারকে পসানফ্রং থসি খলাহি বীর জওয়ানরাওনে জুরমারিমানে খাজুরিবা ক্রাউডহে মাইথাই শিখা আরজাতাম বিশাতাম টপমা খলাহি বেসেং বজম জাদু এলি বেসা বেসা হাবা জিনহিনি ক্রিপচাং বিশাকনি লাকলাই বেসেং বজম খ্লাইপকা মংশ্রী গিরিজা এব বিশাকনি লাক বেসেংনি চেক আনাই অভাবা বজাং করনলাই বাহা মামা ভারতী নিকলাহে বনি খাসংমা বিশিলাই দং বকে হাফরাং মাইপকা লাইলেঙেবা মাইটেহা চেন্নাইনি হিন্দু বিদ্যালয় কামরিজেনি এবা মাটিদান সোকা দেশনি শিলিংহা বাউডে হাটাদি মিনকে সিকাঙ্গেদে লাংমানে এব স্কুল নেটওয়ার্ক মাসি হাম্বা ইয়াবলাইছে এব পরিকজাং জুফাইয়ারও শিখে গবাং গবাম বাকান কনারিয়াদু লুকোহা বীর সিপাইয়ারকনে ফান্তা জুরমা রিয়াবা পরিয়াঞ্চারও কেব বাউটাই হামবিটিহে খাসমা কনারিয়াদু লগুর ভারতনি ক্রিপ নলাইকরহা টাউন বুটোহা হাফাসংবা পেরেন জিংকে হাম্বা জনাম্বা গনাং ইয়াপ্রি সুরমনে খাজুদিদু অডিভানি এলে হাবা সংবা সেনি গ্রাউ মাইপাহি সিংরিকে লাইডু লুকোহা দেশ সারাও নি নাংজমানি বলমনি তারাজাং
টেস্ট কাঙ্কে বর্মা কনাং চাহিয়ে চিনা কুটাও না।

0: grief and pay tribute to the legendary singer. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী শিলচর, এখন শুনবেন অনুষ্ঠান পরিচিতি। প্রথমে শুনবেন আজকের বাকি অনুষ্ঠানের সময়সূচি। সন্ধে 6:15 শুনবেন যুবা বন্ধুদের জন্য প্রচারিত অনুষ্ঠান যুববাণী। সন্ধে 6:45 শুনবেন অনুষ্ঠান চাষ আবাদের কথা। এতে বর্ষাকালে মাছের চাষ এবং মাছ পুকুরের যত্ন, এ নিয়ে বলবেন বিকাশকান্তি নাথ। রাত 7:15 শুনবেন হিন্দি ছবির গান। বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা গান শুনবেন রাত 8:00। রাত 8:30 লঘু শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে অশোক কুমার রায়ের শরৎবাদন শুনবেন। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শুনবেন রাত 9:15। রাত 9:30 শুনবেন নাটক হাঙর। এতক্ষণ শুনলেন আজকের বাকি অনুষ্ঠানের সময়সূচি, এবারে শুনবেন আগামীকালের বিস্তারিত অনুষ্ঠান পরিচিতি। আগামীকাল অমৃতবাণী শুনবেন সকাল 6:05, সকাল 6:10 শুনবেন ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা, সকাল 6:30 শুনবেন অনুষ্ঠান খেতে খামারে, বেলা সিনহার পরিবেশনায় লোকগীতি শুনবেন সকাল 6:35 ও বেলা 11:30 আমার কথা অনুষ্ঠানের অব্যবহিত পরে। দুপুর 1:40 লোকগীতির শিল্পী নবীন চন্দ্র খাঁড়া। সুপ্রভাত অনুষ্ঠানটি শুনবেন সকাল 7:05। দেশবন্দনা অনুষ্ঠানটি শুনবেন সকাল 7:20। রবীন্দ্রসঙ্গীতের শিল্পী অভিজিৎ সকাল 7:40। অঞ্জনা গুপ্ত নজরুল গীতির শিল্পী সকাল 8:40। বাংলা ছবির গান শুনবেন সকাল 8:50, বেলা 10:00 এবং সন্ধে 6:15। সকাল 9:30 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে পণ্ডিত শঙ্কর ঘোষের তবলাবাদন শুনবেন। হিন্দি ছবির গান শুনবেন বেলা 10:30, বেলা 12:00 ও রাত 7:15। বেলা 12:30 সুরের ভেলায় শুনবেন আপনাদের পছন্দের রবীন্দ্রসঙ্গীত ফোন ইন অনুষ্ঠানে। বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন আধুনিক গান বেলা 11:00। দুপুর 1:15 আধুনিক গানের শিল্পী সনুত সিংহ। ব্রায়ান সিলাসের পরিবেশনায় পিয়ানো বাদন শুনবেন দুপুর 2:00 ও রাত 8:15। ভজনের শিল্পী মিনু বড়ুয়া দুপুর 2:30। গীত শুনবেন দুপুর 2:45 শিল্পী অলোক গঙ্গোপাধ্যায়। বিকেল 5:05 মণিপুরী অনুষ্ঠান, ডিমাসা অনুষ্ঠান শুনবেন বিকেল 5:35। সন্ধে 6:45 শুনবেন অনুষ্ঠান চাষ আবাদের কথা। রাত 8:00 হিন্দি অনুষ্ঠান, এতে শুনবেন পূর্ণেন্দু কুমারের কবিতা বিজ্ঞাপন অর আম জনতা। মিতালী সেনগুপ্তের কণ্ঠে শুনবেন ঠুমরি ও দাদরা রাত 8:30। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শুনবেন রাত 9:15। সত্যেশ্বর মুখোপাধ্যায়ের কণ্ঠে কীর্তন শুনবেন

9:30। রাত 10টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল ও তারানা, শিল্পী পূরবী মুখোপাধ্যায়। এতক্ষণ শুনলেন প্রথমে আজকের পরবর্তী অনুষ্ঠানের, এবং এরপর শুনলেন আগামীকালের বিস্তারিত অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী শিলচর, এখন শুরু হচ্ছে যুবা বন্ধুদের জন্য প্রচারিত অনুষ্ঠান যুববাণী।

0: নমস্কার, যুববাণীর অনুষ্ঠানে বন্ধুরা তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। বন্ধুরা, আমরা সবাই জানি যে 1947 সালে আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। তবে সেই সময় ভারতের জাতীয়তাবাদী আন্দোলনে ছিল গ্রেট ব্রিটেনের কাছ থেকে ভারতের স্বাধীনতা অর্জনের প্রারম্ভিক জনপ্রিয় আন্দোলন। যদিও 1930 সালে সল্ট মার্চের মতো পদক্ষেপগুলো উপনিবেশবাদী প্রশাসনের উপর চাপ সৃষ্টি করেছিল এবং ছাড় পেয়েছিল, এগুলো সুযোগ সীমানাতেই সীমাবদ্ধ থেকে যায় এবং প্রাপ্ত স্বাধীনতার চেয়ে কম হয়ে যায়। সে সময় আমাদের এই জাতীয়তাবাদী আন্দোলনের নেতৃত্বে ছিলেন দাদাভাই নরওয়েজি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, গোপালকৃষ্ণ গোখলে। তাছাড়া নেতাজি সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ, মাস্টারদা সূর্য সেন প্রমুখের আত্মত্যাগের তরুণ সমাজকে স্বাধীনতার জন্য অনুপ্রাণিত করেছিল। তো তোমরা ভাবছ কেন এই সমস্ত কথা বলছি? হ্যাঁ, কিছুটা হয়তো আন্দাজ করতে পারছ। সেই সময় জাতীয়তা আন্দোলনে আমাদের আকাশবাণীর ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। তো আজকে আমরা সে সম্পর্কেই জানব। আমাদের সঙ্গে সে সম্পর্কে কথা বলবে যুবাবন্ধু রচয়িতা দাস। আমরা শুনে নেব তার কাছ থেকে কি বলল। নমস্কার, আকাশবাণীর 90 বছর উপলক্ষে যুববাণীর অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছে যুবাবন্ধু রচয়িতা দাস।
1: নমস্কার।
0: আমি যুববন্ধুর সাথে কথা বলবো আজ জাতীয় আন্দোলনে আকাশবাণীর ভূমিকা। আমি প্রথমে সরাসরি প্রশ্নটি করছি, ভারতের স্বাধীনতা আন্দোলনে আকাশবাণীর ভূমিকা কী ছিল?
1: ভারতের স্বাধীনতা আন্দোলন ছিল এক দীর্ঘ ও ঐতিহাসিক সংগ্রাম। এই সংগ্রামে অসংখ্য স্বাধীনতা সংগ্রামী নেতা, ছাত্র, শ্রমিক, কৃষক ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেছিলেন। স্বাধীনতা আন্দোলনের সাফল্যের পেছনে যোগাযোগ ব্যবস্থারও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সংবাদপত্র, পুস্তিকা, সভা সমিতির পাশাপাশি রেডিও জাতীয় চেতনা জাগ্রত করার এক শক্তিশালী মাধ্যম হয়ে ওঠে। আকাশবাণী বা অল ইন্ডিয়া রেডিও ভারতের অন্যতম প্রধান সম্প্রচার মাধ্যম হিসেবে জনগণের মধ্যে দেশপ্রেম, জাতীয় ঐক্য ও স্বাধীনতার বার্তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রেডিও এমন একটি মাধ্যম যা অল্প সময়ের মধ্যে বহু মানুষের কাছে সংবাদ পৌঁছে দিতে সক্ষম। স্বাধীনতা সংগ্রামের সময় এই শক্তিশালী মাধ্যম জনগণের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি, জাতীয়তাবোধ

0: সৃষ্টি এবং স্বাধীনতার আন্দোলনকে গতিশীল করতে সাহায্য করে।
1: হ্যাঁ, আকাশবাণীর ভূমিকা সত্যি অপরিসীম। আচ্ছা, আকাশবাণীর সূচনা ও বিকাশ কোন সময়ে হয়েছিল?
0: ভারতে রেডিও সম্প্রচারের সূচনা হয় 1920-এর দশকে। প্রথম দিকে এটি ছিল সীমিত পরিসরের একটি যোগাযোগ মাধ্যম। 1936 সালে ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিসের নাম পরিবর্তন করে অল ইন্ডিয়া রেডিও রাখা হয়। পরবর্তীকালে আকাশবাণী নামটি জনপ্রিয় হয়ে ওঠে। স্বাধীনতার আগে রেডিও ব্রিটিশ সরকারের নিয়ন্ত্রণে ছিল, তাই তারা রেডিওকে নিজেদের প্রশাসনিক স্বার্থে ব্যবহার করত। কিন্তু তবুও রেডিওর মাধ্যমে যে তথ্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্প্রচারিত হতো, তা ধীরে ধীরে ভারতীয়দের মধ্যে জাতীয় চেতনা বৃদ্ধি করতে সাহায্য করে।
1: আচ্ছা, স্বাধীনতা আন্দোলনে রেডিওর প্রয়োজনীয়তা কি ছিল?
0: স্বাধীনতা সংগ্রামের সময় ভারতের অধিকাংশ মানুষ নিরক্ষর ছিলেন, ফলে সংবাদপত্রের মাধ্যমে সবাই তথ্য পেতেন না। রেডিও এই সীমাবদ্ধতা দূর করে। রেডিওর বিশেষ সুবিধাগুলি ছিল দ্রুত সংবাদ প্রচার, দূরবর্তী অঞ্চলে পৌঁছানোর ক্ষমতা, বিভিন্ন ভাষায় অনুষ্ঠান সম্প্রচার, সাধারণ মানুষের কাছে সহজলভ্যতা। এই কারণেই রেডিও স্বাধীনতা আন্দোলনের সময় একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম হয়ে ওঠে।
1: আচ্ছা, আকাশবাণী কিভাবে জাতীয় চেতনা গঠনে সাহায্য করেছিল?
0: আকাশবাণী দেশের বিভিন্ন ভাষা ও সংস্কৃতির মানুষকে এক সূত্রে বাঁধতে সাহায্য করে। ভারতের মানুষ ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন হলেও রেডিও তাদের মধ্যে এক ধরনের মানসিক ঐক্য সৃষ্টি করে। দেশপ্রেমমূলক গান, কবিতা, নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্প্রচারিত হতো, যা মানুষের মনে স্বাধীনতার আকাঙ্ক্ষা জাগিয়ে তুলত। বন্দে মাতরম, সারে জাহাসে আচ্ছা প্রভৃতি দেশাত্মবোধক গান মানুষের মনে দেশপ্রেম সৃষ্টি করত। রেডিওর মাধ্যমে মানুষ দেশের বিভিন্ন অঞ্চলের আন্দোলনের খবর জানতে পারত। এতে জনগণের মধ্যে জাতীয় ঐক্য ও সংগ্রামের মনোভাব আরও শক্তিশালী হয়।
1: আচ্ছা, ভারত ছাড়ো আন্দোলন এটি একটি জনপ্রিয় এবং বিখ্যাত আন্দোলন, তো সেই ভারত ছাড়ো আন্দোলনে কংগ্রেস রেডিওর ভূমিকা কী ছিল?
0: 1942 সালের ভারত ছাড়ো আন্দোলন ভারতের স্বাধীনতা সংগ্রামের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই সময় ব্রিটিশ সরকার সংবাদপত্র ও যোগাযোগ ব্যবস্থার উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে। অনেক জাতীয় নেতা গ্রেফতার হন এবং জনগণের কাছে সঠিক সংবাদ পৌঁছানো কঠিন হয়ে পড়ে। এই পরিস্থিতিতে গোপন রেডিও কেন্দ্র হিসেবে কংগ্রেস রেডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই গোপন রেডিও কেন্দ্র চালু করেছিলেন উষা মেহতা ও তার সহযোদ্ধারা।
1: হ্যাঁ, উষা মেহতা ও কংগ্রেস রেডিও একটি গুরুত্বপূর্ণ বিষয়। এবার এই ব্যাপারে তুমি কি জানো, কি বলবে?
0: 1942 সালের কুইট ইন্ডিয়া মুভমেন্টের সময় কংগ্রেস রেডিও তৈরি হয়। এটি ছিল একটি গোপন রেডিও স্টেশন, যা শুরু করেন 22 বছর বয়সী উষা মেহতা।
1: এত কম বয়সে তিনি কি করতেন?
0: তিনি এবং তার সহকর্মীরা ব্রিটিশ সেন্সরশিপ এড়িয়ে স্বাধীনতা আন্দোলনের খবর মানুষের কাছে পৌঁছে দিতেন।
1: আচ্ছা, সত্যি ব্যাপারটি খুবই জানার বিষয়।

0: বটে, কিন্তু তারা কিভাবে পুলিশের হাত থেকে বাঁচতেন?
1: তারা বারবার স্থান পরিবর্তন করতেন, যন্ত্রপাতি স্যুটকেসে করে নিয়ে যেতেন, কিন্তু শেষ পর্যন্ত 1942 সালের নভেম্বর ব্রিটিশ পুলিশ স্টেশনটি খুঁজে বের করে বন্ধ করে দেয়।
0: তবু এর প্রভাব ছিল, তাই না?
1: অবশ্যই, এটি দেখিয়েছিল রেডিও সাধারণ মানুষের হাতেও প্রতিরোধের অস্ত্র হতে পারে।
0: আচ্ছা, কংগ্রেস রেডিও এর প্রধান কাজ কি ছিল?
1: কংগ্রেস রেডিওর প্রধান কাজ ছিল স্বাধীনতা আন্দোলনের সংবাদ প্রচার, ব্রিটিশ সরকারের দমননীতির বিরুদ্ধে জনগণকে সচেতন করা, জাতীয় নেতাদের বার্তা প্রচার, জনগণের মনোবল বৃদ্ধি করা। কংগ্রেস রেডিওর মাধ্যমে মানুষ জানতে পারত কোথায় আন্দোলন হচ্ছে, কোথায় ব্রিটিশ সরকার অত্যাচার চালাচ্ছে এবং কিভাবে স্বাধীনতা সংগ্রাম এগিয়ে চলছে। যদিও ব্রিটিশ সরকার পরে এই রেডিও কেন্দ্র বন্ধ করে দেয়, তবুও এটি স্বাধীনতা আন্দোলনে অসাধারণ ভূমিকা পালন করে।
0: নেতাজি সুভাষচন্দ্র বসুর রেডিও ভাষণের গুরুত্ব কী ছিল?
1: রেডিও জাতীয় নেতাদের বক্তব্য জনগণের কাছে পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল। মহাত্মা গান্ধী, জওয়াহরলাল নেহরু, সুভাষচন্দ্র বোস প্রমুখ নেতাদের চিন্তাধারা ও বার্তা জনগণের মধ্যে ছড়িয়ে পড়ে। বিশেষ করে নেতাজি সুভাষচন্দ্র বোসের রেডিও ভাষণ স্বাধীনতা সংগ্রামে নতুন উদ্দীপনা সৃষ্টি করে। তিনি বিদেশ থেকে রেডিও সম্প্রচারের মাধ্যমে ভারতীয়দের স্বাধীনতার জন্য সংগ্রামে আহ্বান জানান। তার "তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব" আহ্বান মানুষের মনে গভীর প্রভাব ফেলে।
0: আচ্ছা, আজাদ হিন্দ রেডিও এর উদ্দেশ্য কী ছিল?
1: আজাদ হিন্দ রেডিও স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। নেতাজি সুভাষচন্দ্র বসু জার্মানি ও পরে দক্ষিণ পূর্ব এশিয়া থেকে এই রেডিও পরিচালনা করেন। আজাদ হিন্দ রেডিওর উদ্দেশ্য ছিল ভারতীয়দের স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ করা, ব্রিটিশ প্রচারের বিরুদ্ধে সত্য তথ্য তুলে ধরা, ভারতীয় সৈন্যদের মধ্যে জাতীয়তাবাদ জাগিয়ে তোলা। এই রেডিও হিন্দি, বাংলা, তামিল, উর্দু সহ বিভিন্ন ভাষায় অনুষ্ঠান সম্প্রচার করত, ফলে দেশের নানা প্রান্তের মানুষ এর সঙ্গে যুক্ত হতে পারতেন।
0: আচ্ছা, স্বাধীনতার প্রাক্কালে আকাশবাণীর ভূমিকা কী ছিল?
1: স্বাধীনতার প্রাক্কালে আকাশবাণীর ভূমিকা ছিল 1947 সালের 14 ও 15 আগস্ট মধ্যরাতে ভারতের স্বাধীনতার ঐতিহাসিক মুহূর্ত রেডিওর মাধ্যমে সারা দেশে প্রচারিত হয়। জওয়াহরলাল নেহরুর বিখ্যাত ট্রাইস্ট উইথ ডেস্টিনি ভাষণ আকাশবাণীর মাধ্যমে সম্প্রচারিত হয়। এই ভাষণ কোটি কোটি ভারতীয়কে স্বাধীনতার আনন্দে উদ্বেলিত করে। রেডিওর মাধ্যমে সাধারণ মানুষ স্বাধীন ভারতের জন্মের সাক্ষী হন।
0: আচ্ছা, আগে তো প্রাক্কালে বললে, এবার বলো স্বাধীনতার পরবর্তী সময় আকাশবাণীর ভূমিকা কী ছিল?
1: স্বাধীনতার পরে আকাশবাণী শুধু সংবাদ প্রচারের মাধ্যম ছিল না, এটি জাতীয় পূর্ণ গঠনের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে ওঠে। জাতীয় ঐক্য প্রতিষ্ঠা, দেশভাগের পরে সাম্প্রদায়িক অশান্তি ও বিভাজনের পরিস্থিতিতে আকাশবাণী শান্তি ও সম্প্রীতির বার্তা প্রচার করে। গণতন্ত্র শক্তিশালী করা, নির্বাচন, সংবিধান, নাগরিক অধিকার বিষয়ে

0: জনগণকে সচেতন করতে আকাশবাণী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষা ও উন্নয়ন, কৃষি, স্বাস্থ্য, বিজ্ঞান ও শিক্ষা বিষয়ক অনুষ্ঠান সম্প্রচার করে দেশের উন্নয়নে সাহায্য করে। সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, ভারতের লোকসঙ্গীত, শাস্ত্রীয় সঙ্গীত, সাহিত্য ও সংস্কৃতিকে জনপ্রিয় করতে আকাশবাণীর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
1: হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে আকাশবাণীর ভূমিকাও কিন্তু অপরিসীম। সেখান থেকে এই একটি প্রশ্ন করছি, দেশাত্মবোধক অনুষ্ঠানে রেডিওর সাংস্কৃতিক প্রভাব কী ছিল?
0: আকাশবাণী বিভিন্ন দেশাত্মবোধক অনুষ্ঠান সম্প্রচার করে জাতীয়তাবোধকে শক্তিশালী করে। স্বাধীনতা দিবস ও প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হয়। দেশপ্রেমমূলক গান, কবিতা, আবৃত্তি ও নাটক মানুষের মনে দেশের প্রতি ভালোবাসা বৃদ্ধি করে।
1: আচ্ছা, সাধারণ মানুষের জীবনে আকাশবাণীর প্রভাব কী ছিল?
0: গ্রামাঞ্চলের মানুষ ও রেডিওর মাধ্যমে দেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জানতে পারতেন, ফলে স্বাধীনতা আন্দোলন শুধু শহরে সীমাবদ্ধ থাকেনি, গ্রামাঞ্চলেও এর প্রভাব বিস্তার লাভ করে। রেডিও মানুষকে সচেতন, ঐক্যবদ্ধ ও অনুপ্রাণিত করে। এটি স্বাধীনতা সংগ্রামকে গণ আন্দোলনে রূপান্তর করতে সাহায্য করে।
1: আচ্ছা, রেডিওর কি সীমাবদ্ধতা ছিল?
0: রেডিওর কিছু সীমাবদ্ধতা ছিল, যদিও আকাশবাণী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবুও কিছু সীমাবদ্ধতা ছিল। ব্রিটিশ সরকারের সেন্সরশিপ, সীমিত সংখ্যক রেডিও সেট, গ্রামীণ অঞ্চলে কম সম্প্রচার সুবিধা, স্বাধীনতা পূর্ব সময়ে সরকারি নিয়ন্ত্রণ। তবুও এই সীমাবদ্ধতার মধ্যেও রেডিও স্বাধীনতা আন্দোলনে কার্যকর ভূমিকা পালন করে।
1: আচ্ছা, সেই সময় রেডিও নারীদের জীবনে কি প্রভাব ফেলেছিল?
0: সেই সময় অনেক নারী ঘরের বাইরে যেতে পারতেন না এবং অনেকেই সংবাদপত্র পড়তে পারতেন না। রেডিও তাদের বাইরের বিশ্বের সঙ্গে যুক্ত করে। তারা ঘরে বসেই স্বাধীনতা আন্দোলনের খবর, বক্তৃতা এবং রাজনৈতিক ঘটনা জানতে পারতেন।
1: অর্থাৎ নারীরাও পরোক্ষভাবে আন্দোলনে অংশ নিয়েছিলেন।
0: হ্যাঁ, রেডিও নারীদের রাজনৈতিক সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
1: আচ্ছা, জাতীয় আন্দোলনে আকাশবাণীর সামগ্রিক মূল্যায়ন কী ছিল?
0: ভারতের স্বাধীনতা সংগ্রামে আকাশবাণী ও অন্যান্য রেডিও সম্প্রচার মাধ্যম জনগণের মধ্যে জাতীয়তাবাদ ও স্বাধীনতার চেতনা গড়ে তুলতে বিশাল অবদান রাখে। গোপন রেডিও কেন্দ্র, নেতাদের ভাষণ, দেশাত্মবোধক অনুষ্ঠান এবং সংবাদ প্রচার সব মিলিয়ে রেডিও স্বাধীনতা আন্দোলনের এক শক্তিশালী অস্ত্র হয়ে ওঠে। বিশেষ করে কংগ্রেস রেডিও ও আজাদ হিন্দ রেডিও প্রমাণ করে যে যোগাযোগ মাধ্যমও স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
1: আচ্ছা, আজকের আলোচনা থেকে আমরা এটাই বুঝতে পারলাম, রেডিও শুধু বিনোদনের মাধ্যম ছিল না, এটি ভারতের

0: এটি ভারতের স্বাধীনতা সংগ্রামেরও একটি গুরুত্বপূর্ণ অস্ত্র ছিল, তাই তো?
1: হ্যাঁ,
0: এটি যেমন একদিকে ব্রিটিশ সরকার রেডিও ব্যবহার করেছেন নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখতে, অন্যদিকে ভারতীয় জাতীয়তাবাদীরাও একই মাধ্যমকে স্বাধীনতার বার্তা ছড়ানোর জন্য ব্যবহার করেছেন। সত্যি তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি এত সুন্দর করে বললে জাতীয়তা আন্দোলনে আকাশবাণীর ভূমিকা যে অপরিসীম।
1: অসংখ্য ধন্যবাদ আকাশবাণীর পরিবারকে আমাকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।
0: সত্যি খুব সুন্দর করে বলল আমাদের যুবা বন্ধু জাতীয় আন্দোলনে আকাশবাণীর ভূমিকা, এবং এই দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামের ফলে 1947 সালের 15ই আগস্ট ভারত পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হয়। খুব ভালো লাগলো, তোমাদেরও আশা করি অনুষ্ঠানটি ভালো লাগলো। এখন শুনবে দীপক রুদ্রের কণ্ঠে একখানা দেশাত্মবোধক রবীন্দ্রসঙ্গীত।

এতক্ষণ শুনলে দীপক রুদ্রের কণ্ঠে একখানা দেশাত্মবোধক সঙ্গীত। এবারে আরও একটি দেশাত্মবোধক সঙ্গীত শুনবে সমবেত কণ্ঠে।

এতক্ষণ শুনলেন সমবেত কণ্ঠে একখানা দেশাত্মবোধক সঙ্গীত। বন্ধুরা, এবারে আমাদের সময় শেষ হয়ে এসেছে, আবারও কথা হবে পরবর্তী অন্য কোনো অনুষ্ঠানে। তোমরা সবাই ভালো থেকো।

এতক্ষণ শুনলেন যুব বন্ধুদের জন্য প্রচারিত অনুষ্ঠান যুববাণী। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন পৌলমি শীল। আকাশবাণী শিলচর, শুরু হচ্ছে অনুষ্ঠান চাষাবাদের কথা।

0: কৃষক বন্ধুদের অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের চাষাবাদের কথা অনুষ্ঠানটি। অনুষ্ঠানে আজ আমরা শুনব বর্ষাকালে মাছের চাষ এবং মাছ পুকুরের যত্ন, এ নিয়ে বলবেন বিকাশকান্তি নাথ। তাহলে আসুন শোনা যাক।
1: মৎস্য চাষী ভাই ও বোনেরা, আমাদের আজকের অনুষ্ঠানে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বর্ষাকালে মাছের চাষ ও মাছ পুকুরের যত্ন। এই আলোচনায় আজকে আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত মৎস্য উন্নয়ন আধিকারিক বিকাশকান্তি নাথ। আমরা আজকের আলোচনায় আমরা এই সময় অর্থাৎ বর্ষাকালে কি কি ধরনের মাছের চাষ হয় এবং কিভাবে মাছের চাষ করা যায়, করণীয় কাজ কি কি এবং এই সময়ে মাছ পুকুরে কি কি যত্ন নেওয়া যায়, এ নিয়ে আমরা কথা বলবো। আচ্ছা, প্রথমেই জানতে চাইছি যে বর্ষাকালে কি কি ধরনের মাছের চাষ করা উচিত আমাদের এই অঞ্চলের মৎস্যচাষী ভাইদের?
2: এই বর্ষার সময় মাছ চাষের করণীয় অনেক কাজ আছে, তবে চাষিদের প্রয়োজনে বিভিন্ন রকমের কাজ, এক এক চাষি এক এক রকমের কাজ করেন। যেমন বর্ষার সময় পরিপক্ক পুরুষ ও স্ত্রী মাছকে ইঞ্জেকশন দিয়ে ডিম পাড়ানোর কাজ আছে, তারপর নিষিক্ত ডিম থেকে ডিম্পোনা উৎপাদন করা হয়, তারপর ডিম্পোনা থেকে এই এক ইঞ্চি দেড় ইঞ্চি সাইজের চারাপোনা উৎপাদন করার কাজ আছে, আর আছে সমস্ত বছরের যেটা করণীয় সেটা কাজ। কাজে অনেকগুলো কাজ আছে, তো কাজেই চাষির প্রয়োজন ভিত্তিক কাজ আলাদা আলাদা, সব চাষির কাজ এক সমান হয় না।
1: আমাদের অঞ্চলে বর্ষাকালে কি কি ধরনের মাছের চাষ কৃষক মানে মৎস্য চাষিরা করেন?
2: হ্যাঁ, বর্ষার সময় আমাদের এইদিকে যেমন ইন্ডিয়ান মেজর কার্প, যেগুলো রুই, কাতলা, মৃগেল, বাসিল বার্কার্প, গ্রাস কার্প, কমন কার্প, ওইগুলো তে প্রজননের কাজ মেইন প্রধানত করা হয়। সাধারণত ওইগুলো মাছ নদীতে প্রজনন হয় বা নদীতে ডিম ছাড়ে, কাজে এই পুকুরের জলে তো নদীর স্রোতের পরিবেশটা নেই, সেই জন্য এখানে হরমোন ইঞ্জেকশন দিয়ে পুরুষ ও স্ত্রী দুই মাছকেই হরমোন ইঞ্জেকশন দিয়ে মাছের ডিম পড়ার কাজটা করা হয়। তো ইঞ্জেকশন দেওয়ার জন্য প্রথম হচ্ছে ম্যাচিওরড ফিশ হতে হবে, তিন বছর মাছের বয়স। যদি রুই মাছ সাধারণত দুই বছর পরে পরিপক্ক হয়ে যায়, তো রুই মাছ হলে দুই বছরের ওজনের মাছকে ইঞ্জেকশন দিয়ে কাজ করানো হয়, আর কাতলা মাছ সাধারণত

পরিপক্ক হতে 3 বছর লাগে। তো তিন বছর বয়সের মাছকে করা হয়, মৃগেল মাছকে 1 বছর বা কমন কার্প যেগুলো এগুলোকে 1 বছর মাছকে ইঞ্জেকশন দিয়ে করানো হয়। তো অনেক সময় দেখা গেছে যে ইমেচিওর ফিশ যেগুলো পুরো পরিপক্ক হয় নাই, ওদের ইঞ্জেকশন দিয়ে মাছের পোনা উৎপাদন করা হয়। তো ওইটা মানে মাছের পোনার যেটা গুণমানটা উৎকৃষ্ট মানের হয় না, সেই জন্য উৎকৃষ্ট মানের পোনা উৎপাদন করতে হলে মাছের বয়সের দিকে দৃষ্টি দিতে হবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে মাছকে যে ইঞ্জেকশন দেওয়া হয় ওইটা পিটিউটারি গ্ল্যান্ড, মাছের মাথায় ব্রেনের নিচে একটা গ্ল্যান্ড থাকে পিটিউটারি, সেই গ্ল্যান্ডকে বলে পিটিউটারি গ্ল্যান্ড। ওই পিটিউটারি গ্ল্যান্ড থেকে যে হরমোন আছে ওইগুলো আমরা সেন্ট্রিফিউজ মেশিনে ওইগুলোকে সেন্ট্রিফিউজ করে ডিস্টিলড ওয়াটারের সাথে করে ওইটা দিয়ে ইঞ্জেকশনের ডোজটা তৈরি করা হয়। তো অনেক সময় দেখা গেছে পিটিউটারি গ্ল্যান্ড যে মাছ থেকে কালেকশন করা হলো সেটা হয়তো ম্যাচিওরড ফিশ না, তো ওই সময় অনেক সময় চাষিবাইদের ভীষণ ক্ষতির সম্ভাবনা থাকে, বা হয়তো তাজা মাছ না, অনেক সময় পুরোনো মাছ থেকেও গ্ল্যান্ড

0: সেন্ট্রিফিউজ মেশিনে ওইগুলোকে সেন্ট্রিফিউজ করে ডিস্টিলড ওয়াটারের সাথে করে ওইটা দিয়ে ইঞ্জেকশনের ডোজটা তৈরি করা হয়। তো অনেক সময় দেখা গেছে পিটিউটারি গ্ল্যান্ড যে মাছ থেকে কালেকশন করা হলো সেটা হয়তো ম্যাচিওরড ফিশ না, তো ওই সময় অনেক সময় চাষিভাইদের ভীষণ ক্ষতির সম্ভাবনা থাকে, বা হয়তো তাজা মাছ না, অনেক সময় পুরোনো মাছ থেকেও গ্ল্যান্ড কালেকশন করা হয়, তো ওই দিকেও চাষিভাইদের দৃষ্টি দিতে হবে যে যাতে পরিপক্ক মাছ থেকে এবং তাজা মাছ থেকে গ্ল্যান্ডটা কালেকশন হয়, এই এই দুইটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করতে হবে। তারপরে ডিম ভালো উৎপাদন পেতে গেলে ডিমের উৎপাদন ভালো হওয়ার জন্য ওই প্রজননক্ষম মাছকে দুই মাস আগে থেকে ওদের পরিচর্যা করতে হয়। যেমন ওদের বিঘা প্রতি পুকুরে 300 কেজি পুরুষ ও স্ত্রী মাছকে রাখতে হবে এবং তাতে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট তিন রকমের খাবার দিতে হবে, তখন মাছের শারীরিক বৃদ্ধিটা ভালো হবে। এই এইভাবে করলে মাছ প্রজননের জন্য তৈরি হয়। তারপর প্রজননের ঠিক এক মাস বা 20 দিন আগে পুরুষ ও স্ত্রী মাছকে আলাদা আলাদা রাখতে হবে, পুরুষ মাছকে একটা পুকুরে, স্ত্রী মাছকে আলাদা পুকুরে আলাদা রাখতে হবে, বা পুকুর যদি কম থাকে একই পুকুরের মধ্যে পার্টিশন দিয়ে একদিকে পুরুষ একদিকে স্ত্রী মাছ এইটা রাখতে হবে। আর এই সময় মাছকে চর্বিযুক্ত খাবার বন্ধ করে দিতে হবে, কারণ যদি চর্বিযুক্ত খাবার দেওয়া হয় তখন পেটে মধ্যে চর্বি জমবে, তখন ডিমগুলো নিষিক্ত হতে অনেক সমস্যার সৃষ্টি হয়, কাজে চর্বিযুক্ত খাবার পুরো বন্ধ করে দিতে হবে। এবং পুকুরের তলদেশে যাতে কোনো কাদা মাটি না থাকে, যাতে নিচ থেকে ওরা খাবারটা যাতে না পায়, মানে খাবারটা তখন কম করে দিতে হবে। আর এই সময় স্টকিং ডেন্সিটিটা বাড়িয়ে দিতে হবে, মানে আগে দেওয়া হয়েছিল বিঘা প্রতি 300 কেজি, এখন প্রজননের আগে বিঘা প্রতি 600 কেজি। তো স্টকিং ডেন্সিটি বেশি দেওয়ার কারণ হলো শরীরে যেগুলো চর্বি জমা আছে ওইগুলো সব বেরিয়ে যাবে, কাজে চর্বিমুক্ত হলে তখন প্রজননের সুবিধা হয়। এইগুলো ব্যবস্থা করতে হবে।
1: তো এই যে বললেন ব্রিডিং, মানে ডিমের জন্য ইঞ্জেকশন দিতে হয়, তো ইঞ্জেকশনটা কিভাবে দেবেন, যে মাছ তুলে নিতে হবে মাছ থেকে পুকুর থেকে?
0: আমি বলছি ইঞ্জেকশনের নিয়ম হলো যেমন একটা সেট, একটা স্ত্রী মাছের জন্য দুইটা পুরুষ মাছ লাগবে। অনেক চাষি ভাইদের যেমন ওই যে যেগুলা হেচারি আছে বা বড় আকারের ওইগুলো তো সম্ভব হয় না, যারা নতুন করে ডিম তোলার কাজ নিয়েছেন ওরা হাপা হাপা ব্রিডিং করে। হাপাতে হাপা হলো ঠিক আমাদের ঘরে যেরকম মশারি ব্যবহার করি, ঠিক মশারিটার মতো নিচ দিকটা বন্ধ উপর দিক খোলা। তো ওই হাপাতে পুরুষ আর স্ত্রী মাছকে ইঞ্জেকশন দিয়ে ওই হাপাতে রাখতে হয়। একটা স্ত্রী মাছের জন্য দুইটা পুরুষ মাছের দরকার হয়, একটা সেটের কথা বলছি, একটা স্ত্রী মাছের জন্য দুইটা পুরুষ। তো একটা স্ত্রী মাছকে দুইটা ডোজ ইঞ্জেকশন দিতে হবে, প্রথম ডোজ যেটা সেটা ওর বডি ওয়েটের 2-3 mg আরে 1 kg বডি ওয়েটে ইঞ্জেকশনের ডোজটা দেওয়া হয় ফার্স্ট ইঞ্জেকশন। আর সেকেন্ড ইঞ্জেকশনটা দেওয়া হয় 6 ঘন্টা পর, তখন ওই ফার্স্ট যেটা ইঞ্জেকশন দেওয়া ওইটা ডাবল ডোজ। প্রথমে যদি 2-3 mg 1 kg বডি ওয়েটে দেওয়া হয় সেকেন্ড ডোজটা হবে 4-6 mg হিসাবে, সেকেন্ড ডোজ আফটার 6 আওয়ার্স 6 ঘন্টা পরে। আর সেকেন্ড ডোজ যখন স্ত্রী মাছকে দেওয়া হবে ওই সময় পুরুষ মাছকে একটা সিঙ্গল ডোজ দিতে হয়, ওইটা ওই 2-3 mg আরে এই পুরুষ মাছকে ইঞ্জেকশনটা দিতে হবে। পুরুষ মাছকে স্ত্রী মাছকে ইঞ্জেকশন দেওয়া হলো, পুরুষ মাছকে ইঞ্জেকশন দেওয়া হলো, দিয়ে ওদের প্রজনন হাপাতে রাখা হলো। এখন প্রজনন হাপার মাপ আছে, তো মাপটা হলো যদি 4 কেজি ওজনের মাছকে ইঞ্জেকশন দেওয়া হয় তো প্রজনন হাপার মাপটা হবে দৈর্ঘ্যে 12 ফুট, প্রস্থে 6 ফুট আর উচ্চতায় 6 ফুট। এটা হলো 4 কেজি মাছের ওজনের জন্য হাপাটা। আর 4 কেজি 1.5-4 কেজি যদি হয় তখন হবে দৈর্ঘ্য 8 ফুট, প্রস্থে 4 ফুট আর উচ্চতায় 3 ফুট। আর যদি 1.5 কেজি থেকেও কম হয় তখন 6 ফুট 3 ফুট 3 ফুট। এই হলো প্রজনন হাপার মাপ। এই মাপের মধ্যে ইঞ্জেকশন দিয়ে পুরুষ আর স্ত্রী মাছকে রাখা হলো। ওইটা রাখার পর 8-10 ঘন্টা পর তখন মাছের পুরো ডিমটা ছেড়ে দেবে, স্ত্রী মাছ ডিম ছেড়ে দেবে, পুরুষ মাছ ওর মিল্ট ওইটাও ছেড়ে দিবে। তখন আট থেকে দশ ঘন্টা পরে পুরো ডিমটা নিষিক্ত হয়ে গেল, তখন ওই মাছগুলোকে সরিয়ে ফেলতে হবে, পুরুষ মাছ স্ত্রী মাছগুলোকে সরিয়ে ফেলতে হবে। তখন ডিমগুলো কালেকশন হলো, এই ডিমগুলো তখন হ্যাচিং হাপা, হ্যাচিং মানে ডিম থেকে ফেটে যেটা ডিমপনা বেরোয় ওইটাকে বলে হ্যাচিং হাপা। তো ওই হ্যাচিং হাপাতে ট্রান্সফার করতে হবে। হ্যাচিং হাপার আবার মাপ আছে,

0: হ্যাচিং হাপাতে দুইটা হাপা থাকে, যেমন ব্রিডিং হাপাতে একটা হাপা থাকে, আর হ্যাচিং হাপাতে দুইটা হাপা থাকে, বাইরের একটা হাপা আর ওইটার ভিতরে আরেকটা হাপা। তো বাইরের হাপাটা হবে মার্কিন কাপড়ের, আর ভিতরের যেটা হাপা হবে ওইটা হলো মশারি জালের। তো হ্যাচিং হাপার বাইরের হাপাটার মাপ হবে 6 ফুট বাই 3 ফুট বাই 3 ফুট, আর ভিতরের হাঁপাটার মাপ হবে 5 ফুট বাই 2.5 ফুট বাই 2.5 ফুট। এই দুইটা হাঁপার, এই ভিতরের হাঁপাতে ডিমগুলো ছাড়ানো হলো, তারপর থেকে দেখা গেল যে ডিম থেকে যখন ডিমপোনা বেরোবে, তখন এই ডিমপোনাগুলো ওই মশারি জালের যেটা ভিতরের যেটা হাঁপা ওই দিক দিয়ে বেরিয়ে গিয়ে ওইটা বাইরের হাঁপাতে চলে আসবে, আর এখানে ভিতরে পড়ে থাকবে শুধু ডিমের খোসাগুলো, খোলস শেল। তখন ওই ভিতরের হাঁপাটা আগে সরিয়ে ফেলতে হবে, তখন ডিমের শেলগুলো বেরিয়ে গেল, আর যেগুলো নতুন ডিম্পনা বেরোলো ওইগুলো বাইরের হাঁপাতে থাকবে। তো ওই ডিম্পনার জন্ম হলো। তো ওই ডিম্পনার যখন জন্মে হয় তখন ওরা ইয়ক, ওরা ওদের বুকে ইয়ক নিয়ে জন্মগ্রহণ করে। এই ইয়ক হচ্ছে ওদের খাদ্য, 3 দিন ওদের খাবার দিতে হয় না, 3 দিন ওই ইয়ক থেকেই খাবারটা চলবে ওদের শরীরে। এই 3 দিন পর ওই যেটা ডিম্পনা হবে ওইটার নাম হবে স্পন, এটার সাইজ হবে 15 মিলিমিটার 15 mm। এই স্পন জন্ম হলো ফার্স্ট, আর এই স্পনকে আতুর পুকুরে পালন করতে হয় 15 দিন, 15 ডেজ আতুর পুকুরে এটাকে পালন করতে হয়। এখানে 15 দিন পালন করলে ওইটার তখন সাইজটা হয়ে যাবে 40 mm, তখন ওইটাকে বলে একটু অ্যাডভান্স স্টেজ, মানে ফ্রাই 40 mm। তো 40 mm যেটা পোনা যেটা হলো ওইটা রিয়ারিং ট্যাঙ্ক, এই রিয়ারিং ট্যাঙ্কে 1 থেকে 2 মাসের মধ্যে ওদের চাষ করা হয়। তো 1 থেকে 2 মাস পরে ওদের সাইজটা আরও বড় হবে, তখন 40 mm থেকে ওইটা হয়ে যাবে 150 mm, তখন ওইটার সাইজ হবে ফিঙ্গারলিং, আর ওই ফিঙ্গারলিংকে বড় মাছের পুকুরে 10 মাসে চাষ করা হয়। এই হলো বিভিন্ন স্টেজ,
1: মানে তাহলে এই যে বিভিন্ন স্টেজ বললেন, এই স্টেজটা মানে একজন যদি বাণিজ্যিকভাবে কেউ মৎস্য চাষ করেন, বা আমাদের অঞ্চলে অনেকেই করেন, এরা মানে পৃথক পৃথক এগুলো সব পুকুর রাখতে হয়?
0: পুকুর পৃথক পৃথক, পুকুরের প্রস্তুতি আবার আলাদা। যেমন 15 দিনের যেটা করবে ওইটাকে বলবে আতুর পুকুর, এটার মাপ হবে ধরুন 200 থেকে 400 বর্গমিটার, ছোট আকারের পুকুর, গভীরতা 1 থেকে 1.5 মিটার। আর যেগুলা এরপরের পুকুরের যেটা রিয়ারিং ট্যাঙ্ক যেটা বলছি সেটা হবে 400 থেকে 600 বর্গমিটার, আর গভীরতা ম্যাক্সিমাম 1.5 মিটার। এই এই দুইটা পুকুর আলাদা আলাদা, এই দুইটা পুকুরের প্রস্তুতি আবার আলাদা। প্রস্তুতিটা আমি যতবু বলছি, যেমন আতুর পুকুর, আতুর পুকুরের যেটা প্রস্তুতি সেটাতে প্রথমে ইসে করতে হবে ওই 300 কেজি ওই মহুয়া ওয়েল কেক দিতে হবে। এই মহুয়া ওয়েল কেক দিলে পুকুরের জলের যত অবাঞ্ছিত পোকামাকড় ওইগুলো সব মরে যাবে। তারপরে এইটা মহুয়া ওয়েল কেক দেওয়ার 4 দিন পরে ওইখানে দিতে হবে যে গোবর দিতে হবে 400 কেজি পার বিঘা, এই হারে দিতে হবে। গোবর দেওয়ার 7 দিন পরে চুন দিতে হবে 220 থেকে 230 কেজি পার বিঘা। তারপরে ওইখানে যদি পোকা বা আগাছা থাকে এগুলো সব সরিয়ে ফেলতে হবে। তারপরে এখানে ওই ছোটো যেটা স্পন যেটা বললাম ওইখানে স্টক করা যেতে পারে। তো স্পন স্টকিংয়ের রেট হলো 1 বিঘা মাপের যদি পুকুর হয় তখন 1.5 লক্ষ থেকে 2.5 লক্ষ পর্যন্ত মজুদ করা যায়, 1.5 লক্ষ থেকে 2.5 লক্ষ। আর ওদের এই 15 দিনে খাবার দিতে হবে, প্রথম 5 দিনে একটা ডোজ আছে, এরপরের 5 দিনে একটু হাইয়ার ডোজ, তারপরে 5 দিন, এই 5 বা 3টা 5 মানে 3টা হিসাবে দিতে হয়। তো প্রথম 5 দিনে দিতে হবে ডেইলি 400 গ্রাম করে, তখন সব সাইজ ছোট থাকে। তারপরে দ্বিতীয় 5 দিনে দিতে হবে 600 গ্রাম, আর তৃতীয় 5 দিনে 800 গ্রাম,
1: মানে বিঘা প্রতি।
0: হ্যাঁ, বিঘা প্রতি,
1: এটা বিঘা প্রতি হিসাব বলছি।
0: হ্যাঁ, বিঘা প্রতি। তো ওই হলো 15 দিনে খাবার দেওয়া হলো, 15 দিন থেকে ওইগুলো সাইজটা যখন একটু বড় হবে তখন ওইটাকে বলবে ফ্রাই, আর ফ্রাইটাকে এনে ওই রিয়ারিং ট্যাঙ্কে দিতে হবে। রিয়ারিংটা একটু বড় মাপের হয়, যেটা 400 থেকে 600 বর্গমিটার, আর গভীরতা 1 থেকে 1.5 মিটার পর্যন্ত হয়। তো রিয়ারিং ট্যাঙ্কের প্রস্তুতি ওই একইভাবে, ওইখানে গোবর বিঘা প্রতি 600 কেজি দিতে হবে, আর চুন বিঘা প্রতি 40 কেজি দিতে হবে। আর এইখানে ফিডটা যেটা দেওয়া হবে সেটা 70% রাইস ব্রেন, 20% মাস্টার্ড ইল,
1: তুষের, রাইস ব্রেন হচ্ছে তুষের,
0: হ্যাঁ, আর 10% ড্রাই ফিশ, আর মিনারেল আর ভিটামিনস, এগুলো দিলে তখন রিয়ারিং ট্যাঙ্কের প্রিপারেশনটা হয়ে গেল। তো তো রিয়ারিং ট্যাঙ্ক থেকে

0: এটা ফোনা যেটা হবে 150 mm ধরো 4 ইঞ্চি থেকে 6 ইঞ্চি, ওইটা ওই স্টকিং ট্যাঙ্ক যেটা আমরা 10 মাসের পুকুরে চাষ করা হবে ওইখানে দেওয়া হয়। এইটা হচ্ছে বর্ষার সময় মানে প্রজননের কাজ। আর এছাড়া অনেক চাষিরা তো ওইগুলা প্রজননের রিস্কে যায় না, তারা সমস্ত হচ্ছে যেভাবে করে ওইভাবেই করে।
1: তো এই যে বললেন এই যে প্রজনন বা এটা সব ধরনের মাছের ক্ষেত্রেই আচ্ছা, তো আমাদের এখানে মাছের মানে বৃদ্ধির ইয়েটা কোন সময়টা, মানে শারীরিক বৃদ্ধিটা কোন সময় হয়?
0: এপ্রিল থেকে শুরু হয়।
1: এপ্রিল
0: থেকে যখন গরম পড়ে, যখন শীত শেষ হয়ে গেলে, শীতের সময় তো মাছের জলের টেম্পারেচার কম থাকে, মাছের গ্রোথ হয় না। তো বৃদ্ধি হয় যখন ঠান্ডা শেষ হয়ে গরমটা শুরু হয়, তখন তো মাছের বৃদ্ধিটা শুরু হয়। তো এখনো মাছের বৃদ্ধির সময়, ভালো সময় এইখানে করা যায়। আরেকটা জিনিস হচ্ছে এই যে মাছের যেটা একটা ক্লোজ সিজন, এটা সমস্ত ইন্ডিয়াতে সেটা অবজার্ভ করা হয়। এটা 1 এপ্রিল থেকে 15 জুলাই পর্যন্ত, এটা খুব মানে জরুরি কথা। এটা ওই যে ওই সময় যে একটা গর্ভবতী মহিলা মাছ, স্ত্রী মাছ, যেমন 1 কেজি ওজনের একটা গর্ভবতী মাছ যার ডিম তখন 1 থেকে 1.5 লাখ ডিম ছাড়ে। তো 1 থেকে 1.5 লাখ যখন ডিম ছাড়লো, তো ওইখান থেকে তো পোনা আর না হলে তো 1 লাখ পোনা উৎপাদন হয়। ওই সময় যদি গর্ভবতী মাছকে ধরা হয়, তখন ওইটা মানে আইনের বিরোধী। তো ওইসব ক্ষেত্রে ওই সময় গর্ভবতী মাছ বা যেগুলো পোনার জন্ম হলো ছোটো ছোটো, ওই সময় এই 1 জুলাই পর্যন্ত, 1 এপ্রিল থেকে 15 জুলাই পর্যন্ত ক্লোজ সিজন অবজার্ভ করা, ওইগুলো মাছ তখন ধরা নিষিদ্ধ। অন্যথায় বিভিন্ন ফিশারি অ্যাক্ট মতে ওদের জরিমানার ব্যবস্থা আছে।
1: মানে সময় ডিম, মাছের ডিম হওয়ার সময়, সেই সময়তে মৎস্য চাষীরা এটা ধরবেন না, মাছ বাজারে বিক্রি করবেন না।
0: যেমন ঘোষিত মিল মহল যেগুলো আছে, যেমন বিল টিল আছে, যেমন সন্ডিল আমরাও দেখেছি, সন্ডিলে এইরকমের অনেক লিখেলে হয় বা বড় বড় বিলে যেগুলো ঘোষিত মিল মহল, ওইগুলোতে এগুলো গর্ভবতী মাছ আর ছোটো ছোটো জুভেনাইল ফিশগুলা এই সময়ে ধরার নিষিদ্ধ। ওই সময় পরে ধরলে কোনো অসুবিধা নেই, তখন মাছের তো ব্রিডিং হয়ে গেল বা ছোটো ছোটো পোনাগুলো আর একটু বড় হয়ে গেল, কাজেই তখন এটা নিষিদ্ধ।
1: মৎস্য চাষিরা আছেন তো আমাদের অঞ্চলে বৃষ্টিপাত তো একটা হয়, এই সময় ভালো বৃষ্টিপাত হয়, জল যদি বেড়ে যায় যেখানে মৎস্য চাষ করেন, যেখানে মৎস্য পালন করেন, জল বেড়ে গেলে সমস্যা হতে পারে না?
0: জল বেড়ে গেলে সমস্যা, যেগুলো পুকুর বন্যাপ্রবণ এলাকায় আছে, যেমন ফ্লাড এফেক্টেড এরিয়াতে যেগুলো পুকুর আছে, ওইগুলো চাষি ভাইদের খেয়াল রাখতে হবে যে বন্যা আসার আগে ওইগুলো একটু প্রোটেকশন, যাতে পাটটা যদি নিচু থাকে ওইগুলো জালের বেড়া দিয়ে, যাতে ভিতরের মাছটা বাইরে না যায় আর বাইরের মাছটা যাতে ভিতরে না আসে, ওইটা ব্যবস্থা করতে হবে। আর ওই যদি দেখা যায় বন্যার জলে ডুবে যাওয়া সম্ভব না, তখন মাছগুলো বিক্রি করে।
1: এমনিতে যদি বেশি বৃষ্টিপাত হলে তো পুকুরের জলটা বেড়ে যেতে পারে, সেক্ষেত্রে মাছের ক্ষতি হতে পারে কি?
0: না, যদি পাড় যদি ঠিক মতো থাকে, পুকুরের যে 4টা এমব্যাংকমেন্ট পাড় আছে ওইগুলো যদি মজবুত থাকে, যদি পাড় যদি ভাঙার সম্ভাবনা থাকে না, তখন কোনো অসুবিধা নেই। আর যদি অনেক সময় দেখা গেছে পাড়গুলো ভেঙে যায়, তো ভেঙে গেলে তো অসুবিধা, পুকুরের মাছগুলো সব বেরিয়ে যাবে বা বাইরের মাছগুলো ঢুকে যাবে। অনেক সময় মৎস্যভোগ মাছ আছে, বোয়াল মাছের পোনা, ওইগুলো যদি মাছ চাষের পুকুরে ঢুকে যায় তো হয়তো ক্ষতি হবে। বা ওই পুকুর থেকে যদি গ্রাস কার্প মাছ যদি ফ্লাডের সময় বেরিয়ে যায় আর ধান খেতে চলে যায়, তবে সব ধ্বংস করে দেবে, সব ধান গাছ খেয়ে ফেলবে গাছ।
1: আর এই সময়ে বর্ষাকালে মাছের কোনো রোগ হওয়ার সম্ভাবনা কি থাকে?
0: হ্যাঁ, রোগ হওয়ার সম্ভাবনা থাকে। অনেক সময় কালো গুটি দেখা যায়, গিল্লে যেটা মাছের ফুলকা আছে ফুলকা রোগ দেখা যায়, অনেক সময় পচন রোগ দেখা যায়। তবে বর্ষার সময় হয়, তবে খুব কম মাত্রায় হয়, এগুলো এমন কোনো বড় কিছু না।
1: আচ্ছা, রোগ হলে ওরা মৎস্য বিভাগের সঙ্গে যোগাযোগ করে
0: করতে পারে
1: বা ওরা পরামর্শ পেয়ে দেবেন
0: বা ট্রিটমেন্ট দিতে পারে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট আছে বা কমন স্যালাইন ওয়াটার আছে বা কপার সালফেট আছে, ওগুলো 3% জলে ওগুলো 5 থেকে 10 মিনিট ড্রিপ ট্রিটমেন্ট দিলে ওগুলো ঠিক হয়ে যায়। আর দেখা গেছে অনেক সময় অসাধু ব্যবসায়ীরা ইমেচুর ছোট ছোট মাছকে ইঞ্জেকশন দিয়ে ব্রিডিং করে, ওইগুলো আবার ফিশারি অ্যাক্টে ওদের শাস্তির ব্যবস্থা আছে, ওরা যাতে এরকম না করে। আর সেই জন্য ওই ফিশারি ডিপার্টমেন্ট থেকে যারা পোনার ব্যবসা করে ওদের লাইসেন্স নিতে হবে, ফিশারি ডিপার্টমেন্ট থেকে লাইসেন্স নিতে হবে। যারা পোনার ফেরি করে ওরাও লাইসেন্স নিতে, ওদের বছরে 50 টাকা হিসাবে একটা ফিস নেওয়া হয়। আর যারা গ্রোয়ার, যারা পোনা থেকে বড় করে ওরা

0: লাইসেন্স নিতে হতে হলে সমস্ত বছরের ফিজ একটা আছে, ওইটা হলো 500 রুপিস, এটা দিতে হয়। আর যারা হেচারিতে থেকে ডিমের পোনার উৎপাদন করে, ডিমের উৎপাদন করে ডিম থেকে ডিম পোনা বেগুলো, ওদের একটা ফিস আছে, ওইগুলো 1000 টাকা করে নিতে হয়। তখন ডিপার্টমেন্ট ওইগুলো তদন্ত করে, যদি ঠিক মতো হচ্ছে তখন ওদের লাইসেন্স দেয়, নাহলে লাইসেন্স দেয় না।
1: তো বিশেষ করে বর্ষাকালে যদি সংক্ষেপে বলেন, এটা করি আমরা শেষ করবো আজকাল, সময় আমাদের কম, পরিসরটা কম, বর্ষাকালে মানে পুকুরের যত্নটা কিভাবে নেবেন যদি সংক্ষেপে বলেন?
0: বর্ষাকালে পুকুরের যত্নটা এইভাবে নিতে হবে, যদি পুকুর জলে ডুবে যায় তখন ওইগুলো আগাছা টাগাছা সব পরিষ্কার করতে হবে। পুকুরে যদি কাদা বালি ঢুকে, যদি কাদা যদি ঢুকে, ওইগুলো সব পরিষ্কার করে আবার নতুন করে পুকুরকে সংস্কার,
1: যাতে বাইরের জল না
0: ঢুকে। তখন পাহাড়গুলো বর্ষার আগেই পাহাড়গুলো ভালো করে মজবুত করতে হবে। আর যদি কেউ মজবুত করেন না, তখন পুকুরে যাতে বাইরে মাছ ঢুকে না বা বেরিয়ে না যায়, তখন জাল দিয়ে ওইগুলো ফেন্সিং দিয়ে ওইটাকে আটকাতে হবে, ওই ব্যবস্থাটা করতে হবে।
1: মৎস্যচাষী বন্ধুরা, আমরা আজকের আসরে বর্ষাকালে মাছের চাষ এবং পুকুরের যত্ন এ নিয়ে আমরা অবসরপ্রাপ্ত মৎস্য উন্নয়ন আধিকারিক বিকাশ কান্তি নাথের সঙ্গে আলোচনা করলাম, অনেক কিছু জানলাম। আশা করি আমাদের আলোচনা থেকে আপনারা উপকৃত হবেন। এ সময়ে আপনাদের করণীয় কী কী কাজ রয়েছে এবং পুকুরের যত্ন কীভাবে নেবেন এ নিয়ে আপনারা জানলেন। আমাদের আলোচনা অংশ নেওয়ার জন্য শ্রীনাথকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
0: ধন্যবাদ।

এতক্ষণ শুনলেন বর্ষাকালে মাছের চাষ ও মাছ পুকুরের যত্ন, এ নিয়ে আলোচনায় অংশগ্রহণ করলেন বিকাশকান্তি নাথ। তো বন্ধুরা, আপনারা শুনলেন যে বর্ষাকালে কিভাবে মাছ পুকুরের যত্ন নিতে হয় বা কিভাবে মাছ চাষ করতে হয়, উনি সেটা বেশ ভালোভাবে বিশদে বুঝিয়ে আপনাদের সবাইকে বলেছেন। তো আপনারা যদি সেই অনুযায়ী ব্যবস্থা নেন তাহলে অবশ্যই আপনারা লাভের মুখ দেখবেন এবং ভালো করে আপনাদের যে চাষ সেটা মাছ চাষ সেটা খুবই ভালো হবে আমি আশা করছি। কারণ আমরা চাই সবসময় যে আমরা যে অনুষ্ঠান আমরা এখানে প্রচার করি সেটা থেকে আপনারা উপকৃত হন। যদি আপনারা উপকৃত হন, যদি আপনাদের ভালো লাগে, সেটাই কিন্তু আমাদের সবচেয়ে বেশি আনন্দ দেয়। তো সেটাই আমরা সবসময় চাই বন্ধুরা, যে আপনারা এই অনুষ্ঠানের মাধ্যমে উপকৃত হন। তো বন্ধুরা, আমাদের এখন যে সময় চলছে অর্থাৎ গ্রীষ্মকাল, তো এই সময়ে ঝিঙ্গে এই সময় একটি খুবই জনপ্রিয় একটি সবজি। এই ঝিঙ্গে কিন্তু খুবই উপাদেয় একটি সবজি এবং ঝিঙ্গে অনেক উপকারী একটি সবজি। ধরুন মুখে যদি অরুচি হয় তাহলে কচি ঝিঙের কোনো রান্না কিন্তু খুবই উপাদেয় হয়। এছাড়া ঝিঙের বেশ কিছু ভেষজ গুণ রয়েছে। এটি খুবই কম ক্যালোরি বা খাদ্যশক্তির একটি সবজি, এতে চর্বি নেই, এর আঁশ কোলেস্টেরল কমায়। এছাড়া ঝিঙেতে প্রচুর জল আছে, তাই ঝিঙে খেলে বারবার খিদে পায় না, ফলে ওজন বৃদ্ধি ব্যাহত হয়, মানুষ রোগা হতে পারেন। অর্থাৎ যারা রোগা হতে চাইছেন বা আমাদের যেসব বন্ধুরা একটু মোটার দিকে আছেন তারা যদি ঝিঙে খান তাহলে কিন্তু তারা বেশ ভালো উপকার পেতে পারেন বন্ধুরা। এছাড়াও ঝিঙে রক্তকে দূষণ থেকে রক্ষা করতে সাহায্য করে। এছাড়াও যকৃতের জন্যও ঝিঙে উপকারী। পাশাপাশি ঝিঙে কিন্তু অ্যালকোহলের ক্ষতিকর প্রভাবও দূর করে। জন্ডিসের রোগীদের জন্য ঝিঙে আদর্শ পথ্য। ঝিঙেতে বিদ্যমান পেপটাইড এনজাইম রক্তে চিনির পরিমাণ কমায়, রক্তে ইনসুলিনের মাত্রাও এটি নিয়ন্ত্রণ করে, ফলে ডায়াবেটিক রোগীদের জন্য ঝিঙে খুবই উপকারী। এছাড়াও ঝিঙে অ্যাসিডিটি ও আলসার নিরাময় করে, এটি কোষ্ঠকাঠিন্য দূর করে। তাই বন্ধুরা, আমরা বুঝতে পারলাম যে ঝিঙে কিন্তু অসম্ভব উপকারী একটি সবজি যেটা আমরা এখন পাচ্ছি। তো এই সময় আপনারা সবাই প্রচুর পরিমাণে ঝিঙে খান, এতে করে কিন্তু আমাদের বা আপনাদের সবার কিন্তু অনেক উপকার হবে। এই ঝিঙে চাষ করার জন্য উষ্ণ ও আর্দ্র আবহাওয়া প্রয়োজন হয় এবং প্রচুর সূর্যালোক যেখানে পাওয়া যাচ্ছে এরকম জমি কিন্তু ঝিঙে চাষের জন্য উত্তম। সুনিষ্কাশিত উচ্চ জৈব পদার্থ সমৃদ্ধ দোআঁশ মাটি ঝিঙের চাষের জন্য প্রয়োজনীয়। ঝিঙে চাষের

জন্য সেচ ও নিকাশের উত্তম সুবিধাযুক্ত এবং পর্যাপ্ত সূর্যালোক পায়, যেটা আমি আগেই বলেছি বন্ধুরা, এমন জমি নির্বাচন করা প্রয়োজন। এই গাছের শিকড় বৃদ্ধির জন্য জমি এবং গর্ত ভালোভাবে তৈরি করতে হয়। এজন্য জমিকে প্রথমে ভালোভাবে চাষ ও মাচা দিয়ে এমনভাবে তৈরি করতে হবে যেন জমিতে নতুন কোনো বড় ঢেলা বা মাটির ঢেলা বা আগাছা না থাকে। তারপর জমির দৈর্ঘ্য অনুসারে সুবিধা মতো বেড তৈরি করে নিতে হবে। পাশাপাশি দুটি বেডের মাঝখানে 60 সেন্টিমিটার ব্যাসের সেচ ও নিকাশি নালা থাকলে ভালো, এবং ফসল পরিচর্যার সুবিধার্থে প্রতি 2 বেড পরপর 60 সেন্টিমিটার 30 সেন্টিমিটার প্রশস্ত নালা রাখা প্রয়োজন। বন্ধুরা, ঝিঙে যেহেতু গ্রীষ্মকালে চাষ করা হয় এবং গ্রীষ্মকালে যেহেতু মাঝে মাঝে বৃষ্টি হয়, তাই সবসময় কিন্তু ঝিঙে চাষে জলসেচের প্রয়োজন নাও হতে পারে। যদিও কখনো কখনো অনেকদিন ধরে যদি বৃষ্টি না হয় গরমকালে, তাহলে কিন্তু কিছুটা সেচের প্রয়োজন হয়। ওই সময়ে 5-6 দিন অন্তর নিয়মিত জলসেচ দেওয়া দরকার। আর যদি ঝিঙের ভালো ফলন পেতে হয়, তাহলে কিন্তু অবশ্যই ঝিঙে মাচায় চাষ করতে হবে। বন্ধুরা, ঝিঙে মাটিতে চাষ করলে ফলের একদিক বিবর্ণ হয়, এর বাজার মূল্য কমে যায়, ফলে পচন ধরে এবং প্রাকৃতিক পরাগায়ন কম হয়, ফলন হ্রাস পায়। এছাড়াও বন্ধুরা আরেকটা খেয়াল রাখতে হবে, অনেক সময় সেচ দেওয়ার পর জমিতে চোটা বেঁধে যায়। এই চোটা বাঁধলে কিন্তু গাছের শিকড়ে বাতাস চলাচল ব্যাহত হয়, কাজে প্রত্যেক সেচের পর কিন্তু হালকা করে গাছের গোড়ার মাটির চোটা যেটা, সেটা ভেঙে দিতে হয় বন্ধুরা। তো এভাবে যদি ঝিঙে চাষ করেন আপনারা কিছু নিয়ম মেনে এবং সঠিক উপায়, তাহলে কিন্তু অবশ্যই আপনারা ঝিঙের ভালো ফলন পেতে পারবেন। এবং যেহেতু আমি বললাম যে ঝিঙের অনেক অনেক গুণ আছে, তো এই ঝিঙে যদি গ্রীষ্মকালে যখন পাওয়া যায়, যেহেতু এটি মৌসুমি সবজি, সবসময় ঝিঙে পাওয়া যাবে না, তো যখন পাওয়া যায় তখন যদি এটা ভালো করে আমরা খেতে পারি, তাহলে কিন্তু আমাদের শরীরের অনেক উপকার হয় বন্ধুরা। তো বন্ধুরা, ঝিঙে চাষ সম্পর্কে 2-4 কথা আলোচনা করলাম। এবারে আমরা অনুষ্ঠানে শুনবো একখানি লোকগীতি প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

অনুষ্ঠানে শুনলেন একখানি লোকগীতি প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। বন্ধুরা, এই সঙ্গে আমাদের আজকের অনুষ্ঠানের সময় একেবারে শেষ, তাই এবারে আমার অনুষ্ঠান থেকে বিদায়ের পালা।

আপনারা অবশ্যই আমাদের জানাবেন যে আপনাদের এই অনুষ্ঠান কেমন লাগছে, কারণ আপনাদের ভালোবাসা, এই যে আপনারা অনুষ্ঠান প্রতিদিন শুনেন, সেটা এই যে আপনাদের অনুষ্ঠান ভালো লাগে, আমি আশা করছি ভালো লাগে, সেটাই কিন্তু আমাদের পাথেয়। তাই আমরা জানতেও চাই যে আপনাদের এই অনুষ্ঠান আসলেই কেমন লাগছে। যদি আপনারা এই অনুষ্ঠানে আরও অন্য কোনো কিছু যদি আপনারা শুনতে চান তাহলেও সেটা আমাদেরকে জানান, কারণ আপনাদের এই ভালোবাসার উপরে ভরসা করে, ভিত্তি করেই কিন্তু আমরা এগিয়ে চলেছি বন্ধুরা। আমরা চাইবো যে আপনাদের এই ভালোবাসা, ভালো লাগা সবসময় আমাদের সঙ্গে থাকুক। তাই আপনারা আমাদের জানান যে আপনাদের এই অনুষ্ঠান কেমন লাগছে, বা আপনারা এই অনুষ্ঠানে আর কি কি শুনতে চাইছেন, আর কোন কোন বিষয়টা যদি আমরা আমাদের অনুষ্ঠানে যদি নিয়ে আসি কোনো একটা বিষয়, তাহলে সেটা ঠিক কি বিষয় হওয়া উচিত সেটাও আপনাদের কাছ থেকে আমরা শুনতে চাইছি বন্ধুরা। তো আপনারা আমাদের জানাবেন যে আপনাদের অনুষ্ঠান কেমন লাগছে, আর এই যে আমাদেরকে জানাবেন তার জন্য কিন্তু আমাদের ঠিকানাটা আপনাদের প্রয়োজন, তাই না বন্ধুরা? তো সেই ঠিকানা হচ্ছে চাষাবাদের কথা, প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী শিলচর, শিলচর 7880001। তো এই ঠিকানায় আমাদের চিঠি লিখে জানান যে আপনাদের অনুষ্ঠান কেমন লাগছে, এবং অবশ্যই আমি যেটা আরো বললাম যে এই অনুষ্ঠানে আপনারা আর ঠিক কি কি শুনতে চাইছেন, তো আমরা চেষ্টা করব আপনাদের সেই ইচ্ছে মতো অনুষ্ঠানটাকে সাজিয়ে তোলার, যাতে আপনারা আমাদেরকে আরো বেশি ভালোবাসেন। অবশ্যই আপনারা আমাদের ভালোবাসেন, আমি জানি, চাইবো আরো আরো বেশি ভালোবাসা যেন আমরা আপনাদের কাছ থেকে পাই। তো আজ এটুকুই বন্ধুরা, ভালো থাকবেন সবাই, এবং সবাইকে ভালো রাখবেন।

0: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান চাষাবাদের কথা। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন শ্রাবণী রায়চৌধুরী।
1: কিরে সমীর, আজকাল তোকে এত চিন্তিত দেখায় কেন? শরীর গতি ঠিক আছে তো?
2: আর বলিস না বিকাশ, বয়স তো বাড়ছে, রোজই কোনো না কোনো নতুন সমস্যা দেখা দেয়। এদিকে ইন্টারনেটে যা সব উল্টোপাল্টা টোটকা দেখি ভয় লাগে, বুঝতেই পারি না সঠিক পরামর্শ কার কাছে পাবো।
1: আরে এর জন্যই তো তোকে বলি সব সময় নির্ভরযোগ্য জায়গায় ভরসা রাখতে। তুই কি আজকাল আকাশবাণী শিলচরের নতুন অনুষ্ঠানটির ব্যাপারে অবগত নস?
2: হঠাৎ এই কথা কেন বলছিস?
1: ওখানে একটা দারুণ নতুন অনুষ্ঠান শুরু হতে চলেছে, নাম ডাক্তারের দরবারে।
2: তাই নাকি? কি হবে সেখানে?
1: এখানে অভিজ্ঞ সব ডাক্তার বাবুরা আসবেন, শরীর সুস্থ রাখার নানা উপায় এবং রোগ ব্যাধি নিয়ে সরাসরি কথা বলবেন, একদম খাঁটি ডাক্তারি পরামর্শ।
2: বাহ, এ তো দারুণ খবর দিলি, আমার মতো লোকেদের জন্য তো এটা খুব দরকারি। এখন থেকে তবে নিয়মিত কান পাততে হবে।
3: সমীর বাবুর মতো আপনারাও কি নিজের এবং পরিবারের স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকেন? তাহলে সঠিক ও নির্ভরযোগ্য উপায় জানতে আজই টিউন করুন আকাশবাণী শিলচর। সুস্থ থাকার সব প্রশ্নের উত্তর নিয়ে আকাশবাণীর শ্রোতাদের জন্য হাজির থাকছে একটি বিশেষ অনুষ্ঠান, ডাক্তারের দরবারে।
0: আকাশবাণী শিলচর শুরু হচ্ছে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। এতে আজ প্রথম গানটি শুনবেন রাজকুমার ছবি থেকে, মোহাম্মদ রফি এবং সুমন কল্যাণপুরের দ্বৈত কণ্ঠে।

হিন্দি ছবির গান শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। অনুষ্ঠানে এবারের গানটি শুনবেন সিলসিলা ছবি থেকে লতা মঙ্গেশকর এবং ভূপিন্দরের দ্বৈত কণ্ঠে।

সিলসিলা ছবি থেকে গানখানি শুনলেন লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের দ্বৈত কণ্ঠে। হিন্দি ছবির গানের অনুষ্ঠান শেষ গানটি শুনবেন বদতমিজ ছবি থেকে সুমন কল্যাণপুরের কণ্ঠে।

এই গানটির সাথে শেষ হল হিন্দি ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন রাত 7:34:55। কিছুক্ষণের মধ্যে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে বাংলায় প্রচারিত জাতীয় সংবাদ এবং এরপর শুনবেন আমাদের কেন্দ্রের আঞ্চলিক সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারত সফররত মায়ানমারের প্রেসিডেন্ট ইউ মিন আউন লাইং আজ দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।

0: কলাদান মাল্টি মডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্প দ্রুত শেষ করা নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে বলে বিদেশ সচিব বিক্রম মিশ্র জানিয়েছেন। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত ওমান সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সেপা আজ কার্যকর হয়েছে। ভারত ও অস্ট্রেলিয়া আজ মুক্ত, অবাধ, শান্তিপূর্ণ, স্থিতিশীল ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তুলতে সহযোগিতা বাড়িয়ে তোলার প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেছে। সারা দেশে পেট্রোল এবং ডিজেলের পর্যাপ্ত মজুত রয়েছে বলে সরকার আশ্বস্ত করেছে। পশ্চিমবঙ্গে আজ নবগঠিত মন্ত্রিসভার সম্প্রসারণ করা হয়েছে। 35 জন নতুন মন্ত্রী শপথ নেওয়ার সদস্য সংখ্যা বেড়ে হয়েছে 41। 22তম অনূর্ধ্ব 20 এশিয়ান অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে 10টি সোনাসহ 19টি পদক জয়ের জন্য প্রধানমন্ত্রী ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারত সফররত মায়ানমারের প্রেসিডেন্ট ইউ মিন অং লাইং আজ দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। অর্থনৈতিক সম্পর্ক, প্রতিরক্ষা, নিরাপত্তা সংক্রান্ত ইস্যু, সীমান্ত ব্যবস্থাপনা, উন্নত সহযোগিতা, সাংস্কৃতিক আদান প্রদান এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে তাঁরা কথা বলেন। নতুন দিল্লিতে দুই নেতার বৈঠকের পর বিদেশ সচিব বিক্রম মিশ্র সাংবাদিকদের বলেন, বাণিজ্য, বিনিয়োগ, স্বাস্থ্য, শিক্ষা এবং শক্তি ক্ষেত্রে সহযোগিতা বাড়িয়ে তোলার ব্যাপারে উভয় পক্ষ সহমত হয়েছে। মানুষে মানুষে যোগাযোগ এবং কলাদান মাল্টি মডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্প দ্রুত শেষ করা নিয়ে তাঁদের মধ্যে কথা হয়েছে বলে বিদেশ সচিব জানান। তিনি বলেন, মায়ানমারের আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার ব্যাপারে ভারতের সমর্থনের কথা প্রধানমন্ত্রী মোদী পুনর্ব্যক্ত করেছেন। উভয় পক্ষই নিরাপত্তা স্বার্থের পরিপন্থী কাজের জন্য নিজেদের ভূখণ্ডের অপব্যবহার প্রতিরোধের উপর গুরুত্ব আরোপ করেছে। বিদেশ সচিব বলেন, মায়ানমারের জমি ভারত বিরোধী কাজের জন্য ব্যবহার করা হবে না বলে সেদেশের প্রেসিডেন্টও আশ্বস্ত করেছেন।
1: Both sides underscored the importance of preventing the misuse of sovereign territory for activities inimical to their security interests. Overall, this visit by the President has once again reaffirmed the shared commitment of both sides to deepen their long-standing partnership and to work together for mutual benefit, growth and prosperity in the region.
0: তিনি জানান, মায়ানমার ভারতের গুরুত্বপূর্ণ প্রতিবেশী এবং ভারতের সঙ্গে 1643 কিলোমিটার সীমান্ত বর্তমান। ভারতের প্রতিবেশী প্রথম অ্যাক্ট ইস্ট মহাসাগর এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় নীতির অন্যতম অঙ্গ এই দেশ। দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ 200 কোটি মার্কিন ডলার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে মায়ানমারের প্রেসিডেন্ট ইউ মিন অং লাইনকে স্বাগত জানান। সমাজ মাধ্যমের এক বার্তায় রাষ্ট্রপতি মুর্মু বলেন, দুদেশের মধ্যে অভিন্ন বৌদ্ধ ঐতিহ্য এবং শতাব্দী প্রাচীন মানুষে মানুষে যোগাযোগ ভারত মায়ানমার সম্পর্কে উষ্ণতা এনেছে। দক্ষিণ পূর্ব এশিয়ার ক্ষেত্রে মায়ানমারকে ভারতের গেটওয়ে বলেও উল্লেখ করে রাষ্ট্রপতি মুর্মু মায়ানমারের প্রতি ভারতের দৃঢ় সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত ওমান সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সেপা আজ কার্যকর হয়েছে। 6 মাস আগে এই চুক্তি স্বাক্ষর হয়েছিল। নতুন দিল্লিতে আজ শ্রী গোয়েল সাংবাদিকদের জানান, সেপা শুধুমাত্র একটি সাধারণ বাণিজ্য চুক্তি নয়, এটি সভ্যতা নির্ভর আস্থার একটি বিবৃতি। এই চুক্তি ভারতের সঙ্গে ওমানের সম্পর্ককে এক নতুন উচ্চতা প্রদান করবে।
2: I am confident that this comprehensive agreement will add a new momentum to our ties with Oman. From day one, India will secure duty-free access on 98% of Oman's tariff lines, covering over 99% of India's exports to Oman. SEPA is a blueprint of our shared future.
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারত ওমান সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সেপার উপর কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েলের লেখা একটি নিবন্ধ শেয়ার করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী বলেন, ভারত ওমান সেপা কিভাবে ভারতীয় রপ্তানিকারকদের কাছে বাণিজ্যের বৈচিত্র্যপূর্ণ বাজার তৈরি, কর্মসংস্থান সৃষ্টি, কৃষকদের স্বার্থ সুরক্ষিত এবং দুদেশের মধ্যে অভিন্ন অগ্রগতি সুনিশ্চিত করবে তার বিস্তারিত এই নিবন্ধে তুলে ধরা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, এটিতে প্রতিটি ভারতীয় নাগরিকের জীবনযাত্রার মান উন্নয়ন লক্ষ্যে উন্নত দেশগুলির সঙ্গে চুক্তি স্বাক্ষরের বিষয়ে সরকারের প্রচেষ্টার উপর আলোকপাত করা হয়েছে। ভারত ও অস্ট্রেলিয়া আজ মুক্ত, অবাধ, শান্তিপূর্ণ, স্থিতিশীল এবং উন্নত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তুলতে আঞ্চলিক অংশীদারদের সহযোগিতা বাড়িয়ে তোলার প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেছে। নতুন দিল্লিতে ভারত ও অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রীদের আলোচনায় উভয় দেশ আন্তর্জাতিক আইন মেনে ওই অঞ্চলে সমুদ্র আকাশপথে স্বাধীনভাবে চলাচল এবং অবাধ বাণিজ্য সুনিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা সংক্রান্ত উপপ্রধানমন্ত্রী রিচার্ড মার্লেস বৈঠকে যৌথ সভাপতিত্ব করেছেন। এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, বৈঠকে দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের উল্লেখযোগ্য অগ্রগতি এবং গত বছর অক্টোবরে হওয়া

0: প্রথম আলোচনা অনুযায়ী সহযোগিতা বৃদ্ধিকে স্বাগত জানান। প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা ক্ষেত্রে যৌথ ঘোষণাপত্র আরও জোরদার করতে প্রধানমন্ত্রীর দায়বদ্ধতার প্রশংসা করেছেন দুই নেতা। বিভিন্ন রাজ্যের রাজ্যসভার ২৭টি আসন এবং তিন রাজ্যের বিধান পরিষদের ১৬টি আসনে নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন। বিজ্ঞপ্তি জারি করে কমিশন জানিয়েছে, আজ থেকেই মনোনয়নপত্র জমা নেওয়া শুরু হয়েছে। আগামী ১৮ জুন ভোটগ্রহণ হওয়ার কথা। মনোনয়নপত্র জমা নেওয়ার কাজ চলবে ৮ জুন বিকেল ৩টে পর্যন্ত। পরদিন সেগুলি পরীক্ষা করে দেখবেন সংশ্লিষ্ট রিটার্নিং আধিকারিকরা। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন ১১ জুন। রাজ্যসভার ২৪টি আসনে নিয়মিত দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সারা দেশে পেট্রোল এবং ডিজেলের পর্যাপ্ত মজুত রয়েছে বলে সরকার আশ্বস্ত করেছে। নতুন দিল্লিতে পশ্চিম এশিয়া পরিস্থিতি নিয়ে এক আন্তঃমন্ত্রক বৈঠকে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা বলেন, যোগান অব্যাহত রাখতে তেল বিপণন কোম্পানিগুলি অত্যন্ত কার্যকরভাবে খুচরো আউটলেটগুলিতে পেট্রোল ও ডিজেল সরবরাহ করে চলেছে। এলপিজি সরবরাহের বিষয়ে তিনি বলেন, গত তিন দিনে অথেন্টিকেশন কোডের মাধ্যমে ১ কোটি ২২ লক্ষ সিলিন্ডার গ্রাহকদের কাছে পৌঁছে গেছে।
1: डोमेस्टिक एलपीजी घरेलू कुकिंग गैस के संबंध में पिछले तीन दिनों में 1,21,00,000 बुकिंग्स रिसीव हुई है, उसके अगेंस्ट 1,22,00,000 डिलीवरीज की गई है और 95% डिलीवरी ऑथेंटिकेशन कोड के साथ की गई है।
0: এদিকে এলপিজি ডিলারশিপ ও ডিস্ট্রিবিউটারশিপ দেওয়া নিয়ে জনসাধারণের কাছে পাঠানো একটি ইমেইল সরকার আজ ভুয়ো বলে খারিজ করে দিয়েছে। পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, info@lpgbitarakchayan.in এই অ্যাড্রেস থেকে পাঠানো ইমেইলের সঙ্গে আদপে এলপিজি ডিস্ট্রিবিউটারশিপের কোনো সম্পর্ক নেই। এ ধরনের বিভ্রান্তিকর কোনো মেইলের জবাবে ব্যক্তিগত তথ্য, অর্থ প্রদান এবং কোনো রকম লিঙ্কে ক্লিক না করার পরামর্শ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে আজ নবগঠিত মন্ত্রিসভার সম্প্রসারণ করা হয়েছে। রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি লোকভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ বিশিষ্টজনদের উপস্থিতিতে ৩৫ জন নতুন মন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান। এদের মধ্যে ১৩ জন পূর্ণমন্ত্রী ও ৩জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ১৯ জন প্রতিমন্ত্রী। এর ফলে রাজ্যে বিজেপি সরকারের মন্ত্রিসভার সদস্য সংখ্যা বেড়ে দাঁড়াল ৪১। উল্লেখ্য, ৫৪ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর ৯ মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তার সঙ্গে শপথ নেন আরও ৫ মন্ত্রী। তারপর থেকেই পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন নিয়ে জল্পনা চলছিল। গত সপ্তাহে দিল্লিতে বিজেপি শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর মন্ত্রিসভা সম্প্রসারণের প্রক্রিয়া চূড়ান্ত হয়। ডাক্তারি স্নাতক স্তরে ভর্তির জন্য অবিভিন্ন প্রবেশিকা নিট পরীক্ষার পদ্ধতি নিয়ে দায়ের হওয়া একটি আবেদন সুপ্রিম কোর্ট আজ খারিজ করে দিয়েছে। বর্তমানে চালু থাকা কাগজ কলম পদ্ধতির বদলে কম্পিউটারের মাধ্যমে পরীক্ষা নেওয়ার আবেদন জানানো হয়েছিল। দুই বিচারপতি পিএস নরসিমহা এবং অরবিন্দ কুমারের বেঞ্চ জানিয়েছেন, আগামী ২১ জুন নির্ধারিত নিট ইউজি পরীক্ষা কম্পিউটারে নেওয়ার কোনো প্রশ্নই নেই। এনটিএ আগের পরীক্ষা বাতিল হওয়ায় ইতিমধ্যেই একাধিক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। আগামী ২৭ জুলাই মামলার পরবর্তী শুনানি। নির্মাণ ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির ফলে ভারতের শিল্পোৎপাদন হার গত বছর এপ্রিলের তুলনায় চলতি বছরে ৪.৯% বৃদ্ধি পেয়েছে। কর্মসূচি রূপায়ণ মন্ত্রক জানিয়েছে, সংশোধিত শিল্পোৎপাদন সূচকের উপর ভিত্তি করে তৈরি করা এই সংখ্যানে দেখা গেছে, চলতি এপ্রিলে নির্মাণ ক্ষেত্রে রেকর্ড ৬.২% বৃদ্ধি হয়েছে। বিদ্যুৎ ও গ্যাস সরবরাহে বিকাশ ঘটেছে প্রায় ৫%। এই প্রথমবার গ্যাস সরবরাহকে শিল্পোৎপাদন সূচকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুমন কল্যাণপুরের শেষকৃত্য আজ মুম্বাইতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। গত রাতে তাঁর নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮৯ বছর। মারাঠি ভাবগীত এবং হিন্দি চলচ্চিত্র জগতে উজ্জ্বল ব্যক্তিত্ব সুমন কল্যাণপুরের মৃত্যুতে সংস্কৃতি জগতে শোকের ছায়া। ২২তম অনূর্ধ্ব ২০ এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ১০টি সোনাসহ ১৯টি পদক জয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী বলেন, এই অসাধারণ সাফল্যে ভারতের তরুণ খেলোয়াড়দের দক্ষতা এবং দৃঢ় সংকল্প প্রতিফলিত হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারত সফররত মায়ানমারের প্রেসিডেন্ট ইউ মিন আং লাইন আজ দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত ওমান সেপা চুক্তি আজ কার্যকর হয়েছে। সারা দেশে পেট্রোল এবং ডিজেলের পর্যাপ্ত মজুত রয়েছে বলে সরকার আশ্বস্ত করেছে। খবর শেষ হলো। এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যা ৭টা বেজে ৫০ মিনিটে।

আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমী ধর। আজকের বিশেষ বিশেষ খবর হল, 2023-24 বর্ষের জাতীয় পরিবার স্বাস্থ্য জরিপের প্রতিবেদনে আসামের চমকপ্রদ সাফল্য, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নতুন দিল্লিতে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনের সঙ্গে সাক্ষাৎ, রাজ্যের উন্নয়ন সম্পর্কে আলোচনা, মণিপুর, মেঘালয়, অরুণাচল প্রদেশ ও মিজোরামের একটি করে আসন সহ 10টি রাজ্যের 24টি রাজ্যসভা আসনের দ্বিবার্ষিক নির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি এবং প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্পের 6 বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা জ্ঞাপন। এবারে বিস্তারিত খবর। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আজ 2023-24 বর্ষের জাতীয় পরিবার স্বাস্থ্য জরিপের ষষ্ঠ প্রতিবেদন প্রকাশ করেছে। মন্ত্রণালয়ের অধীন আন্তর্জাতিক জনসংখ্যা বিজ্ঞান প্রতিষ্ঠানের প্রস্তুত করা প্রতিবেদনের তথ্য অনুসারে আসাম বেশ কয়েকটি ক্ষেত্রে পূর্বের তুলনায় অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। রাজ্যে দীর্ঘদিন ধরে চলা বাল্যবিবাহ বিরোধী সচেতনতা ও সরকারি পদক্ষেপের ইতিবাচক প্রভাব প্রতিবেদনে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। মহিলা সবলীকরণ ও ডিজিটাল আসামের ক্ষেত্রেও উল্লেখযোগ্য অগ্রগতি পরিলক্ষিত হয়েছে। রাজ্যে 10 বছরেরও অধিক সময় বিদ্যালয়ে যাওয়া মহিলার সংখ্যা 29.6% থেকে 37.1% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, ফলে রাজ্যে ইন্টারনেট ব্যবহারকারী মহিলার সংখ্যা পূর্বের 28.2% থেকে প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়ে 53.5% স্পর্শ করেছে। মা ও শিশুর স্বাস্থ্যের ক্ষেত্রেও আসাম আশানুরূপ সফলতা অর্জন করেছে। চিকিৎসালয় অথবা স্বাস্থ্যকেন্দ্রে সন্তান প্রসবের হার 84% থেকে প্রায় 88% বৃদ্ধি পেয়েছে। 1 বছর থেকে 2 বছরের শিশুর সম্পূর্ণ টিকাকরণের হার পূর্বের 66.7% থেকে 81.7% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। শিশুর পুষ্টিহীনতা দূর করার ক্ষেত্রেও আসাম গতি লাভ করেছে। 5 বছর অনূর্ধ্ব শিশুর ক্ষেত্রে দেখা দেওয়া শারীরিক বৃদ্ধির প্রতিবন্ধকতার হার 35.3% থেকে 30.3% পর্যন্ত এবং কম ওজনের শিশুর হার 32.8% থেকে 30.7% পর্যন্ত হ্রাস পেয়েছে। বিশেষজ্ঞদের মতে, গত কয়েক বছরে রাজ্যে রূপায়িত হওয়া বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প ও তৃণমূল পর্যায়ের কর্মীদের নিরন্তর প্রয়াসের জন্যই আসাম এই সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আজ নতুন দিল্লিতে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনের সঙ্গে সাক্ষাৎ করে রাজ্যের উন্নয়নের গতি সম্পর্কে উপরাষ্ট্রপতিকে অবগত করান। সামাজিক মাধ্যমে একথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সততা এবং নিষ্ঠার সঙ্গে জনসেবার ক্ষেত্রে নজির সৃষ্টি করা শ্রী রাধাকৃষ্ণনের সঙ্গে সাক্ষাৎ করা এক শিক্ষণীয় অভিজ্ঞতা। মুখ্যমন্ত্রী আগামী দিনে উপরাষ্ট্রপতির কাছ থেকে পরামর্শ এবং সহযোগিতা কামনা করেছেন। মুখ্যমন্ত্রী আজ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে সাক্ষাৎ করে রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রের উন্নয়নের জন্য তার নিরন্তর প্রয়াসের জন্য তাকে ধন্যবাদ জানান। এদিকে আসামকে দেশের ক্রীড়ার প্রাণকেন্দ্র হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী ড শর্মা কেন্দ্রীয় সরকারের সহযোগিতা কামনা করেন। মুখ্যমন্ত্রী ড শর্মা আজ কেন্দ্রীয় শ্রম ও নিয়োগ তথা যুব পরিক্রমা ও ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডবিয়ার সঙ্গে সাক্ষাৎ করে আসামের ক্রীড়াক্ষেত্রের পরিকাঠামো উন্নয়ন সম্পর্কে আলোচনা করেন। এক স্যান্ডেলে এক বার্তায় মুখ্যমন্ত্রী এ বিষয়ে জানান। উল্লেখ্য, আসাম সরকার রাজ্যের ক্রীড়া পরিকাঠামোর বিকাশ সহ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত করার জন্য প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। এছাড়া রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ক্রীড়া প্রতিভা বিকশিত করে তোলার জন্য সরকার প্রয়াস অব্যাহত রেখেছে বলে মুখ্যমন্ত্রী জানান। 10টি রাজ্যের 24টি রাজ্যসভা আসনের দ্বিবার্ষিক নির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মণিপুর, মেঘালয়, অরুণাচল প্রদেশ ও মিজোরামের একটি করে আসন সহ অন্ধ্রপ্রদেশ, গুজরাট ও কর্ণাটকের 4টি করে, রাজস্থান ও মধ্যপ্রদেশের 3টি করে এবং ঝাড়খণ্ডের 2টি আসনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে। চলতি মাসে রাজ্যসভার সদস্য হিসেবে কার্যকাল সম্পূর্ণ করা নেতাদের মধ্যে প্রাক্তন প্রধানমন্ত্রী তথা জেডিএস এর নেতা এইচডি দেবেগৌড়া, কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা জর্জ কুরিয়ান ও রণিত সিং, রাজ্যসভার বিরোধী পক্ষের নেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে অন্যতম। রাজ্যসভার দ্বিবার্ষিক নির্বাচনের জন্য মনোনয়নপত্র আজ থেকে 8 জুন পর্যন্ত দাখিল করা যাবে। 18 জন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং সেই দিনই ভোট গণনা করা হবে। আগামী 5 জুন রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ ঘটনা হবে। খানাপাড়ায় জ্যোতিবিষ্ণু প্রেক্ষাগৃহে এই শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করার পর গতকাল একথা ঘোষণা করেন। এদিকে বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী জয়ন্ত মল্লবড়ুয়া আজ সাংবাদিকদের সঙ্গে মন্ত্রিসভা সম্প্রসারণ

0: সম্পর্কে বিস্তারিত জানান। তিনি বলেন যে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা এবং দলের কেন্দ্রীয় নেতৃত্ব মন্ত্রিত্ব প্রদান সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। তিনি বলেন,
1: এই মন্ত্রীসভার সম্প্রসারণের কারণে আমি সকলে রয়ে আছো, গতি চারি তারিখে সন্ধ্যালেক বা পাঁচ তারিখে রাতেপা আপনার গম পাব নতুন মন্ত্রীসভাত কোন থাকিব। গতি মানে আশা রাখো যে মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার নেতৃত্ব যা পাঁচ বছর যধরণে কাম হয়েছে সেই একই উদ্যমে তাতক অধিক উদ্যমে এই মন্ত্রীসভাখানে কাম করব। আর তার কারণে ইতিমধ্যে যা বারো তারিখে মুখ্যমন্ত্রীর দায়িত্ব লওয়ার পিছত কাম আরম্ভ হয়েছে। শপথ।

0: পাঁচ বছৰ যি ধৰণে কাম হৈছে সেই একেই উদ্যমেৰে তাতকৈ অধিক উদ্যমেৰে এই মন্ত্ৰীসভা খনে কাম কৰিব আৰু তাৰ কাৰণে ইতিমধ্যে যোৱা 12 তাৰিখে মুখ্যমন্ত্ৰীয়ে দায়িত্ব লোৱাৰ পিছত কাম আৰম্ভ হৈছে। শপত গ্ৰহণ অনুষ্ঠানটো আমাৰ জ্যোতি বিষ্ণু কলা কেন্দ্ৰ যিটো আমাৰ নতুন 5,000 মানুহ বহিব পৰা অডিটৰিয়াম আছে তাত হোৱাৰ কথা মোটামুটিকে আলোচনা হৈ আছে আৰু তাৰ কাৰণে প্ৰস্তুতি চলি আছে।
1: সুপ্রিম কোর্টে 5 জন নতুন বিচারপতি নিয়োগ করা হয়েছে। সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতি সহ এই নতুন নিযুক্তির মাধ্যমে সর্বোচ্চ আদালতে বিচারপতির সংখ্যা 37 জনে বৃদ্ধি পেয়েছে। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল সামাজিক মাধ্যমে একথা জানিয়ে বলেন যে মুখ্য বিচারপতির সঙ্গে আলোচনা করে রাষ্ট্রপতি 5 জন বিচারপতিকে নিযুক্তি প্রদান করেছেন। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIRNews_ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্পের আজ 6 বছর সম্পূর্ণ হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের ষষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন করে বলেন যে পিএম স্বনিধি প্রকল্প ফুটপাতের অগণিত ব্যবসায়ীকে আর্থিক অন্তর্ভুক্তি, নতুন সুযোগ সুবিধা লাভ এবং আমানতবিহীন ঋণের সুবিধা গ্রহণ করার ক্ষেত্রে সহায়তা করেছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন যে এই প্রকল্প বিশ্বাস, মর্যাদা এবং সবলীকরণের প্রতীক। প্রধানমন্ত্রী হিতাধিকারীদের শুভেচ্ছা জ্ঞাপন করে বলেন যে তাদের দৃঢ়তা ও উদ্যম দেশের অর্থনীতি শক্তিশালী করার ক্ষেত্রে সহায়তা করবে। উল্লেখ্য, 2020 সালে এই প্রকল্পের সূচনা থেকে এ পর্যন্ত 1,12,00,000 টাকারও অধিক ঋণ বিতরণ করা হয়েছে। 2030 সালের মার্চ পর্যন্ত এই প্রকল্পের সম্প্রসারণ করা হয়েছে। ভারতীয় জাতীয় জগতের কিংবদন্তী গায়িকা সুমন কল্যাণপুর গতকাল মুম্বাইয়ে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল 89। প্রবীণ এই সঙ্গীত শিল্পী 1950 সাল থেকে 1970 পর্যন্ত হিন্দি, বাংলা, অসমীয়া, মারাঠি সহ সব ভারতীয় ভাষায় সঙ্গীতে কণ্ঠদান করেছেন। 1937 সালের 28 জানুয়ারি বাংলাদেশের ঢাকায় জন্মগ্রহণ করা সুমন কল্যাণপুর 1950 সালের মধ্যভাগে প্রথম হিন্দি ছবিতে গান গেয়েছিলেন। তার বিখ্যাত গানগুলির মধ্যে রয়েছে আজকাল তেরি মেরে প্যার কে চর্চে, নানা করকে প্যার, তুমনে পুকারা ওর হাম চলে আয় ইত্যাদি। ডক্টর ভূপেন হাজারিকার পরিচালনা, প্রযোজনা এবং সুরে সাজানো জনপ্রিয় অসমীয়া ছায়াছবি প্রতিধ্বনিতে কণ্ঠ দিয়েছেন। এছাড়া সুমন কল্যাণপুর অসমীয়া ছবি পোনাকন, চিকমিক বিজুলি, কাজঘর, নয়নমণিতে কণ্ঠ দিয়েছেন। সুমন কল্যাণপুরের মৃত্যুতে মহারাষ্ট্রের রাজ্যপাল জিষ্ণু দেববর্মা, মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ, উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারি এবং আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গভীর শোক প্রকাশ করেছেন। সমগ্র শিক্ষা আসামের উদ্যোগে আগামী 9 জুন থেকে তৃতীয় থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য নিয়মিত মান নিরূপণ পরীক্ষার প্রথম পর্যায়ে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করা হয়েছে। শিক্ষাবর্ষের শুরুতে ছাত্রছাত্রীদের শিক্ষার মূল্যায়নের লক্ষ্যে অনুষ্ঠেয় এই পদক্ষেপের মাধ্যমে ছাত্রছাত্রীদের শিক্ষার ক্ষেত্রে অসুবিধা এবং এই ক্ষেত্রে গ্রহণ করা ব্যবস্থাগুলি নির্ধারণ করা হবে। সমগ্র শিক্ষা আসামের মিশন সঞ্চালকের জারি করা বিজ্ঞপ্তি অনুসারে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 9 জুন থেকে 12 জুন এবং ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত 16 জুন এই মান নিরূপণ পরীক্ষা অনুষ্ঠিত হবে। রাজ্যের বিভিন্ন প্রান্তে আজ শ্রী শ্রী মাধবদেবের 537তম আবির্ভাব মহোৎসব পালন করা হয়েছে। এই উপলক্ষে আজ সকাল থেকে 17 নামঘরগুলোতে নাম কীর্তন, নামঘোষা, ভাগবত পাঠ, ধর্মসভা, ভাওনা ইত্যাদির আয়োজন করা হয়। শ্রী শ্রী মাধবদেবের জন্মস্থান লক্ষিমপুর জেলার নারায়ণপুরের লেতিকু পুখুরীতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল শ্রী শ্রী মাধবদেবের আবির্ভাব তিথি উপলক্ষে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। শিলচর বড় নামঘরে আজ এই উপলক্ষে সকাল থেকে ভাগবত পাঠ, নাম প্রসঙ্গ, দিহানাম ইত্যাদির আয়োজন করা হয়। শ্রীভূমি শহরের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে আজ জেলায়ুক্তের কার্যালয়ের সম্মেলন কক্ষে একটি নাগরিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলায়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর পৌরোহিত্যে আয়োজিত সভায় শ্রীভূমি শহরের বেহাল সড়ক, ক্রমবর্ধমান যানজট, অপর্যাপ্ত জল নিষ্কাশন ব্যবস্থা সহ বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় উত্তর করিমগঞ্জের বিধায়ক জাকারিয়া আহমেদ, পাথারগঞ্জের বিধায়ক কৃষ্ণেন্দু পাল, দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী, বিজেপি জেলা সভাপতি সঞ্জীব বণিক প্রমুখ উপস্থিত ছিলেন। হাইলাকান্দি পুলিশ গতকাল রাতে বিশেষ অভিযান চালিয়ে লালার নাবালিকা নির্যাতন মামলার মূল অভিযুক্ত 27 বছর বয়সের মুদাচ্ছির হোসেন লস্করকে গ্রেপ্তার করে এবং আজ তাকে আদালতে হাজির করেছে। তদন্তের স্বার্থে আদালত ধৃত ব্যক্তিকে 3 দিনের পুলিশি রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, লালা থানার অধীন একটি গ্রামের নাবালক মেয়েকে কিছুদিন

0: পূর্বে বলপূর্বক নির্যাতন করা হয়। মেয়েটির উপর হওয়া এই অন্যায়ের বিচার করতে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি লালা থানায় একটি মামলা দায়ের করে এর পরিপ্রেক্ষিতে পুলিশ মুদাচ্ছির হোসেন লস্করকে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত শুরু করেছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। 2023-24 বর্ষের জাতীয় পরিবার স্বাস্থ্য জরিপের প্রতিবেদনে আসামের চমকপ্রদ সাফল্য। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার নতুন দিল্লিতে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনের সঙ্গে সাক্ষাৎ, রাজ্যের উন্নয়ন সম্পর্কে আলোচনা। মণিপুর, মেঘালয়, অরুণাচল প্রদেশ ও মিজোরামের একটি করে আসন সহ 10টি রাজ্যের 24টি রাজ্যসভা আসনের দ্বিবার্ষিক নির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি। এবং প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্পের 6 বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা জ্ঞাপন। আজকের মতো শেষ হল। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35।
1: फिर आया एंटरटेनमेंट का रेवोल्यूशन, जब कोने कोने पहुंचा दूरदर्शन। कहानी नहीं बदली, स्टाइल गया है बदल। जो कहानियां हम सुनते आए, देखते आए, अब वही वैसी ही कहानी सुनाएगा डिजिटल।
2: डाउनलोड वेव्स OTT ऐप नाउ एंड वॉच फॉर

আকাশবাণী শিলচর। এখন শুনবেন আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। আগামীকাল অমৃতবাণী শুনবেন সকাল ছটা বেজে পাঁচ মিনিটে। সকাল ছটা বেজে দশ মিনিটে শুনবেন ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা। সকাল ছটা বেজে ত্রিশ মিনিটে শুনবেন অনুষ্ঠান খেতে খামারে। বালা সিনহার পরিবেশনায় লোকগীতি শুনবেন সকাল ছটা বেজে পঁয়ত্রিশ মিনিট ও বেলা এগারোটা বেজে ত্রিশ মিনিটে। আমার কথা অনুষ্ঠানের অব্যবহিত পরে দুপুর একটা বেজে চল্লিশ মিনিটে লোকগীতের শিল্পী নবীনচন্দ্র খাঁড়া। সুপ্রভাত অনুষ্ঠানটি শুনবেন সকাল সাতটা বেজে পাঁচ মিনিটে। সকাল সাতটা বেজে কুড়ি মিনিটে শুনবেন দেশবন্দনা। রবীন্দ্রসঙ্গীতের শিল্পী অভিজিৎ সকাল সাতটা বেজে চল্লিশ মিনিটে। অঞ্জনা গুপ্ত নজরুল গীতির শিল্পী সকাল আটটা বেজে চল্লিশ মিনিটে। বাংলা ছবির গান শুনবেন সকাল আটটা বেজে পঞ্চাশ মিনিট বেলা দশটায় ও সন্ধে ছটা বেজে পনেরো মিনিটে। সকাল নটা বেজে ত্রিশ মিনিটে শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে পণ্ডিত শঙ্কর ঘোষের তবলাবাদন শুনবেন। হিন্দি ছবির গান শুনবেন বেলা দশটা বেজে ত্রিশ মিনিট বেলা বারোটায় ও রাত সাতটা বেজে পনেরো মিনিটে। বেলা বারোটা বেজে ত্রিশ মিনিটে সুরের ভেলায় শুনবেন আপনাদের পছন্দের রবীন্দ্রসঙ্গীত ফোন ইন অনুষ্ঠানে। বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন আধুনিক গান বেলা এগারোটায়। দুপুর একটা বেজে পনেরো মিনিটে আধুনিক গানের শিল্পী সনত সিংহ। ব্রায়ান সিলাসের পরিবেশনায় পিয়ানো বাদন শুনবেন দুপুর দুটোয় ও রাত আটটা বেজে পনেরো মিনিটে। ভজনের শিল্পী মিনু বড়ুয়া দুপুর দুটো বেজে ত্রিশ মিনিটে। গীত শুনবেন দুপুর দুটো বেজে পঁয়তাল্লিশ মিনিটে শিল্পী অলোক গঙ্গোপাধ্যায়। বিকেল পাঁচটা বেজে পাঁচ মিনিটে মণিপুরী অনুষ্ঠান। ডিমাসা অনুষ্ঠান যথারীতি বিকেল পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিটে। চাষাবাদের কথা অনুষ্ঠানটি শুনবেন সন্ধে ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে। রাত আটটায় হিন্দি অনুষ্ঠান, এতে শুনবেন পূর্ণেন্দু কুমার কুমারের কবিতা বিজ্ঞাপন আর আম জনতা। মিতালি সেনগুপ্তের কণ্ঠে ঠুমরি ও দাদরা শুনবেন রাত আটটা বেজে ত্রিশ মিনিটে। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শুনবেন রাত নটা বেজে পনেরো মিনিটে। সত্যেশ্বর মুখোপাধ্যায়ের কণ্ঠে কীর্তন শুনবেন রাত নটা বেজে ত্রিশ মিনিটে। রাত দশটায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল ও তারানা শিল্পী পূরবী মুখোপাধ্যায়। শুনলেন আগামীকালের অনুষ্ঠান।

পরিচিতি। আকাশবাণী শিলচর। এখন বাংলা গানের অনুষ্ঠানে শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা গান।

গানখানি শুনলেন দীপান্বিতার কণ্ঠে। অনুষ্ঠানে এবারের শিল্পী বিমল দাস বাউল।

তা আমরা ইতিহাসে পাই, বেদ পুরাণ মহাভারতে পাই। এক নারীর জন্য কৌরব বংশ ধ্বংস হল, এক নারীর কারণে রামায়ণের একটা অধ্যায় শেষ হয়ে গেল, আরো আরো আরো অনেক প্রমাণ আছে। তাই বলছে তো, নারী বড় পরম ধন, নারী নিন্দা না করো কখনো।

বাংলা গান শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। অনুষ্ঠানে এবারের শিল্পী বনশ্রী সেনগুপ্ত।

0: বাংলা গান শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে।
1: কিরে সমীর, আজকাল তোকে এত চিন্তিত দেখায় কেন? শরীর গতি ঠিক আছে তো?
2: আর বলিস না বিকাশ, বয়স তো বাড়ছে, রোজই কোনো না কোনো নতুন সমস্যা দেখা দেয়। এদিকে ইন্টারনেটে যা সব উল্টোপাল্টা টোটকা দেখি।

0: ভয় লাগে, বুঝতেই পারি না সঠিক পরামর্শ কার কাছে পাবো।
1: আরে এর জন্যই তো তোকে বলি সব সময় নির্ভরযোগ্য জায়গায় ভরসা রাখতে। তুই কি আজকাল আকাশবাণী শিলচরের নতুন অনুষ্ঠানটির ব্যাপারে অবগত নস?
0: হঠাৎ এই কথা কেন বলছিস?
1: ওখানে একটা দারুণ নতুন অনুষ্ঠান শুরু হতে চলেছে, নাম ডাক্তারের দরবারে।
0: তাই নাকি? কি হবে সেখানে?
1: এখানে অভিজ্ঞ সব ডাক্তারবাবুরা আসবেন, শরীর সুস্থ রাখার নানা উপায় এবং রোগ ব্যাধি নিয়ে সরাসরি কথা বলবেন, একদম খাঁটি ডাক্তারি পরামর্শ।
0: বাহ, এ তো দারুণ খবর দিলি, আমার মতো লোকেদের জন্য তো এটা খুব দরকারি। এখন থেকে তবে নিয়মিত কান পাততে হবে।
2: সমীর বাবুর মতো আপনারাও কি নিজের এবং পরিবারের স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকেন? তাহলে সঠিক ও নির্ভরযোগ্য উপায় জানতে আজই টিউন করুন আকাশবাণী শিলচর। সুস্থ থাকার সব প্রশ্নের উত্তর নিয়ে আকাশবাণীর শ্রোতাদের জন্য হাজির থাকছে একটি বিশেষ অনুষ্ঠান, ডাক্তারের দরবারে। আকাশবাণী শিলচর লঘুশাস্ত্রীয় যন্ত্র সঙ্গীতের অনুষ্ঠানে এখন অশোক কুমার রায়ের শরৎবাদন শুনবেন।

আজকের নাটক হাঙর, কাহিনী বোধিসত্ত্ব মৈত্রেয়, বেতার নাট্যরূপ হীরেন চট্টোপাধ্যায়, প্রযোজনা সমরেশ ঘোষ। নাটক হাঙর।

0: শেষ দর, শেষ দর, বদরেন্দ্র রূপা, বদরেন্দ্র রূপা, শেষ দর, বারো বারো বারো টাকা, বলুন বলুন, সেরামার কাটকা শিলা পাখন্ডে বেড়াবেন, বলুন বলুন, আর কে বলবেন বলো, হ্যাঁ বাজারেন্দ্রে, আরে আরে বাজারেন্দ্রে, আরে বলুন, সাড়ে বারো টাকা, বলুন বলুন, আর কেউ আর কোনো বার বলুন বলুন,
1: দুধ দুধ চার আনা করে দর উঠছে, প্রায় একশো পাউন্ড মাছ, চোদ্দ পনেরো বেশি উঠবে বলে তো মনে হয় না, তুমি বলেছিলে না জেসু লেখাপড়া তোর হবে না, মাছ ধরে আর শাঁখ বেছে খাতে, চোদ্দ পনেরো বয়স থেকে ডুবতে শিখেছিলাম সমুদ্রে, তুমি তো এখন মাটির নিচে ফাদার, সেন্ট মেভিস চার্চ এখন অন্য ফাদার, কিন্তু কিন্তু যেসু দাসনের অবস্থাটা একবার দেখো, আমার নিজের জাল নেই, নৌকা নেই, মাইকেলের নৌকা মাছ ধরি, চারজনে মিলে মাথা ঘাম ফেলে এই রোজগার, না ফাদার না না, তোমায় দোষ দেব না, একটা অনাথ ছেলেকে তুমি যে মানুষ করেছো, আমার বাবা মাকে আমি নিজেই জানি না, তুমি ছেলে আমার সব, কিন্তু নীলামওয়ালারা যদি এমনি করে আমাকে ঠকায়,
2: যেসু যেসু,
3: আরে দূর, কখন থেকে তোমায় ডাকছি, কি যে ভাবো ছাই একা একা,
1: না রে ওই নীলামওয়ালার কাণ্ড দেখছি, যে রেটে দর উঠছে,
3: উঠবে না উঠবে না উঠবে না, ওই মিচকে পড়া ভিনসেন্ট থাকতে দর উঠবে না,
1: কেন
3: কেন সাথে বলি, আরে বাবা তুমি এই তুত্তুকুড়ির সবচেয়ে তাগড়াই জোয়ান ডুবুরি হতে পারো, কিন্তু ভিনসেন্টের মারপ্যাচ বোঝা তোমার কম্য নয়,
1: মারপ্যাচ,
3: হ্যাঁ
1: আরে মারপ্যাচ কি বলছিস রে মারিয়া দাসন,
3: আরে বাবা সর আছে সর আছে পাইকারদের সঙ্গে, সেই জন্যই তো বলছিলাম কোলার চাল চলো, মাইকেল যখন বলেছে ওখানে চিংড়ি মাছের জাল ফেলতে,
1: আরে থামটা, সে কি এখানে নাকি, সে পশ্চিম উপকূলে কেরলে নৌকোয় পুরো তিন দিন তিন রাতের পর,
3: আরে বাবা হলি বা এইভাবে পড়ে পড়ে মার খাচ্ছে,
1: ছাড় ছাড় ছাড় ছাড় ওসব ছাড় ওসব ছাড়, পেট এখন জ্বলছে, ঝাল ঝাল সুটকি মাছ দিয়ে একদম মুড়ি না গিলে,
3: এই তো নিজের জায়গা ছেড়ে নড়বে না, ওই দেখো ওই দেখো ওই দেখো খুচরো মাছুলিদের অবস্থাটা দেখো, পাইকারদের কাছে যাচ্ছে আর ফিরে আসছে, যাচ্ছে আর ফিরে আসছে, পাইকারদের কাছে চড়া রেটে মাছ কিনে ওদের পর্তা পোষাবে, দেখতে পাচ্ছ
1: কি,
3: দেখতে পাচ্ছ না ঘুটঘুট করছে, আরে ওই তো গো ঘোড়ামুখো পর্যাত মেয়েটা, চিনলে না, আরে আমাদের সেই জেলেপিটাদের বউ গো, চতুর্থ পক্ষ,
1: হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি,
3: তাকানো যায় না, অথচ চেহারাখানা দেখো একবার,
1: জানিস এসব ইয়ারকে আমি পছন্দ করি না, শোন নিলামের দানটা নিয়ে যাবি,
3: ঠিক আছে
1: আমি চললাম, কত আর উঠবে, চোদ্দ টাকা, পাঁচজন লোক আমরা মাইকেলকে দিয়ে আর দু টাকার বেশি তো,
4: আরে হাত ধরলে কেন আমার, ছাড়ো ছাড়ো ছেড়ে
5: এমন করছো যেন চেনই না, খুচরো মাছ দাও না গো একটু,
4: আরে আরে নৌকো শুদ্ধ নিলাম হচ্ছে দেখছো না, আরে মাছ কোথায় পাবো,
5: শোনো কথা, জেসুর কাছে নাকি মাছ নেই,
4: দাঁত বার করে হাসে দেখো, চলো চলো চলো আমার সামনে থেকে সব হাসা হাসা, চলো
5: রাগ করছো কেন,
4: রাগ করবে না,
5: ভালো মাছে সন্ধান দেবো তোমাকে,
4: মস্করা করছো আমাকে দেবে মাছের সন্ধান,
5: দেবো গো দেবো, আজ রাতে এসো এখানে,
4: রাতে একটা লোক থাকে না তখন এখানে,
5: মাছ থাকে,

0: মাছ
1: দেখবো দেখবো, কেমন ওস্তাদ মেছুরে তুমি। ওই যে ওই যে ওই বড় তনি নৌকোটা দেখছো, ওইটার কাছে

0: no. এদিকে এদিকে গো, ভিতরে এসো।
1: এটা তো টনি নৌকর খোল। আরে মাছ কোথায় গেছে?

0: তো তোমার স্বামী গো।
1: কি করলে তুমি?
0: তোমাকে না পেলে যে অসুখ নেই, অসুখ নেই, তুমি মিশিয়ে দাও, মিশিয়ে দাও, আমি তুমি মিশিয়ে দাও, তোমার তোমার মুখের মধ্যে ওকে তুমি তুমি রোজ আসবে, কানে রোজ রোজ আসবে, কাল থেকে কিছু খুচরো মাছ বেচবে আমাকে।
1: মাছের জন্য এসব না, মাছের জন্য এসব না,
0: করছো কেন? তোমাকে তো
1: আমি চলে যাও, চলে যাও, চলে যাও, নইলে কিন্তু আমি, নইলে কিন্তু আমি কি ঘেন্না ওই একটা বাজে মেয়ের কাছে আমি

0: বাবা, আমি কি করলাম?
1: না না, এখানে এখানে আর আমি থাকতে পারবো না। ওর সঙ্গে আবার মুখোমুখি হলে, না না, আমি আমি কোলাচলে যাব। মাইকেলকে আজই বলবো, যত তাড়াতাড়ি সম্ভব আজই বলবো, আজই আমাকে বলতে হবে।

0: মাইকেল ভাই, টাটকা চিংড়ির স্বাদই আলাদা।
1: আর তার সঙ্গে গেলাসে একটা করে চুমুক। এসব তো আর বুঝলি না রে বুদ্ধু। হাসিস না, হাসিস না। সেই কবে থেকে তোকে বলেছি, কবে থেকে কোলার চলে আসছে।

0: কে কে এ যে ভালো হলো কিনা বল। হ্যাঁ
1: সে কথা বলতে, কন্যাকুমারী থেকে শুরু হয়েছে চিংড়ি মাছের ঝাঁক, পাইকারদেরও নজর উঁচু, ভালো দাম দিতে কেউ পিছপা না জানেন, আর তুমিও ঢেলে দিচ্ছ আমাদের এত পয়সা, এত পয়সার মুখ তো জীবনে দেখিনি বলো।
0: তাতে লাভ কি? লাভটা কি হচ্ছে? হ্যাঁ
1: কেন
0: খাবি দাবি আর তোর সাগরেদের, তোর সাগরেদের সব দেদার খাওয়াবি, জমাতে পারবি কিছু?
1: জমাবো কেন?
0: কেন?
1: হ্যাঁ
0: কেন, কেন কিরে বেটা, বিয়ে করবি, সংসারী হবি।
1: বিয়ে?
0: হ্যাঁ
1: আমি?
0: তুই?
2: হাসছে দেখো,
0: হাসছিস কেন?
1: হাসালে হাসালে মাইকেল ভাই হাসালে, আমাকে মেয়ে দেবে কে?
0: আরে কি বলছিস রে, এই দেখ শুন আমার কথা শুন, এই 6.5 ফুট লম্বা কোষ্টি পাথরের মতো চেহারা, কি বলে কি ওই কমসে কম 45 ইঞ্চি বুকের ছাতি, আর তাছাড়া ওস্তাদ ডুবুরি, তুই তোকে মেয়ে দেবে না তো কাকে?
1: শোনো শোনো শোনো মাইকেল ভাই শোনো শোনো, একটা কথা তুমি ভুলে গেছো, বাপ মায়ের যা ঠিক নেই তাকে মেয়ে দেওয়া।
0: শিশু?
1: না না না না, আমি কষ্ট পাইনি মাইকেল ভাই, আমি কষ্ট পাইনি, শুধু বলছি। হ্যাঁ ওখানকার লোকেদের তো তুমি চেনো, মেয়েকে থুবড়ি বুড়ি করে রাখবে সেও ভালো, কিন্তু এই রকম অনাথের হাতে মেয়ে দেবে না।
0: যেসু যেসু তুই তুই কিছু মনে করিস না যেসু, আমি
1: না না না, এই দেখো আই দেখো, তুমি বিশ্বাস করো, হ্যাঁ তুমি বিশ্বাস করো, ও নিয়ে আমার একটুও মাথা ব্যথা নেই। আচ্ছা বলো তো কি হয় বিয়ে না করলে? আচ্ছা তুমি তো বিয়ে করোনি, কি হয়েছে তোমার বলো, কি হয়েছে তোমার বলো, আমি যাই মাইকেল ভাই, অনেক যোগাযন্ত্র আছে। হ্যাঁ চললাম আমি।

0: আমি তোমার জন্য
1: আরে কোথায় যাচ্ছি সেটা বলবি তো,
0: রাগ করো না জেসু ভাই, একটি বার শুধু দেখবে চলো
1: আমরা কেমন একটা
0: দেখলে না চক্কর লেগে যাবে তোমার মাথায়। সত্যি কি দেখো একবার, সেই থিরুবালুর থেকে এসেছে, মালির বুড়োটার খাই বড্ড বেশি। তা জেসু ভাই, তোমার হাতে তো অনেক টাকা, কি আর তোমার খরচ, তাই ভাবলাম তুমি শুদ্ধ সঙ্গে গেলে।
1: কি বললি, তোরা চারজনে সেখানে যাচ্ছিস?
0: হ্যাঁ হ্যাঁ, আমরা চারজন আর তুমি, মানে টাকাটা অনেক তো, তাই তুমি সঙ্গে।
2: একটা মেয়ে আর তোরা, তোরা ওই চার চারটে
0: আমি তো

আরে পারি না। আগুনের হালকা বইছে মাথার মধ্যে, শরীরের ভেতরটা কেমন যেন চলে গেল। মারিয়া দাসন ডাকবো কে? মারিয়া, কখনো না। আমাকে শান্ত হতে হবে। কনফেশন, আমি কনফেস করব। বসি, হাঁটু গেড়ে বসি। ফাদার, কনফেস করছি ফাদার। আমার ইচ্ছে করছে এখন একটা মেয়েকে দুমড়ে মুচড়ে আমার শরীরের মধ্যে মিশিয়ে দিতে। মাঝে মাঝে এই চাওয়াটা আমার পাগল করে দেয় ফাদার। আমি এমন করেছি ওই বজ্জাত মেয়েটা, পিটারের বউ। এরকম হলে আমি আর থাকতে পারি না। নৌকো নিয়ে সমুদ্রে বেরিয়ে পড়ি। ঢেউ যেখানে প্রচন্ড জোরে ভেঙে পড়ে, ঠিক সেইখানে লড়াই করি সমুদ্রের সঙ্গে। আমার স্নায়ুগুলো যখন মোচড় খেতে থাকে, আমি তৃপ্তি পাই। মনে হয় আমি পেরেছি, পেরে ক্লান্ত হয়েছি। আজও আমার তাই করতে হবে ফাদার। আমি শান্তি পেতে হবে। আমি পাচ্ছি না ফাদার।

Mm-hmm.

0: আশ্চর্য লোক বাবা তুই, সবাই গেছে কি বলে গিয়ে ফুর্তি করতে, আর এই এত রাত্রির বেলা তুই চললি কিনা নৌকো নিয়ে।
1: না মাইকেল ভাই, একটা না অন্য মতলব আছে।
0: মতলব?
1: হ্যাঁ হ্যাঁ, এই চাঁদের আলোর সমুদ্রে সার্ডিন মাছের ঝাঁক আসে।
0: দেখেছি তো, মাইলের পর মাইল লম্বা রূপোর কুচির মতো চকচক করে।
1: সেই জন্য তো বলছি একটু দেখে নিন আজকে, তেমন মনে হলো কাল থেকে কদিন সার্ডিন মারা জাল দেবো।
0: বেটা বেটা, এবারে পাক্কা মেচুরে, যা যা যা যা।

কি ওটা কি? সাদা ফেনার মধ্যে কালো চুল একরাশ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো তাই তো, কোনো মেয়ের ডেড বডি বলে মনে হচ্ছে। তুলব, দেখি না একবার।

0: আগে আগে আরে নিয়ে যাই।
1: চাঁদনি রাত ঢেউ খিরে বাবা।

এমন ফুলের মতো মেয়েটা জলে পড়লো কি করে? এখনো ঢল ঢল করছে মুখটা, এক্ষুনি যেন খুলবে চোখ দুটো। চিবুকটা যেন খোদাই করা তামাটে ঝকঝকে রঙ।

দেখি তো বুকে হাত দিয়ে দেখি, আরে আরে ধুকপুক করছে তো, বেঁচে আছে নাকি দেখি তো, আরে জল তো নেই পেটে, তাহলে কি অজ্ঞানের ভান করেন, মরতে এসেছিলে কেন এখানে, হ্যাঁ হ্যাঁ।

0: আছি, জ্ঞান আছে। এই থানা চলো।
1: না না হাল্লা দোয়াই আগে পুলিশে দিও না।
0: দেবে না? সমুদ্রে ডুব দিয়েছিলে কেন? শোনো শোনো, ওসব কান্না ফানা আমি ভুলি না। ভালো চাও তো বলো, সত্যি করে আত্মহত্যা করতে কেন এসেছিলে এখানে?
1: আর সহ্য করতে পারছিলাম না, এত অত্যাচার।
0: কিসের অত্যাচার?
1: সে কথা বলা যায় না।
0: আমি শুনতে চাইছি, বলো বলো বলো বলো আমাকে বলো।
1: ধীরু ভালো থেকে আমার স্বামী আমায় এখানে এনেছে দিন তিনেক আগে।
0: ধীরু ভালো, ধীরু ভালো, ধীরু ভালো।
1: এই তিন দিন রোজ দল করে রাক্ষস আমায় ছিঁড়ে খাচ্ছে।
0: তবু তুমি আপত্তি করনি? তোমার স্বামী
1: টাকা পাচ্ছে না অনেক, আপত্তি করলেই বা শুনছে কে? প্রথম রাতের পর আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম, উঠতে পারিনি। সেই জন্যে পুরো কুকুরটা আর কি করেছে জানো? আমি আমি কি করে দেখাই তোমাকে? তুমি দেখো দেখো তো,
0: মানুষ আমি আর দেখতে পাচ্ছি না। নাম কি তোমার? নাম নাম নাম তোমার নাম?
1: আমি না, আমি না কুট্টি।
0: মুসলমান? তা আত্মহত্যা তো তোমাদের ধর্মে পাপ। তুমি তুমি পালিয়ে গেলে না কেন?
1: পালাবো কোথায়? কে আছে আমার?
0: বাপ মা?
1: তারা থাকলে কি আর এই দুর্গতি হয় আমার? আমার কেউ নেই গো, কেউ নেই আমার।
0: শোনো জানো, আমারও কেউ নেই, কেউ নেই।
1: কি হলো? কেন তুমি বুকে টেনে নিলে?
0: আমি তোমায় বিয়ে করবো।
1: কত বলো না, আমি যে নষ্ট।
0: সে বিচার করবেন ভগবান। আমি তোমায় সাগর থেকে উদ্ধার করেছি, তুমি আমার। এসো এসো নৌকো, এসো এসো আমার নৌকো, এসো এসো।

0: কি বলছিস তোরা? তিন তিনটি দিন ধরে একটা মানুষকে খুঁজে বার করতে পারলি না?
1: কি করবো হুজুর, তন্ন তন্ন করে খুঁজেছি, নৌকো যদি উল্টে গিয়ে থাকে।
0: লাশটা তো পাওয়া যাবে, লাশটা কোথায় যাবে? নাকি সেটাও সমুদ্র গায়েব করে দিয়েছে? অপদার্থ
1: হুজুর, হুজুর তিন দিন পরে কি আর লাশ পাওয়া যায়? এতদিনে
0: যেশুকে তোদের চেয়ে আমি ভালো করে চিনি বেটা, আর যেভাবেই মরুক জলে ডুবে মরবে না। হ্যাঁ,
1: তাহলে তো বলতে হয় যে মানে ইচ্ছে করে,
0: ইচ্ছে করে বেগেছে, নইলে নৌকোটার হদিস তো তোরা পেতিস, নাকি সেটাও তার মতো গায়েব করে দিয়েছে সমুদ্র।
1: ঠিক ঠিক হুজুর, এই কথাটা তো আমরা একবারও ভাববি কেন,
0: মাথার ভেতর তো খিলু তোদের নেই, আছে গাদাগুচ্ছের শুটকি মাছ। আমরা এখানে ভেবে ভেবে মরছি তার জন্যে, আর সে গিয়ে দেখো কোথায় বসে এখন ফুর্তি করছে, ফুর্তি।

0: কোলাচাল থেকে তুত্তুকুড়িতে ফিরে এসেছ, খুব খুশি হয়েছি আমি। মনে রেখো, জেসাস ক্রাইস্টকে সাক্ষী রেখে এই উপাসনা গৃহে তোমরা পরস্পরকে গ্রহণ করলে, এই পবিত্র সম্পর্ক চিরজীবন তোমরা রক্ষা করার চেষ্টা করবে। প্রত্যেক রবিবার দুজনে একসঙ্গে আসবে এখানে, প্রার্থনা করবে।
1: আমরা তাহলে যাই ফাদার।
0: যাও অ্যাঞ্জেলা, ঈশ্বর তোমাদের দাম্পত্য জীবন মধুর করে তুলুন।
1: হ্যাঁ গো, আমার নাম তুমি অ্যাঞ্জেলা বললে কেন? আমি যে মুসলমান সে কথাও তো
2: খেপেছো। ফাদার কি তাহলে রাজি হতো এই বিয়ে দিতে? তোমার নাম আজ থেকে আর আমিনা নয়, অ্যাঞ্জেলা।
1: কিন্তু কেউ যদি চিনে ফেলে কথাটা?
2: আরে কি করে জানবে, এখানে তোমাকে চেনে কে? শহরের একেবারে শেষ প্রান্তে আমাদের তালপাতার কুড়ে, সেখানেই বা যাচ্ছে কে বলো? মাছ ধরবো, বিক্রি করব, যেদিন যা জুটবে খাবো, এভাবেই আনন্দ দিন কেটে যাবে।
1: ভয় করে যা কপাল আমার, অত সুখ কি সইবে গো?
2: শোনো শোনো, ভুলে যাও সব কথা, ভুলে যাও। তুমি বাড়ি গিয়ে বিশ্রাম করো, আমি বাজার থেকে কিছু দরকারি জিনিসপত্র নিয়ে যাই। হ্যাঁ।

0: বল না বল না, একটা বাজে মেয়েকে তুলে এনেছিস?
1: না গো মাইকেল ভাই, মেয়েটাকে দেখলে তুমি
0: ওই মেয়ে দেখাচ্ছ? হ্যাঁ বেটা, আমি লোকসান খেয়ে ডুবতে বসেছি আর তুই একটা বাজে মেয়েকে নিয়ে মজা মারছি? হ্যাঁ মজা মারছি
1: মাইকেল ভাই।
0: আয় আয় আয় আয় আয়, দে দে দে বেটা, দে আমার নৌকোতে।
1: নৌকোতে
0: আর কিচ্ছু শুনবো না, শোন, তোর সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই।
1: মাইকেল ভাই শোনো, তুমি মিচি মিচি মিচি মিচি রাগ করছো, শোনো শোনো, আমি ঠিক আগের মতো খেতেই তোমাকে আবার
0: শুনে। বেশ, সব বুঝেছি, সব শুনেছি, আর কিচ্ছু তোমাকে করতে হবে না। আমার নৌকো দে,
1: কথাটা শোনো,
0: আমার নৌকো দে।
1: নৌকো নৌকো দিলে আমি কার কাছে যাবো?
0: জাহান্নামে যা, তুই জাহান্নামে যা। তোকে আজ আর কোনো পুলিশে দেইনি, এই তোর ভাগ্য।
1: শোনো আমার একটা কথা,
0: একটাও কথা নয়। চল চল চল তোর বাড়ি, চল নৌকো দিবি, চল চল চল চল।
2: একই অবস্থা তোর যেসু, মুখখানা একেবারে শুকিয়ে আমশি, কি হয়েছে তোর?
1: আমি আর পাচ্ছি না ফায়ার, চিরটা কাল নৌকোতে সর্দারি করে এসেছি, এখন পরের নৌকোয় গোলামি করতে আর পাচ্ছি না আমি।
2: কেন খাটছিস পরের নৌকোয়? নিজে কেন একটা?
1: কোথেকে কিনবো বলো? জমানো টাকা বলতে কিছু আছে আমার, খেয়েছি খাইয়েছি, যেটুকু বেঁচেছে চার্চের ফান্ডে দিয়ে দিয়েছি, আর তো কিছু।
2: টাকাটা তোকে তাহলে ধার করতে হবে।
1: ধার? ধার আমায় কে দেবে?
2: সে ব্যবস্থা আমি করব।
1: আপনি?
2: আলফানসোকে চিনিস তুই?
1: আলফানসো, আল ওই যে বিরাট সাদা গাড়ি নিয়ে আসেন রবিবার?
2: ঠিক ধরেছিস। ধর তাকেই যদি বলি,
1: খেপেছে ওই অত বড় লোক মানুষ।
2: কত বড় লোক তুই জানিস? জাহাজের মাল সাপ্লাই থেকে শুরু করে কি ব্যবসা তার নেই? এখানকার নুন তৈরির সবচেয়ে বড় বড় কারখানাগুলো তার। তোদের এই জেলেদের মধ্যে সবচেয়ে খানদানি ঘরের ছেলে সে। এখানকার সমস্ত লোক ওঠে বসে তার কথায়, এমনকি এমনকি এখান থেকে লোক দাঁড় করিয়ে ইলেকশন জেতায়ও, নেতা তৈরি করে, দিল্লিতে পর্যন্ত ওর খাতির।
1: তবে ওই রকম একটা লোকের কাছে আপনি আমাকে?
2: আমার নাম করে যাবি তো, অফিসটা চিনিস ওর?
1: হ্যাঁ তা তো চিনি, কিন্তু আমি সেখানে গেলে?
2: গিয়ে দেখ না একবার, ভারী ধার্মিক।

0: অনুষ্ঠান। আমি বলছি ও তোকে ফেরাবে না।
1: বলছেন আপনি আমি যাচ্ছি, তবে ওর মতন মানুষ,
0: আরে খেয়ে তো ফেলবে না তোকে, ঘুরে আয় না একবার।
1: ঠিক আছে যাব, আসছি ফাদার।
0: গুড লাক, গুড লাক মাই ডিয়ার সান।

0: জেসু ভাই, আরে দাঁড়াও একটু, দাঁড়াও।
1: কি হলো, হলো কিছু? হিললে হতে পারে একটা, ওই নৌকো কেনার টাকার জন্য ফাদার যেতে বললেন একজনের কাছে।
0: ও, হয়ে গেলে খুব ভালো হয়।
1: খুব ভালো হয়
0: বরাবর, তোমার নৌকোতেই তো খেটে এসেছি, অন্য কোথাও টিকতে পারছি না।
1: তা লোকটা কে? আলফানসো, চেনো নাকি? আলফানসো?
0: আলফানসো?
1: হ্যাঁ হ্যাঁ।
0: বাপরে, কে চেনো না ওকে? তুমি দেখো নি কোনোদিন?
1: না, মানে ঠিক সেইভাবে।
0: আস্ত হাঙর একখানা, প্রকাণ্ড থ্যাবড়া মুখ, কুটকুটে চোখ, নাকের ডগাটা পেল্লায় মোটা, ইয়া বড় মুখের হাঁ।
1: কিন্তু লোকটা নাকি ভালো ভালো। যাই একবার। হ্যাঁ
0: হ্যাঁ, যাও দেখো। মোট কথা, আমরা তোমার সঙ্গে আছি এটা কিন্তু জানিয়ে দিয়ে গেলাম। যাও যাও যাও যাও যাও যাও যাও যাও যাও।
2: হবে হবে, নৌকো হবে, সব হবে। তুই নিজে যখন এসেছিস, এই রে, তোকে তুই বললাম বলে আবার চটে গেলি না তো?
1: না না না, কত বড় মানুষ আপনি, অন্য কেউ হলে অবশ্য।
2: ঠিক ঠিক, যেসুদাস নাই, তুই নাকি কেরালা থেকে খুব সুন্দরী একটা মেয়ে এনে বিয়ে করেছিস?
1: মানে সুন্দরী বলে নয়, মানে
2: জানি রে বাবা, সব জানি, মাইকেলের কাছে সব খবরই তো পাই তোর। আচ্ছা, তুই চার্চে গিয়ে বিয়ে করলি কেমন করে রে? ফাদারকে সব লুকিয়েছিস বুঝি? যাগে যাগে, সে তুই যা ভালো বুঝেছিস করেছিস। দাঁড়া দাঁড়া, আমি ম্যানেজারকে ডাকি। ম্যানেজার! ম্যানেজার
3: বলুন স্যার।
2: এই হচ্ছে জেসুদাসন, চেনো বোধহয় ওকে? মাছ ধরার ওস্তাদ। এ যা যা দরকার দিয়ে দেবে ওকে, কেমন? যা এসো, যা ওর সঙ্গে যা,
4: এসো। হ্যাঁ, এই ঘরে বসো। বলো কি ব্যাপার?
1: নৌকো কেনার জন্য কিছু টাকার যদি ব্যবস্থা করা যায়।
4: কেন যাবে না, টাকা দেওয়াই তো আমাদের কাজ। তবে আমাদের কিছু শর্ত আছে, তাতে তুমি রাজি কিনা দেখো।
1: বলুন।
4: এই ধরো, জাল তৈরির জন্য লাইলনের সুতো কিনবে তো, সেটা এখান থেকে কিনতে হবে। আর ধারে এই যে সব নেবে, তার জন্য মৃত্তিকার মাছ বেচার যায়, তার অর্ধেক আমাদের দিতে হবে। ঠিক আছে, এটা হলো সুদ।
1: ওরে বাবা, তাহলে আসল সেটা শুদ্ধ কেমন করে?
4: জমিয়ে জমিয়ে, তোমার মতো জোয়ান লোকের দৈনিক আয় তো 100 টাকা হওয়া উচিত।
1: তবু এইরকম চড়া সুদ?
4: এইটাই নিয়ম আমাদের, সবাই তাই দেয়। যদি রাজি থাকো তো বলো, টাকাটার ব্যবস্থা করে দি।
1: রাজি না হই বা করব কি? ঠিক আছে, আমি রাজি।
5: সুতো কত করে পাউন্ড নিয়েছে বললে?
1: 30 টাকা।
5: হ্যাঁ
1: হ্যাঁ,
5: 30 টাকা! বলো কি, এই যে গলায় ছুরি মেরেছে গো।
1: কেন, এত দাম না?
5: 12 টাকা, 12 টাকা
1: বলিস কি? সেই সুতো ও
5: তাহলেই বোঝো, একবারে ডাকাত।
1: দেখি নিয়ে

0: ওপরে গিয়ে বলে নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা হবে।
1: কত উপরে যাবে? আলফান্সাই তো জেলে সমিতির তালেবর্গ।
0: বলিস কি, ওই সভাপতি?
1: তবে পাইকার গুলোর আলফান্সোর কাছে টিকিট তো বাঁধা।
0: কেন?
1: আরে ও যে সুটকি মাছের কারবার করে, দাদনে পাইকারদের কাছে টাকা খাটায়।
0: তাহলে তাহলে উপায়? এত মাছ উঠলো আজ,
1: চলো চলো দেখি দেখি কি দাম পাওয়া যায়। চলো
0: চলো।

0: গো, যাবে নাকি মেপেরে?
1: না, এই গরমে খুবরিতে ঢোকা যাবে না, বাইরে চাটাই ভালো, ঘুমিয়ে পড়ো, চা খাটনি তোমার।
0: ও কথা বলো না আঙ্গেলা, কটা দিনই বা তুমি এসেছো আমার জীবনে, কিন্তু যেভাবে আমায় ভরিয়ে তুলেছো, যা আমাকে দিয়েছো।
1: ওরকম বলো না গো, অতি সামান্য মেয়ে আমি, এরকম বললে
0: বলবো না, বলবো
1: না।
0: কে ছিল আমার জীবনে বলো? বাবার পরিচয় আমি জানি না, মার পরিচয় জানি না, নিজের বলতে ছিলেন শুধু ফাদার। তুমি ভাবতে পারো আঞ্জেলা, কত কত একা ছিলাম আমি, একটা আত্মীয় নেই, বন্ধু নেই। না না না আঞ্জেলা না, এখন আর আমি একা নই, তুমি তুমি আমায় সব দিয়েছ, সব। এই কুড়ে ঘর এখন আমার স্বর্গ, দুঃখ শুধু আমার একটাই।
1: কি গো?
0: ভেবেছিলাম জোর মেহনত করে দেনার টাকাটা শোধ করে দেবো দুই এক মাসে, এখন তো দেখছি এতে পেটে খেতেই কুলোবে না।
1: কেন
0: কেন? 350 পাউন্ড মাছের দাম উঠলো কিনা 60 টাকা, সঙ্গে সঙ্গে ওই আলফান্সের অফিসে গিয়ে জমা অর্ধেক, বোঝো 6 জন লোক আমরা, 30 টাকা। আচ্ছা 5 টাকা কি হয় বলো তো, খাবো না জমাবো? ভাবছি রাত্রিরেও বেরোবো, বরং তাতে জমাবার টাকাটা হতেও পারে।
1: বাড়ি দিন রাত পরিশ্রম করবে, কোনো বিশ্রাম নেই।
0: কটা দিনই বা, মাস দুয়ে খাটতে পারলেই। কি হলো?
1: তোমার মহাজন আলফানসো।
0: চালালে এখানে কি করতে এসেছে? যাও যাও ভেতরে যাও, ভেতরে যাও যাও। আরে আসুন আসুন আসুন, আরে দরকার হলে আমাকে তো ডেকে পাঠাতে পারতেন, এত রাতে পায়ে হেঁটে।
2: না না না, তাতে কি হয়েছে, আমিও তো জেলে দে, আমার কাছে যারা টাকা ধার নেয় তারা সবাই আমার ভাই, আমার নিজের লোক, তাছাড়া তুই তো আমার স্বজাতি, সেই হিসেবে ধর তোর বউ আমার নিকট আত্মীয়, তাই না?
0: যে
2: তা ওই ঘুমিয়ে পড়ল নাকি? আচ্ছা ওইটে ওইটাই তো তোর খুপরি, তাই না?
0: আগে আগে ওই ও ঘুমিয়ে পড়েছে বলে ওকে না ডেকে আমি
2: বলিস কি রে, এই সন্ধ্যাকালে তোর বউ ঘুমোচ্ছে, তুই সুন্দরী বউ ছেড়ে যাকে, তাহলে তাহলে তোর হাতেই দি টাকাটা। হ্যাঁ এই নে, এই ধর টাকাটা,
0: 30 টাকা। আগে এটা তো আপনারই
2: দূর বোকা, এই টাকাটা আমি তোর বউকে দিলাম, গয়না গড়িয়ে দিস, তাহলে চলি আজকে। হ্যাঁ ঘুমিয়ে পড়েছে বলছিস যখন, দুঃখ করিস না, আবার আসবো আমি।
0: পাজি বজ্জাত কোথাকার শয়তান,
1: চলে গেছে।
0: এই যে তুমি এসেছো, এই দেখো দেখো হাতে, এই দেখো
1: দেখেছি টাকাটা নিলে তুমি। ছি ছি ছি,
0: কি করব, মানি লোক, ইচ্ছে হচ্ছিল ছুঁড়ে মারি টাকাটার মুখে।
1: তাই উচিত ছিল, ওসব লোককে আমি খুব চিনি, চোখে চাউনি দেখেছ, মনে হয় গিলে খাচ্ছে, আগেও তো দুদিন এসেছিল এখানে, তুমি ছিলে না।
0: তাই নাকি, টাকা টাকা দিতে চেয়েছিল?
1: চাইনি আবার, আমি নিইনি টাকা,

0: ও সব জিনিস তুই ফিরিয়ে দিয়ে আসবে।
1: না না না, তাতে তাতে ও খেপে যাবে। তার চেয়ে তুই বরং একটু সাবধানে থেকো। হ্যাঁ, আমি আমি রাতেও বেরোবো, টাকাটা কোনো রকম করে ফিরিয়ে দিতেই হবে। শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে।

0: না না, দরজাটা বন্ধ করো, খুপড়ি থেকে একদম বেরোবে না।
1: তুমি তুমি আজকে যেও না গো।
0: যাব না কেন?
1: কি জানি আমার কেমন ভয় করছে গো।
0: পাগলি কোথাকার, মারিয়া দাসন বসে রয়েছে নৌকো নিয়ে, আর তুমি বলছো
1: কাল যে ও বরযাত্রে এসেছিল।
0: কি বলছো তুমি?
1: হ্যাঁ গো, আমার হাত ধরে টেনেছে, অনেক খারাপ খারাপ কথা বলেছে।
0: চুপ করো, তুমি আগে বলোনি কেন আমার এই কথা? জিভটা একেবারে টেনে ছিঁড়ে দিয়েছিলাম।
1: আমার বড় ভয় করছে গো, আজ যদি আবার
0: আসুক না, মজাটা টের পাবে।
1: শুনো না, কি দরকার এইসব ঝামেলা, চলো আমরা পালিয়ে যাই এখান থেকে।
0: কোথায় পালাবে, কোথায় পালাবে, কোথায়? আলফোনসের চোখ এড়িয়ে পালানো কি এতই সহজ? তার চেয়ে আজ মুখোমুখি সেবাটাকে।
2: ওই গো জেসুর বউ, আছো নাকি?
0: ও আজ একেবারে সঙ্গে সঙ্গে এসেছে। ঠিক আছে, দরজাটা খুলে দাও তুমি, আমি আর আমি পেছনে আছি।
1: না না, তার চেয়ে বড়।
0: যাও না, যাও।
2: এই তো, এই তো লক্ষ্মী মেয়ে, সাড়া দিচ্ছিলেন কেন গো? নাও দরজাটা বন্ধ করে দাও। জেসু কখন গেল?
0: জেসু যায়নি।
2: কে? এ কি, তুই তুই জেসু?
0: কাল রাতে আমার বউয়ের হাত ধরে টেনেছিলে কেন? বলো বলো, জবাব দাও, জবাব দাও।
2: এই দেখো, এই দেখো, তুই থাকিস না পাছে যদি বিপদ আপদ হয়, একটু খোঁজ খবর নেব না? নিকট আত্মীয় বলে কথা।
0: আত্মীয়? ফের যদি ওর তল্লাটে তোমায় দেখি তাহলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি।
2: ভালো হবে না?
0: না, ভালো হবে না বলে দিচ্ছি।
2: বটে, কি হবে শুনি?
0: কি হবে? কি হবে না, তোমার বুক ফেড়ে আমি ফুসফুস বার করে ফেলবো। কথাটা মনে থাকে জানো? আমার নাম জেসু দাসন, কাউকে আমি পরোয়া করি না।
2: আমিও দেবো রে জেসু, কি করে তুই আগলে রাখিস ওই ছুরিটাকে?
0: তোর মতো কুত্তার বাচ্চাকে আমি?
3: সর্বোচ্চ,
0: ঠিক আছে, যা বেঁচে গেলি আজকের মতো। আর কোনোদিন যদি
3: ব্যাস ব্যাস, চুপ কর জেসু, তুই আলফানসোর জমা ধরেছিস, সে শোধ যদি আমি না নিতে পারি।
0: বেরো, বেরিয়ে যাচ্ছি।
3: তোর কাজটা তুই একদম ভালো করলি না, এটা মনে রাখিস জেসু, আমি যাচ্ছি।
4: আরে যা যা, জেসুকে দেখে এমন হিম্মত দ্বারা কোনো মায়ের পেটে, বেটা ছুচো কোথাকার।

0: না যে শোনা চার্চে তুমি আর ঢুকতে পারবে না, ফাদার হুকুম।
1: মানে এই চার্চে আমি বড় হয়েছি, গোটা দুনিয়ার চেয়ে এটা আমার বেশি আপনার, আর তুমি বলছো
0: কোনো ফালতু লোক এখানে ঢুকতে পারে না, চলে যাও তুমি।
1: কখনো না, চার্চ কি তোমার বাপের সম্পত্তি? আমাকে চটিও না বলছি।
0: ওই তো ওই তো ফাদার এসে গেছে, নিজে জিজ্ঞেস করে নাও তুমি।
1: ফাদার ফাদার ফাদার এসব এসব এসব কি বলছে ম্যানেজার, আমি নাকি চার্চে ঢুকতে পারবো না?
2: তুই এখনো মাথা উঁচু করে কথা বলছিস? একটা বাজে মেয়েকে বিয়ে করে এসে।
1: ফাদার ফাদার মেয়েটা বাজে নয়, সে
2: বিধর্মী।

0: মুসলমান, তাও তুই লুকিয়েছিস আমার কাছে।
1: বিশ্বাস করুন, বিশ্বাস করুন ফাদার, আমি
0: তুই পাপী
1: ফাদার,
0: ঈশ্বরের মন্দির তুই অপবিত্র করেছিস, তোকে আর আমি এখানে ঢুকতে দিতে পারি না, চলে যা যেসু, যেসু তুই চলে যা, চলে যা।
2: দাঁড়াও, আমারও কয়েকটা কথা বাকি আছে তোমার সঙ্গে।
1: বলুন।
2: নৌকা সুতোর দাম তোমায় এক্ষুনি শোধ করতে হবে, আজই, নইলে
1: সব আপনারা কেড়ে নেবেন, এই তো?
2: হ্যাঁ, যা দিয়েছি তা তো নেবই, তার ওপর সুদ হিসেবে যদি কর্তা আরো কিছু নিয়ে আসে।
1: ম্যানেজার, ম্যানেজার, নৌকো নেওয়া অব্দি মাছ বেচার অর্ধেক টাকা আমি গুনে দিয়েছি, জেলে সমিতির চাঁদা দিয়েছি, ভিনসেন্ট রক্ত শুষে খাচ্ছে, সুতোর দাম নিচ্ছ তিন গুণ, এরপর একটা লোক টাকা জমাবে?
2: দাদা, সব বাজে কথা ছাড়া, কর্তাকে আমি কি বলবো তাই বলা।
1: হ্যাঁ হ্যাঁ, তাই বলছি, এক মাস সময় আমাকে দিতে হবে, তার মধ্যে যদি আপনাদের টাকা আমি না দিতে পারি, জাল নৌকো সব ওখানে পৌঁছে দিয়ে আসবো।
2: ভালো, এই কথাই বলবো?
1: হ্যাঁ তাই বলবেন, কিন্তু খবরদার, তার মধ্যে আপনারা আমাকে বিরক্ত করতে আসবেন না, আমি সাবধান করে দিচ্ছি।
2: দেখো, মনে রেখো কথাটা, যাই প্রিয়ারটা সেরে নি।
1: কখনো চার্চে যেতে পারবো না বাবা, কখনো চার্চে যেতে পারবো।

0: হ্যাঁ গুবু, একটা হাঙুরি সব গোলমাল করে দিল, নইলে 15 দিনের মধ্যে সব ধার আমি শোধ করে দিতাম। তোমায় বললাম না, ওই তোমার আমি বললাম না, ওই 15 মাইল দূরে ওই তোলাইরাম পার, কি গভীর সেখানে সমুদ্র। আরে সেখানে তো কোনো ডুবুরি যায় না, অথচ প্রচুর প্রচুর শাঁখ রয়েছে সেখানে, প্রচুর। জানো 3 দিনেই আমি শখানেক শাঁখ তুলে ফেলেছি, তার মানে ধরো কম করে প্রায় 50 টাকা। এইভাবে যদি চলতো না,
1: অত ভাবছো কেন, অন্য জায়গায় খুঁজো।
0: না না, একটা হাঙরের ভয় যেসু পালাবে, 2 দিন ধরে শুধু আমি ভেবেছি জানো, হাঙরটাকে মারতে হবে।
1: কিন্তু সে যে বড় বিপদের কাজ গো।
0: হ্যাঁ, বিপদের কাজই তো আমার পছন্দ। সেদিন যেন হাঙরটাকে একবারে মুখোমুখি দেখে নিয়েছি আমি। হ্যাঁ, প্রায় 15 ফুটের মতো লম্বা, প্রচন্ড হিংস্র, 2-4টে চক্কর কেটে আমার ঝকঝকে দাঁতের পাটি দেখিয়ে গেছে জানো। শয়তানটাকে ধরবার সব ব্যবস্থা আমি পাকা করে ফেলেছি, একেবারে সেরা ধারওয়ালা 6 ইঞ্চি বড়শি নিয়েছি, কৌটোতে নিয়েছি 1 তাল মাংসের চার, 5 ফুট জলের তলায় টোপটাকে নামিয়ে দড়ির অন্য দিকটা আচ্ছা করে বেঁধে রাখবো নৌকর পাটার সঙ্গে, হাতে থাকবে আমার প্রকাণ্ড বল্লম। পূর্ণিমার রাত আজ, সুবিধেই হলো আমার, জলের নিচ পর্যন্ত স্পষ্ট দেখা যাবে, আজ আর শয়তানটা নিস্তার নেই।
1: কিন্তু ওরা যে ভীষণ ধূর্ত হয় শুনেছি।
0: হোক না হোক না, পেটুকো তো হয় সেই সঙ্গে, গন্ধ পায় ওরা ভীষণ ভালো, কুতকুতে চোখে কিছু দেখুক না দেখুক, মাংসর গন্ধ পেলে অন্ধের মতো ছুটে আসবেই, আর সেইটাই তো মস্ত সুবিধে। হ্যাঁ, আজ রাতে হাঙরটা আমার হাতে মরবেই বউ, আমার হাত থেকে আজ তাকে কেউ কেউ কেউ বাঁচাতে পারবে না, কেউ না।

ভীষণ ভোগাচ্ছে দেখছি শয়তানটা, কতক্ষণ ধরে ঝুলছে চারটা। আচ্ছা বেটা কি বুঝতে পেরেছে ওর সমন রয়েছে কাছে? না না, এত বুদ্ধি ওর নেই, অথচ একবার তো ঘুরে গেল, এতক্ষণ কোনো সাড়া শব্দ নেই। যাব বাবা, মেঘ করে এলো আবার, চাঁদটাও বেপাত্তা, এরকম অন্ধকারে তো ইস, ঝড় উঠছে বোধ হয়। অ্যাঞ্জেলা ওর একলা আছে বাড়িতে। আরে তাই তো, এই কথাটা তো আমি ভাবিনি আগে, ও একা, ইস কি বোকা আমি। আলফান্সো তো রাতে ঘুমায় না, ওর চর ঘুরে বেড়েছে চারদিকে, যদি খবর পেয়ে যায় জেসু বাড়িতে নেই। না আজ হামারটা বেঁচে গেল, কিছু করবার নেই, মনটা ভীষণ ছটফট করছে, টোপটা তুলে নি। এসেই গেল ঝড়টা, তীরের মতো ছুটবে আমার লক্ষ্য, ঘন্টাখানির মধ্যে

0: যাক, ফিরে এসেছো। দাঁড়া, দরজাটা খুলি। কি আপনি?
1: কেন গো, আমার পছন্দ হলো না?
0: চলে যান, চলে যান আপনি। রাত্রিপুরে?
1: রাত্রিপুরে তো ভালো গো, আশেপাশে একটা লোকও নেই, শুধু তুমি আর আমি। এত রাতে কি পুরুষ মানুষকে ফিরিয়ে দিতে হয়?
0: আপনি মানুষ না, পিশাচ। চলে যান এখান থেকে।
1: এই দেখো,

0: টেবিল করতারিনি আজ পর্যন্ত। ভালোয় ভালো আসবে আমার কাছে নাকি চুলের মুঠি
1: ধরে কোথায় পালাবি?
0: ভয় দেখাচ্ছে আমাকে তোর এই জিনিসু জিনিসু এখন দূরে
2: শয়তান
3: তোর জোম এখন এখানে
4: তুই
3: দেখেছিস কি রয়েছে? হাঙর মারা বলল
2: না যেসু
3: এটা এবার
5: একেবারে শেষ হয়ে গেল।
0: তাই তো দরকার ছিল
5: কি কখন দেখে ফেললে সমুদ্রে ফেলে দিয়ে এসো না গো লোকে দেখে ফেললে
0: ফেলুক পরের বউয়ের উপর নজর দেওয়ার শাস্তিটা দেখুক সকলে।
5: কি বলছো? পুলিশ যে তোমায় ধরে নিয়ে যাবে, আলফালসার লোক তোমায় সহজে ছাড়বে, হয়তো হয়তো তোমায়
0: ফাঁসি হবে। হোক হোক বউ, আমার আজ কোনো দুঃখ নেই। হাঙরটা আমি মারতে পারিনি, কিন্তু ওর চেয়ে অনেক বড় একটা হাঙর আমি মেরেছি, অনেক অনেক বড় হাঙর।

হাঙর নাটকটির অভিনয় এখানেই শেষ হল। কাহিনী বোধিসত্ত্ব মৈত্রেয়, বেতার নাট্যরূপ হীরেন চট্টোপাধ্যায়। বিভিন্ন চরিত্রে অভিনয় করলেন ভিনসেন্ট।

0: শোভন পাঠক, মারিয়া দাসন, সুনীল চট্টোপাধ্যায়, মাইকেল, অমিত রায়, ম্যানেজার দেবকুমার চক্রবর্তী, ফাদার অরুণ কুমার মিত্র, পিটারের বউ নমিতা চট্টোপাধ্যায়, আলফানসো অঞ্জন বিশ্বাস, অঞ্জেলা শর্মিলা ঘোষ ও জেসুদাসন, দেবেশ রায়চৌধুরী, কারিগরি সহযোগিতা বিশ্বনাথ মান্না, শব্দগ্রহণ ও সম্পাদনা শিখা সাহা। হাঙর নাটকটির প্রযোজনায় ছিলেন সমরেশ ঘোষ।
1: এতক্ষণ শুনলেন নাটক হাঙর।